কেহ রাঙা টুকটুক, কারোবা সতেক রং যেন ময়ূরের পাখা। কবিরে আসিতে দেখি হরষেতে হেলিদুলি, হাব ভাব করে কত রূপসী সে মেয়েগুলি, বলা বলি করে আর ফিরিয়া ফিরিয়া চায়, প্রণয়মদের ওই দেখলো চলিয়া যায়। সে অরণ্যে বনস্পতি মহান বিশাল কায়া, হেথায় জাগিছে আলো হোথায় ঘুমায় ছায়া, কোথাও বা বৃদ্ধ বট মাথায় নিবিড় জট, ত্রিবলি অঙ্কিত দেহ প্রকাণ্ড তমাল শাল, কোথাও বা ঋষির মতো অসথের গাছ যত, দাঁড়ায় রয়েছে মৌন ছড়ায় আধার ডাল। মহর্ষি গুরুরে হেরি অমনি ভকতি ভরে, সসম্ভ্রমে শিষ্যগণ যেমন প্রণাম করে, তেমনি করিবে দেখি গাছেরা দাঁড়ালো নুয়ে, লতা শ্রুময় মাথা ঝুলিয়া পড়িল ভুঁয়ে। এক দৃষ্টে চেয়ে দেখি প্রশান্ত সে মুখচ্ছবি, চুপি চুপি কহে তারা ওই সেই ওই কবি।

অনূদিত কবিতা কাব্যগ্রন্থের প্রথম রচনা শুনছিলেন কবি। এবারে শিল্পী ভাস্বতী দত্ত।

শুনছিলেন শিল্পী শ্রেয়া গুহ ঠাকুর, তার কণ্ঠে ছায়া ঘনাইছে বনে বনে। অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। যারা শুনছেন সকলকে স্বাগত। ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি সৌম্যকান্তি, যদিও একটু অগ্রিম বিদায় চেয়ে নেব। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। অনুদিত কবিতা কাব্যগ্রন্থের দ্বিতীয় রচনা বিসর্জন। যে তোরে বাসেরে ভালো তারে ভালোবেসে বাছা, চিরকাল সুখে তুই রোষ। বিদায় মোদের ঘরে রতন আছিলি তুই, এখন তাহারি তুই হোস। আমাদের আশীর্বাদ নিয়ে তুই যারে, এক পরিবার হতে অন্য পরিবারে। সুখ শান্তি নিয়ে যাস তোর পাছে পাছে, দুঃখ জ্বালা রেখে যাস আমাদের কাছে। হেথা রাখিতেছি ধরে, সেথা চাহিতেছে তোরে, দেরি হল যা তাদের কাছে। প্রাণের বাছাটি মোর লক্ষ্মীর প্রতিমা তুই, দুইটি কর্তব্য তোর আছে। একটু বিলাপ যাস আমাদের দিয়ে, তাহাদের তরে আশা যাস সাথে নিয়ে। এক বিন্দু শ্রুদিস আমাদের তরে, হাসিটি লইয়া যাস তাহাদের ঘরে। শুনছিলেন বিসর্জন। এবারে শিল্পী ডক্টর শ্রেয়া দত্ত রায়।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গান শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরদার কণ্ঠে। 107 FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: 100.1 FM गोल्डे प्रभात बिना 100.1 FM गोल्डे
1: সকল কে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের প্রভাত বিনা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবস্তী। আজ 28 জুলাই, বিশ্বজুড়ে আজ পালিত হয় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। আর আজ সেই জন্যই এই বিশ্ব প্রকৃতিকে সংরক্ষণ করা নিয়ে এবং কিভাবে করব সেই নিয়ে কিছু কথা।

প্রতি বছর 28শে জুলাই অর্থাৎ আজকের দিনে বিশ্বজুড়ে মানুষ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস বা ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে পালনের জন্য একত্রিত হন। এই দিনটি আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা করার গুরুত্বকে আরও একবার মনে করিয়ে দেয়।

এটি সমস্ত মানুষ, সমাজ এবং সরকারকে এমন কিছু পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানায় যা আমাদের ধরিত্রীর সুস্থতা নিশ্চিত করে। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কেন গুরুত্বপূর্ণ সেটা বলবো একটা গানের উপরে।

আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বলছি, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ কেন জরুরি, কেন গুরুত্বপূর্ণ? জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের হ্রাস, বন উজাড় করা, দূষণ এবং

এবং বাসস্থানের ধ্বংসের মতো ক্রমবর্ধমান পরিবেশগত এই যে চ্যালেঞ্জগুলো, তার মুখে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের গুরুত্ব কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। এই সমস্যাগুলো কিন্তু কেবলমাত্র বন্যপ্রাণী বা বাস্তুতন্ত্রের নয়, তাদের জন্যেই যে শুধুমাত্র আশঙ্কাজনক তা নয়, বরং মানুষের স্বাস্থ্য, অর্থনীতি এবং সামগ্রিক জীবনযাত্রার মানকেও বিপন্ন করে তুলছে দিনকে দিন। সংরক্ষণ প্রচেষ্টার মূল লক্ষ্য হল দায়িত্বশীলভাবে সমস্ত জিনিসপত্রের ব্যবহার, টেকসই উন্নয়ন এবং জীববৈচিত্র্যের রক্ষার মাধ্যমে এই সমস্ত আশঙ্কাগুলো কমিয়ে আনা, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং আমাদের ক্ষতিকর পরিবেশগত যে প্রভাব তা কমিয়ে আনা, আমরা মানবজাতি এবং পরিবেশের মধ্যে একটি আরও শক্তিশালী ও সুস্থ সম্পর্ক যাতে গড়ে তুলতে পারি, তার জন্যই কিন্তু এই দিনটা পালন করা হয়। এবং এই দিনটা আমরা আরও একবার মনে করিয়ে নিই, নিজেদের মনে করিয়ে দিই যে প্রকৃতিকে সংরক্ষণ করাটা ভীষণভাবে জরুরি।

আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে এই যে সংরক্ষণ, তার কিছু বিষয় নিয়ে কথা বলা যাক। জীববৈচিত্র্য রক্ষা, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা ও ভারসাম্যের জন্য জীববৈচিত্র্য অত্যন্ত জরুরি। সংরক্ষণ প্রচেষ্টার মূল লক্ষ্যই হল বিলুপ্তপ্রায় প্রজাতিদের রক্ষা করা এবং তাদের বাসস্থান সংরক্ষণ করা, এবং এমন স্থান তাদের দেওয়া যা জৈবিক বৈচিত্র্য বজায় রাখে। এছাড়াও আমরা সকলেই জানি যে ভীষণভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে। সেই জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো, প্রাকৃতিক শক্তির ব্যবহার বাড়ানো এবং পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। বাস্তুতন্ত্র ও মানব সমাজের ওপর জলবায়ুর নেতিবাচক প্রভাব কমাতে প্রকৃতি সংরক্ষণ গুরুত্বপূর্ণ, এবং আমাদের কিন্তু প্রাকৃতিক সমস্ত জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সমস্ত সম্পদ রক্ষা করতে হবে, তাদেরকে সংরক্ষণ করতে হবে। আরও কিছু মূল লক্ষ্যের কথা বলবো একটা গানের ওপারে।

আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বলছিলাম কিছু মূল লক্ষ্যের কথা এই দিনটির, এবং কিছু অভ্যেস, কিছু মজবুত অভ্যেস প্রাকৃতিক সম্পদের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতে কৃষি, বনায়ন, মৎস্যচাষ এবং শিল্প খাতে কিছু মজবুত পদ্ধতি গ্রহণ করা অপরিহার্য। এর মধ্যেই রয়েছে সম্পদের দায়িত্বশীল ব্যবস্থাপনা, বর্জ্য হ্রাস এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার। সামাজিক অংশগ্রহণ ভীষণভাবে জরুরি। প্রকৃতি সংরক্ষণ একটি যৌথ প্রচেষ্টা। শুধুমাত্র একজন ব্যক্তি একটি সমাজের অংশ তারা করলে হবে না, সমস্ত ব্যক্তি, সমাজ, ব্যবসায়ীরা, সরকার সকলে মিলে সক্রিয় অংশগ্রহণ করলেই শিক্ষা, সচেতনতামূলক প্রচার যারা করছেন তারা এবং সামাজিক স্তরের সংরক্ষণ উদ্যোগগুলো সকল মানুষকে যদি একত্রিত করতে পারে, তবেই কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত সংরক্ষণ এবং তারপরেই কিন্তু এই দিনটির অর্থপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। এই দিনটি উদযাপন করার জন্য কিছু থিম থাকে প্রতি বছর, সেই নিয়েও কথা বলবো গানের ওপারে।

0: খাতির আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: আজ 28 জুলাই, বলছিলাম বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের প্রতি বছরই একটা থিম থাকে। 2026 সাল এই সালের জন্য প্রস্তাবিত থিম হল পুনরুদ্ধার, সহনশীলতা ও দায়িত্ববোধ, রেস্টোরেশন, রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি। পৃথিবীর পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয়, জরুরি এবং পারিপার্শ্বিকভাবে সংযুক্ত যে পদক্ষেপগুলো তা নিখুঁতভাবে তুলে ধরে। এটি বৃক্ষরোপণ, জলধারা পুনরুদ্ধার এবং মাটির গুণমান পুনরুদ্ধারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্রকে পুনরুজ্জীবিত করে এবং তার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এটা শুধুমাত্রই একটা থিম নিতে হবে বলে থিম নেওয়া নয়, বা কোনো শুধুমাত্র একটা আবেগতাড়িত উদ্যোগ নয়, বরং প্রকৃতির নিজস্ব বৈশিষ্ট্য পুনরুজ্জীবিত এবং জীব বৈচিত্র্যের সংরক্ষণের সক্ষমতার উপর একটা সুপরিকল্পিত বিনিয়োগ বলা যেতে পারে। এই বছরের থিম পুনরুদ্ধার, সহনশীলতা ও দায়িত্ববোধ।

আজ 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, এবং এই দিনটির কথা আমরা বললাম, মূল লক্ষ্যের কথা, থিমের কথা বললাম। এই দিনটিতে আমরা কী কী করতে পারি? আমরা কিন্তু এই দিনটায় সকলে মিলে সামিল হতে পারি, এবং এই দিনটার যাতে ইতিবাচক প্রভাব থাকে তার চেষ্টা করতে পারি। স্থানীয় বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য এবং পরিবেশগত সমস্যাগুলো সম্পর্কে জানুন। সচেতনতা বাড়াতে আপনার বন্ধু, পরিবার এবং সহকর্মীদের সাথে শেয়ার করুন। এছাড়াও আমরা পরিবেশগত ক্ষতি কমাতে পারি। দৈনন্দিন জীবনে জল, বিদ্যুৎ এবং অন্যান্য সম্পদের অপচয় বন্ধ করতে পারি, সেটা তো আমাদের হাতেই রয়েছে, তাই না? রিসাইক্লিং বা পুনর্ব্যবহারযোগ্য যে কাজ, সেই রকমভাবে কাজ করতে পারি, যেরকম আমরা একই ব্যাগ, পাটের তৈরি ব্যাগ, জুট ব্যাগ, সেটা নিয়ে বাজারে যেতে পারি, সেটাতেই বাজার করতে পারি, পলিথিন আমরা না নিতে পারি। এবং পুরনো জিনিস রিসাইক্লিং করা কিন্তু বাঙালিদের একেবারে মজ্জাগত, সেটা করলে কিন্তু পরিবেশের ক্ষতি অনেকটাই কমে। তাছাড়াও কম্পোস্টিং, জৈব সার তৈরি এবং ব্যবহার, এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের অভ্যেস তৈরি করতে পারি। সংরক্ষণ সংস্থাগুলোকে সাহায্য করতে পারি। পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত যে সংস্থাগুলো রয়েছে তাদের আমরা অনুদান দিতে পারি, বা নিজেরা তাদের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কিছুক্ষণ সময় যদি কাজ করতে পারি, বা ছোট ছোট এরকম গ্রুপ গড়ে তুলতে পারি যারা পাড়ায় বৃক্ষরোপণ করছে, সাফাই করছে, তাই না? অথবা এটাও করতে পারি, আপনার এলাকায় বৃক্ষরোপণ উৎসব করা, জলাধার বা এলাকা পরিষ্কার অভিযান, বন্যপ্রাণী পর্যবেক্ষণ কর্মসূচির মতন এরকম বিভিন্ন রকম সংরক্ষণমূলক প্রোগ্রাম কার্যকলাপে অংশ নিতে পারি, বা সেটার তৈরির উদ্যোগ নিতে পারি। স্থানীয়, জাতীয় এবং বিশ্বের পর্যায়ে পরিবেশ সংরক্ষণ, মজবুত উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার জন্য একে অন্যকে ওয়াকিবহল করতে হবে।

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপনের এই মুহূর্তে এটা মনে রাখা জরুরি যে আজ আমাদের নেওয়া পদক্ষেপগুলোই কিন্তু আগামী দিনের পৃথিবীকে গড়ে তুলবে। সংরক্ষণ এবং স্থায়িত্বকে অগ্রাধিকার দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যাব। আমাদের এই পদক্ষেপগুলো যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি, তাহলে কিন্তু সেই পৃথিবী, সেই সুস্থ পৃথিবী রেখে যাওয়া সম্ভব। আমাদের প্রতিটি অবদান, তা যতই ছোট হোক না কেন, পৃথিবীর প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা এবং সবার জন্যই একটি মজবুত ভবিষ্যৎ সুনিশ্চিত করবে। আর সেটা করার জন্য যৌথ প্রচেষ্টায় ভূমিকা রাখতে হবে। আসুন আমরা সকলে মিলে আমাদের পৃথিবীর এই মূল্যবান সম্পদগুলোকে রক্ষা ও পরিচর্যা করার অঙ্গীকার করি। আসুন আমরা সংরক্ষণের এমন একটি সংস্কৃতিতে তুলে নিই নিজের মতন করে, যা প্রকৃতির সহজাত মূল্যকে শ্রদ্ধা করে, প্রকৃতিকে শ্রদ্ধা করে, একদম ঈশ্বররূপে পূজো করে এবং মানব জাতি ও প্রকৃতির মধ্যে যে শান্তিপূর্ণ সহাবস্থান সেটা আবার পুনরায় গড়ে তোলে। এই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে আসুন আমরা সেই অঙ্গীকারই করি যে আমাদের সংরক্ষণের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে আরও একটি টেকসই, মজবুত, সুন্দর ভবিষ্যতের দিকে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা যোগায়।

আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে কথা হচ্ছিল এবং এই যে আজকের দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি মানুষকে ছাড়া বাঁচতে পারে, কিন্তু মানুষ প্রকৃতিকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারে না। আমাদের আজকের ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামীকালের একটি সবুজ ও নিরাপদ পৃথিবীর জন্ম দেবে। আজকের মতো প্রভাত বীণা থেকে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো ঠিক সকাল 8:30 মনের মেলোডি নিয়ে। সঙ্গে থাকবো আমি শ্রাবস্তী, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: सात बजकर 10 मिनट और 45 सेकंड। पूजा है आपके साथ लेकर कार्यक्रम सुहानी सुबह। ट्यून किया है आपने 100.1 मेगाहर्ट्ज पर आकाशवाणी कोलकाता का FM गोल्ड चैनल। कार्यक्रम में अगली आवाजें लता मंगेशकर और किशोर कुमार की। सुनेंगे आनंद बख्शी का लिखा गीत, लक्ष्मीकांत प्यारेलाल के संगीत निर्देशन में फिल्म हाथी मेरे साथी से।

বেশ জোরে বৃষ্টি পড়ছে। হৈমন্তী শুক্লার কণ্ঠে একটু বৃষ্টির গান দিয়ে শুরু হোক আজকের বৃষ্টি ভেজা সকাল, তারপরে ফিরে আসবো আড্ডায় আড্ডার বিষয়ে।

জীবনে আমরা যখনই পেছনের দিকে তাকাই, তখন সুখ দুঃখ হাসি কান্না নানান চড়াই উতরাই পেরিয়ে আসা একটা বিশাল পথ দেখতে পাই। জীবন সবসময় আমাদের মনের মতো হয় না। চলার পথে বহুবার আমরা হোঁচট খাই, ভুল সিদ্ধান্ত নিই, কঠিন পরিস্থিতির মুখোমুখি হই এবং সময়ের সাথে সাথে গভীরভাবে উপলব্ধি করি যে সফলতাই নয় বরং ব্যর্থতাও আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়, আমাদের অমূল্য শিক্ষা দেয়। এরকম আমরা জীবনে চলার পথে বহু শিক্ষা পাই, যেই শিক্ষা আমাদের কোনো পাঠ্য বই বা বিদ্যালয় দেয় না। আজ আপনারা আমার সঙ্গে সেরকমই আপনাদের জীবনের সেরা শিক্ষা ভাগ করে নেবেন। গতদিন কথা হচ্ছিল যে জীবনে সেরা পাওয়া উপহার নিয়ে, এবং আপনারা অনেকেই বলছিলেন যে জীবনে সেরা উপহার হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা বা কোনো শিক্ষক বা শিক্ষিকার দেওয়া শিক্ষা। কী সেই শিক্ষা? আজ মনে হলো সেটাই জানি আপনাদের থেকে, যে আপনাদের জীবনের চলার পথে সেরা শিক্ষাটি

9903 05 9992 নম্বরে আর লিখে পাঠিয়ে দেবেন আপনার এই যে জীবন, যাতে শুধুমাত্র একজন মানুষ নয়, যারা পড়াশোনা করেছেন পাঠ্যবই সেই শিক্ষা তো আছেই, তার সঙ্গে আমি জানি আপনারা সকলেই ভীষণ ভালো মানুষ, আর সেই ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে কোনো না কোনো শিক্ষা ভীষণভাবে জরুরি নিশ্চয়ই। সেই সেরা শিক্ষাটি কি? আমার বাবা মা যেরকম ভীষণভাবে বলতো যে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত, ছোটবেলা থেকে সেই শিক্ষাই দিয়েছে যে যে কোনো পরিস্থিতিতে যাতে মানিয়ে নিতে পারি, সেরকমই কোনো একটা শিক্ষার কথা জানতে চাইছি। সেই শিক্ষা দিতে পারে শিক্ষক বা শিক্ষিকা বা বাবা মা বা জীবন নিজেই আপনাকে সেই শিক্ষা দিতে পারে, সেই শিক্ষাটাই কিন্তু জানতে চাইছি। 9903 05 9992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে লিখে পাঠিয়ে জানান আপনার জীবনে পাওয়া সবচেয়ে বড় শিক্ষাটি কি। আবারও আমরা ঘুরে আসি একটু বৃষ্টির কানে, রূপঙ্কর রইল আপনার কানে কানে।

কথা হচ্ছে জীবনে পাওয়া সেরা শিক্ষা নিয়ে। আর সৌভিক কসবা হালতু থেকে মেসেজ করেছে, সুপ্রভাত দিদি, চলার পথে শিক্ষা পাই, যেমন এক বৃদ্ধা দেখেছিলাম প্যাকেট খাবার খেয়ে নিজের ব্যাগ খালি প্যাকেট নিজের ব্যাগে খালি প্যাকেট রেখে দিল, কাছে এক ডাস্টবিনে ফেলল। আমি শিক্ষা নিলাম রাস্তায় না ফেলে তারপর থেকে প্যাকেট বা ব্যাগ রেখে ডাস্টবিনে ফেলি, এই শিক্ষা পাই দিদি। সৌভিক সরকার লিখছে কসবাহালতু থেকে। আজ 28শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস বা ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, এই নিয়ে কথা হচ্ছিল আজ প্রভাত বিনায়, এবং সৌভিকের এই মেসেজ কিন্তু বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে খুব শিক্ষণীয়। পরের মেসেজে চলে যাই। পরের মেসেজ লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুঘিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রভাত আরজে শ্রাবস্তী দিদিভাই, নমস্কার সহ বৃষ্টিস্নাত শুভেচ্ছা জানাই। একদম তাই, আপনাকেও জানাই বৃষ্টিস্নাত শুভেচ্ছা। আমার জীবনে সেরা শিক্ষা হল পরিস্থিতি যাই হোক না কেন নিজেকে মানিয়ে নেওয়া এবং সব অবস্থায় নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। আর উনি লিখছেন যে প্রভাত বিনা, ওনার খুব ভালো লেগেছে আজকের আলোচনা এবং গান দুটোই খুব পছন্দ হয়েছে। এইভাবেই আপনি পাশে থাকবেন, সমস্ত অনুষ্ঠান শুনবেন, ফিডব্যাক দেবেন, খুব ভালো লাগে আমাদের কিন্তু, এবং এই যে অনুষ্ঠান করা তার প্রাপ্তি, সেরা প্রাপ্তি কিন্তু এটাই। যাদবেন্দ্র পণ্ডা জুঘিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। বেশ, আবারও পড়ব আপনাদের মেসেজ, আপনাদের জীবনে পাওয়া সেরা শিক্ষা ভাগ করে নেব সকলের সাথে। কিন্তু তার আগে আবারও একটু গান শুনে আসি, বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে শুনে নিয়ে এই গান, তারপরে ফিরে আসছি আপনাদের মেসেজে।

ততক্ষণ আপনারা যারা এখনও ভাবছেন মেসেজ করবেন কি না, ভাগ করে নেবেন কি না, আপনাদের জীবনে পাওয়া সেরা শিক্ষা নিশ্চয়ই ভাগ করে নিন, কারণ আপনাও আমরাও কিন্তু সেই শিক্ষা থেকে শিক্ষা পাবো। 9903055992 আমাদের নাম্বার।

আপনারাও একটা গল্প বলুন, সেই গল্প শুনি আমি। আর আজ যে বিষয় নিয়ে গল্পটা বলবেন তা হলো জীবনে পাওয়া সেরা শিক্ষা। গল্প বলছেন আপনারা, সেরকমই মেসেজে চলে যাব। কোন্নগর থেকে মানসী বৈদ্য লিখছেন, সুপ্রভাত শ্রাবস্তী দিদি। সুপ্রভাত, তোমাকে অনেক অনেক ভালোবাসা। দেখো দিদি, কার থেকে কি শিখলাম না শিখলাম কিছু যায় আসে না, আমি নিজে অনুভব করেছি। হারি জিতি মরি বাঁচি, আমি জীবনভর সৎ থাকব, কোনো ছলনা মিথ্যার আশ্রয় নেব না। শিখছি তো প্রতিদিন, শেখার শেষ নেই। সত্যের পথ খুব কঠিন, আর তার সাথে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া। লিখছেন কোন্নগর থেকে মানসী বৈদ্য। বাহ, এর পরের মেসেজ লিখছেন কার্তিক মণ্ডল, দাউদপুর সন্দেশখালি উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখছেন, আমাকে বাবা মা যা শিক্ষা দিয়ে গিয়েছেন সেটাই যথেষ্ট জীবনে চলার পথে, আর কেউ আমাকে কিছু দিতে পারেনি। তবে একটা জটিল অসুখে পড়ে অনেক কিছু শিখেছি, চারপাশের মানুষের আসল রূপ দেখলাম বেশ। কিন্তু কিছু সেরকম শিক্ষা ভাগ করে নিলে আমাদের সাথে তাহলে কিন্তু ভালো লাগতো বেশ। এর পরের মেসেজ লিখছেন পুনম। পুনম একটা মেসেজেই কিন্তু সমস্ত কিছু, নাম লোকেশন ইত্যাদি লিখলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, তার আগে পুনম জানতে চেয়েছেন যে ফেসবুক লাইভ কি করে দেখব। ফেসবুক লাইভ দেখতে পাবে আমাদের ফেসবুকে যে 100.1 FM গোল্ড কলকাতার পেজ রয়েছে, সেখানে যদি লাইক করা যায় তাহলে কিন্তু সমস্ত ফেসবুকের লাইভ এবং নোটিফিকেশন, পোস্টার, সমস্ত কিছুর আপডেট পেতে থাকবেন আপনারা। 100.1 FM গোল্ড কলকাতা। পুনম লিখছেন, ছোটবেলায় শিখেছি জীবনে এমন কিছু একটা বড় করা উচিত যেন চলে যাবার পরও সেই কাজও আমাকে সবার মনে থাকে। আমার একাকিত্ব যেন আমার অনুপস্থিতিতে আশেপাশের মানুষদের কানে বাজে বেশ। পুনম চক্রবর্তী লিখছেন উত্তর চব্বিশ পরগনা থেকে। বাহ, এরপর আবার আসবো, ফিরবো আপনাদের মেসেজ নিয়ে। কিন্তু তার আগে চলে যাই একটা গানে, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এবং নচিকেতা।

পরের মেসেজকে লিখছেন আশিস দত্ত সল্টলেক থেকে। উনি লিখছেন যে ওনার বাবা এমন একটি ডিপার্টমেন্টে কাজ করতেন যেখানে অন্যরকমভাবে টাকা পয়সা নেওয়া হতো। আমি তখন খুব ছোট, এক ব্যবসায়ী বাবাকে কিছু দিতে এসেছিলেন।

বাবা তাকে তৎক্ষণাৎ ভদ্রভাবে বিদায় করে দেন। এই ঘটনা আমাকে শিক্ষা দেয় সবসময় অনেস্ট থাকার, সেই শিক্ষা নিয়েই চলার চেষ্টা করছি। যদিও অনেকে অনেক কিছু বলছে, কিন্তু মাথা উঁচু করে চলতে পেরেছি। আশিস দত্ত লিখছেন সল্ট লেক থেকে। বেশ, পরের মেসেজ, পরের মেসেজ লিখছেন পবিত্র সাহা। পবিত্র সাহা লিখছেন কি লিখছেন, আমার বাবা বলেছিলেন কোনো ব্যক্তিকে উপকার করতে না পারো কিন্তু কাউকে ক্ষতি করবে না, এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। বেশ, লিখছেন পবিত্র সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে। বেশ, আবারও কিন্তু চলে যাব গানে, তারপর সংবাদ বিরতিতে, তারপর ফিরে আসছি 100.1 FM গোল্ডে মনের মেলোডি নিয়ে। যাদের মেসেজ এই ঘন্টায় পড়া হলো না, তাদের মেসেজ কিন্তু ফিরে এসেই পড়বো।

0: Reformed National Citizens Party of India and CPI have also been invited to attend the alliance meeting. Bihar and Assam governments have decided to withdraw cases and other legal proceedings initiated against people who participated in protests over NEET examination. Bihar's Home Department assured that it will immediately initiate the legal process to withdraw all FIRs, criminal complaints and show cause notices against agitators registered before 6 p.m. on 26th of July. More from our correspondent.
1: According to a public notice issued by the Home Department, no punitive, retaliatory or adverse legal action will be taken against any person who participated in the protest held anywhere in the state to 6 p.m. on 26 July. The legal process to withdraw all first information reports, complaints and show cause notices registered during this period will be initiated immediately. The government has also announced that all persons arrested or detained in connection with these cases will be released at the earliest. It has further clarified that no direct or indirect action will be taken against the individuals named in these cases in future. Savita Parikh, Akashvani Samachar, Patna.
0: Assam government has also decided to withdraw all criminal cases registered in connection with NEET protests. Authorities have also been instructed to review all arrests and detentions made in connection with these cases and expedite the release of the arrested persons. Prime Minister Narendra Modi interacted with Pawan Chandan and Naga Bharat Dhaka of Skyroot Aerospace. In a social media post, Mr. Modi highlighted that the success of Vikram 1 featured prominently in their discussion along with several other interesting topics. The Prime Minister expressed happiness after hearing about their journey and insights into their future plans. He said their energy, ambition and positivity reflect the vibrant spirit of India's private space ecosystem. Mr. Modi also extended his best wishes to the entire Skyroot Aerospace team. The Ministry of Tourism has signed a Memorandum of Understanding with Air India to promote India as a preferred global tourism destination under the iconic Incredible India brand. The agreement was signed in New Delhi in the presence of Union Tourism and Culture Minister Gajendra Singh Shekhawat. The collaboration aims to leverage Air India's extensive domestic and international network along with the Ministry's destination promotion initiatives to enhance India's global tourism visibility. India and China have reaffirmed the importance of maintaining peace and tranquility along border during Foreign Secretary Vikram Misri's meeting with Hua Chunying, Vice Minister of Foreign Affairs of China in Beijing yesterday. The discussion between them focused on strengthening bilateral ties, expanding exchanges and advancing cooperation in trade, culture and people-to-people relations. They reviewed the entire gamut of bilateral relations. They discussed ways to advance the vision of the two leaders that India and China are partners in development. In the Commonwealth Games, India's Sharmila Dhankar clinched the nation's second gold medal, winning the women's shot put F57 final in Glasgow last night. This victory saw India's medal tally reach 10 by the end of day 5, including 2 gold, 5 silver and 3 bronze. President Draupadi Murmu has congratulated Sharmila Dhankar on winning the gold medal in the women's shot put F57 event at Glasgow Commonwealth Games 2026. And that is the end of this news bulletin.
2: Gaane kothay golden shomoy. Apni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
3: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
4: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
3: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
4: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
3: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ, মনের মেলোডি।
5: জীবনে পাওয়া সেরা শিক্ষা নিয়ে দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখছেন, জীবনে বড় শিক্ষা হল খারাপ পরিস্থিতির মধ্যে মাথা ঠান্ডা রেখে লড়াই করা, লড়াইটা একাকেই লড়তে হবে। লিখছেন দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। একদমই তাই, জীবনে কিন্তু লড়াইটা লড়তেই হবে, যে যার মতন করে লড়াইটা লড়ছে, আর একাকেই লড়তে হবে, তাই মাথা ঠান্ডা রেখে একদম কুল থেকে লড়াইটা লড়াই ভালো। এরপরের মেসেজে চলে যাই পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। লিখছে, সকলের পাশে দাঁড়ানোর শিক্ষা নাও প্রাণে, অন্যায়কে রুখে দেওয়ার প্রতিধ্বনি আজ এই গানে গানে, প্রাণ খুলে বাঁচো সবাই এই শিক্ষা মনে, যতনে আগলে রাখো এই হৃদয় কোণে, দুহাত দিয়ে দিগন্তকে এই হৃদয় মাঝে রাখো, মনটাকে সবসময় মহান করে রাখো। পায়েল ব্যানার্জি ছন্দে ছন্দে লিখেছে বেলঘড়িয়া থেকে। প্রচুর মেসেজ রয়েছে জমা, কার মেসেজটা আগে পড়ি। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতার 70 থেকে লিখছেন, ধাক্কা খেতে খেতে জীবন থেকে পাওয়া আমার সেরা শিক্ষা হলো কারো মনের মণিকোঠায় জায়গা পাওয়ার জন্য নিজেকে সস্তা করতে নেই। আমি দেখেছি আমার মুখে হাসি ফোটানোর জন্য নিজের মনকে যতই উজাড় করে দেওয়া হোক না কেন, মানুষ দিনের শেষে ঠিক অবহেলা করতে পারে। তাই কারোর কাছে নিজের গুরুত্ব ভিক্ষা না করে মাথা উঁচু করে নিজেকে ভালোবাসতে শেখাটাই জীবনের আসল শিক্ষা। লিখছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে। বেশ, আবারও ফিরে আসছি, আপনাদের সকলের মেসেজ পড়ব। তবে তার আগে আবারও একটা বৃষ্টি দিনের গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

সরাসরি মেসেজই চলে যাই, কারণ প্রচুর মেসেজ জমা হয়েছে ইনবক্সে। সুজিত মণ্ডল উত্তর যোজরা কলকাতা 135 থেকে লিখছেন, শুভ সকাল দিদি, শুভ সকাল। আমার এক আত্মীয় বলেছিলেন, মন্দির দেখলে, ঠাকুর দেখলে সবসময় প্রণাম করার দরকার হয় না, যদি তুমি সৎ পথে থাকো, সৎভাবে চলো, তাহলেই ভগবানকে আসল শ্রদ্ধা জানানো হয়ে যাবে। সেই কথাটাই মেনে চলার চেষ্টা করি, এটাও এক ধরনের শিক্ষা। একেবারেই তাই, এটাও এক ধরনের শিক্ষা নিশ্চয়ই। সুজিত মণ্ডল লিখছেন উত্তর যোজরা থেকে। পরের মেসেজে যাই, পরের মেসেজ কে লিখছেন, লিখছেন হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ। মেঘ রৌদ্রোজ্জ্বল সকালের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমার জন্য শ্রাবস্তী, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমার কাছে সেরা শিক্ষা হলো সৎ পথে থাকা। আমার বাবা বলতেন, খেতে না পেলেও কারো কাছে হাত পাতবে না। এই শিক্ষাগুলি আমি আজও যতটা পারি মানার চেষ্টা করি। সত্যি সৎ পথে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যায়। বাবা আরও বলতেন, তোমার সাধ্যমতো গরিবদের সাহায্য করবে, এটাও মানার সাধ্যমতো চেষ্টা করি। বেশ, লিখছেন হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ। ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করুন, আজকে আপনাদের সকলের মেসেজ পেয়ে এবং এই সুন্দর শিক্ষাগুলো ভাগ করে নিচ্ছেন, আমিও অনেক শিক্ষা নিচ্ছি কিন্তু আপনাদের মেসেজ থেকে। আমি জানি বাকি সকলেই, সকলের শিক্ষা থেকে সকলেই শিক্ষা নিচ্ছেন। লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে লিখছেন, আমি গ্রামের মেয়ে, পড়াশোনা বিশেষ করতে পারিনি, আমার বন্ধু মিতালি আমাকে শেখায় কিভাবে অর্থ সঞ্চয় করতে হবে, কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে অ্যাকাউন্ট চালাতে হয়। লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে লিখেছেন, খুব সুন্দর, এবং আপনাদের বন্ধুত্বের জন্য অনেক শুভেচ্ছা রইল। এরকমভাবেই একে অন্যের পাশে থাকবেন, আজীবন আপনাদের এই বন্ধুত্ব থাকুক, অটুট থাকুক, এটাই চাইব। আবারও একটু গান শুনে আসি, ছেলেবেলার বৃষ্টির কথা শুনে আসি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, তারপর আবারও ফিরছি আপনাদের মেসেজ নিয়ে। 9903059992 এখনও অবধি যারা মেসেজ করেননি, কিন্তু ভাবছেন আপনাদের জীবনে পাওয়া সেরা শিক্ষার কথা ভাগ করে নেবেন আমার সঙ্গে, 100.1 FM গোল্ডের সকল শ্রোতাদের সঙ্গে, তারা কিন্তু মেসেজ করে ফেলুন।

প্রচুর মেসেজ জমা হয়েছে ইনবক্সে। গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন, শুভ সকাল শ্রাবস্তী, সকালের আন্তরিক শুভেচ্ছা সকলকে। লক্ষ্য ঠিক রেখে উপযুক্ত পরিশ্রম করলে জীবনে অনেকটাই সফল হওয়া যায়, আর অন্যকেও সফল হতে সাহায্য করা যায়। কারোর উপকার না করতে পারলে কারোর ক্ষতি করা উচিত না। বাহ, গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন এই মেসেজ। পরের মেসেজ লিখছেন দেবাশিস মাল, গঙ্গাধরপুর হাইস্কুল, হাওড়া থেকে। জীবনের শিক্ষা বড় পাওয়া, নিজেকে সবসময় সময়ের সাথে মানিয়ে নেওয়া, যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা, ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখা, সর্বদা সৎ পথে চলা, সত্য কথা বলা। দেবাশিস মাল, গঙ্গাধরপুর হাইস্কুল, হাওড়া থেকে লিখছেন। অমিতাভহর গলফ গার্ডেন, কলকাতা 33 থেকে লিখছেন, সুপ্রভাত শ্রাবস্তী দিদিভাই, আমাদের জীবনের সবচাইতে বড় শিক্ষক হল আমাদের বিবেক। বিবেক আমাদের চেতনাকে শিক্ষা দেয়, দেখে আমরা অনেক কিছু শিখি, তাই শিখে রাখার দায়িত্ব আমাদের। আমার বাবা ও মা শিখিয়েছিলেন, কারো উপকার করতে না পারো অপকার করো না। এই উপকার আর অপকার করবার বিচার আমাদের বিবেক শেখায়। ভালো থেকো। বেশ, খুব সুন্দর করে বললেন আপনি। অমিতাভহর গলফ গার্ডেন, কলকাতা 33 থেকে লিখছেন এই মেসেজ। এর পরের মেসেজ কে লিখেছেন,

না, ঠিক নাম বলেননি। অনিরিনা ঘোষ, বেহালা থেকে, আমি শ্রাবস্তী। বেশ, সারা জীবনে অনেক শিক্ষা পেয়েছি এদিক ওদিক থেকে, কিন্তু যে শিক্ষার কথা আজকে মনে পড়ছে সেটা হলো আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, পেয়েছিলাম আমার আত্মজের কাছ থেকে। তখন সে 2 কি 2.5 বছরের, আমি কাজ করতাম বলে সে সারাদিন ক্রেশে থাকত। সেদিন অপ্রত্যাশিত মিটিং ছিল বলে আমার ওকে বাড়িতে আনতে রাত হয়ে গিয়েছিল। এসে দেখলাম যে পরিচারিকা সে চলে গেছে, তাই আমি রান্নাঘরে বাসন মাজছিলাম আর আমার পছন্দের সিরিয়াল টিভিতে অন করে রেখেছিলাম যাতে শুনতে পাই। হঠাৎ বুঝলাম আমার ছেলে ডিভানের উপর দাঁড়িয়ে কিছু বোঝার আগেই বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে বাইরে এসে দেখি ও ছুটতে ছুটতে বড় রাস্তার দিকে চলে যাচ্ছে। আমি তখন ওর পিছনে পিছনে ছুটতে থাকলাম, কোনো রকমে ওকে সেদিন ধরে ফেলেছিলাম। ওর বেরিয়ে যাবার কারণ জিজ্ঞেস করাতে ও বলেছিল, আমি সারাদিন তোমার জন্য বসে থাকি মা, আর তুমি আমাকে একটু কার্টুনটা দেখতে দিলে না। সত্যি, আমার নিজের প্রিয় জিনিসকে প্রাধান্য এতই দিয়ে ফেলেছিলাম যে আমার সবচেয়ে প্রিয় যে তার পছন্দের কথাই ভুলে গেলাম। ওইটুকু বয়সেও আমার ছেলে আমাকে আমার অনেক কাজে সাহায্য করত। সেদিন বুঝেছিলাম, আমার মাকেও দেখেছি, মায়েদের অনেক আত্মত্যাগ করতে হয়, যা সেদিনের স্বার্থপরতা আমাকে ভুলিয়ে দিয়েছিল। অনিরিনা ঘোষ, বেহালা থেকে। অজান্তেই আমার চোখটা ভিজে গেল আমার আত্মজার কথা ভেবে। সত্যি তাই, মায়েদের অনেক আত্মত্যাগ করতে হয়, এবং সত্যি ও মানে একটা সময় আসে যেখানে ওদের প্রিয় কার্টুনটা আমাদের প্রিয় কার্টুন হয়ে যায়, ওদের প্রিয় ছড়ার গান আমাদের প্রিয় গান হয়ে ওঠে, এবং ওইভাবেই আমরা মিলেমিশে যাই। আমরা ছোট হয়ে যাই, ওরা আস্তে আস্তে বড় হয়ে যায়, এভাবেই চলতে থাকে। এভাবেই চলতে থাকুক, আমরা বরং একটু গান শুনে আসি। আবারও আপনাদের মেসেজ, আপনাদের শিক্ষার কথা নিয়ে ফিরে আসছি। সন্ধ্যা মুখোপাধ্যায় থাকলো আপনার কানে কানে।

0: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold। মনের মেলোডি, মনের মেলোডি।
3: আবারও চলে যাই সরাসরি মেসেজে। লিখছেন তপন কুমার রায়চৌধুরী, বাগুইহাটি জোড়া মন্দির থেকে। শ্রাবস্তী, শুভ সকাল। শুভ সকাল। আমার বয়স 70 বছর। আমি শিক্ষা পেয়েছি আমার মায়ের কাছ থেকে, যেটা এখনও মেনে চলি, সততা। অপরের কোনো জিনিস না বলে নেওয়া, মানুষকে ঠকানো ও মিথ্যে কথা বলে প্রলোভন দেখানো। আমার উপর থেকে অনেক ঝড়ঝাপটা চলে গেছে, কিন্তু আমি এখনও সেই একই রকম আছি। তপন কুমার রায়চৌধুরী, বাগুইহাটি জোড়া মন্দির থেকে লিখছেন। এরকমই থাকুন, একই রকম থাকুন এবং সুস্থ থাকুন। পরের মেসেজ লিখছেন সীমা দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে। শুভ সকাল শ্রাবস্তিদি, শুভ সকাল। আমার জীবনের বড় শিক্ষা হলো একাকী থেকে কিভাবে ভালো থাকা যায় সেই শিক্ষা। কারণ এমন একটা সময় এসেছিল তখন আমাকে একা থাকতে হয়েছিল। তখন প্রথম দিকে খুবই একাকিত্ব অনুভব করতাম। সেই পরিস্থিতি থেকে আমি মুক্তি পাই গীতা সারাংশ পড়ে। গীতা সারাংশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথাগুলো বারংবার পড়ে আমি শান্তি অনুভব করি। গীতার মূল্যবান কথাগুলো আমাকে শিক্ষা দিয়েছিল জীবনে একা থেকেও কিভাবে ভালো থাকা যায়। গীতার বাণী আমার জীবনের চলার পথের বড় শিক্ষক। এতে আমি শান্তি পাই এবং শরীর ও মন দুই ভালো থাকে। খুব সুন্দর হচ্ছে মনের মেলোডি অনুষ্ঠান, খুব ভালো থাকবেন। আপনিও খুব ভালো থাকবেন। এবং এই যে আপনি একাকিত্ব কাটিয়ে উঠেছেন, এইটা কিন্তু অনেকের চলার পথের ইন্সপিরেশন। পরের মেসেজে যাই, একটু টেক্সট মেসেজে চোখ রাখি। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখছেন, ভালো মন্দ যা কিছু মেনে নিতে পারি, সকলকে সম্মান দেওয়া, বেশ। পরের মেসেজ, টেক্সট মেসেজ লিখছেন শিপ্রা কারার, মালিক পাড়ালেন বেতর হাওড়া থেকে। প্রথমেই জানাই আপনাকে আমার ভালোবাসা, অনেক ভালোবাসা আপনাকেও। আমি মনে করি জীবনে চলার পথে সবসময় সবার কাছ থেকে নানা শিক্ষা পাওয়া যায়। খারাপের মধ্যে থেকে অভিজ্ঞতা শিক্ষা। তবে আমি আসল শিক্ষা ছোটবেলা থেকে পেয়েছি আমার বাবা স্কুলের টিচারদের কাছ থেকে। মা বাবা আর গুরুজনদের সম্মান ভক্তি করা, জীবনে কোনো দিন চুরি না করা, মিথ্যে কথা না বলা, সবাইকে ভালোবাসা আর বিপদে এগিয়ে যাওয়া, নিজের যা আছে তাই নিয়ে আনন্দে থাকা, মাথা উঁচু করে বাঁচা। আমাদের ভগবানও বোধহয় তাই চান, একেবারেই তাই চান। ওনার আশীর্বাদ আমার মনে হয় তাহলেই আমরা নিশ্চয়ই পাব। একদম, খুব ভালো থাকবেন, একেবারেই তাই। শিপ্রাকারা লিখছেন এই মেসেজ মালিক পাড়া লেন বেথর থেকে। আপনিও খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো, অনেকগুলো পয়েন্টস আপনি লিখেছেন। ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখছেন, দিন কয়েক পরেই এলেন, ভালো লাগছে। জীবন থেকে নেওয়া

শিক্ষা হলো, আচ্ছা শিক্ষা নেওয়া নিয়ে মনে পড়ল, ঠাকুর রামকৃষ্ণ বলতেন থিয়েটার লোককে শিক্ষা দেয়, নিশ্চয়ই দেয়। ঐশী সরকার লিখছে চিনার পার্ক থেকে। এর পরের মেসেজ আবারও হোয়াটসঅ্যাপে চোখ রাখি, কারণ প্রচুর মেসেজ জমা হয়ে রয়েছে। কে লিখছেন মেসেজ? লিখছেন কিশোর হাওড়া বালি থেকে। লিখছেন বাচ্চারা বাবা মার থেকেই তো ভালো মন্দ শিক্ষা পায়। একবার আমরা হাওড়া জালমিয়া পার্ক থেকে সার্কাস দেখে রাত্রেবেলা ফিরছিলাম রিকশা করে। একজন ফেরিওয়ালা অনেক বাদাম নিয়ে বাড়ি ফিরছিল। বাবা রিকশা থামিয়ে বাদাম বিক্রেতাকে ডাকলো এবং দরদাম না এবং জিজ্ঞেস করলো যে তোমার বাদাম বিক্রি হয়নি? তো তিনি বললেন যে না, সেরকম হয়নি। বাবা বললেন যে কেন? তো উনি বললেন এখন অনেক কিছু বেরিয়ে গেছে মেলাতে, আর বাদাম কেউ খাচ্ছে না। বাবা বললেন যেখানে সার্কাস হচ্ছে তুমি ওখান থেকে আসলে না? উনি বললেন যে হ্যাঁ বাবু। বাবা বললেন তোমার ছুরিটাতে কটা বাদাম আছে? উনি বললেন অনেক আছে। তো বাবা বললেন 20 খানা দিয়ে দাও। মা বলল যে এত বাদাম কি হবে? বাবা বললেন পাড়ার বাচ্চাদের দিয়ে দেব, ওর তো কিছু লাভ হবে, ওর একটাও বাদাম বিক্রি হয়নি, ওর বাড়িতেও বউ বাচ্চা সব আছে, ওর জন্য অপেক্ষা করছে। বাবার থেকে এটা শিখেছি, অসহায় মানুষের পাশে একটু অন্যরকমভাবেও দাঁড়ানো যায়। বাহ, খুব সুন্দর গল্পটা লিখেছেন কিশোর হাওড়ার বালি থেকে। পরের মেসেজ লিখছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। আমার বাবা মা অ্যাডভাইস দিয়েছিলেন জীবনে চলার পথে যতই বিপদ আসুক সবসময় অনেস্ট থাকবে, আজও আমি সেটা ফলো করি। আপনি ভালো থাকবেন, নিশ্চয়ই আপনিও খুব ভালো থাকবেন। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন এই মেসেজ। আবারও একটুখানি গান শুনে আসি। সুমন চট্টোপাধ্যায় রইল আপনার কানে কানে, তারপর আবারও ফিরে আসছি।

স্টুডিওর ঘড়ি কিন্তু চোখ রাঙাচ্ছে, বলছে যে সময় ভীষণ কম, সরাসরি চলে যাই মেসেজে। লিখছেন উৎপল মুখার্জি পুনে থেকে, শুভ বৃষ্টি ভেজা সকাল শ্রাবস্তী দিদিভাই। শুভ বৃষ্টি ভেজা সকাল, তবে পুনেতেও কি বৃষ্টি হচ্ছে? মনের মেলোডিতে কান পেতেছি। এখন আজকের ইন্টারেস্টিং বিষয়ে যাই। জীবনে অনেক অসময়ে নিজের মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করি, অন্যকে আগ বাড়িয়ে অ্যাডভাইস দিই না, একটু আধটু পারলে কাউকে সাহায্য করি, পশু পাখিদেরও সাহায্য করি। ভালো থেকো দিদিভাই, আপনিও খুব ভালো থাকবেন। পরবর্তী মেসেজে যাই। পরবর্তী মেসেজ লিখছেন অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে, শুভ সকাল। আজকের বিষয়ে জীবনের থেকে পাওয়া শিক্ষার বিষয়ে বলবো। জীবনে এগিয়ে যাওয়ার পথে লক্ষ্য স্থির করে সাহসের সাথে সততাকে সঙ্গী করে এগোতে পারলে লক্ষ্য পূরণ হবেই। অতনু পাঠক লিখেছেন কাশুন্দিয়া হাওড়া থেকে, একদমই তাই। পরের মেসেজ লিখছেন চন্দ্রাবলি সেন বালিগঞ্জ থেকে, শ্রাবস্তী আমার বাবা সবসময় বলতেন যা হবার তা হবে।

এই চারটি শব্দ আমার জীবনের বেদবাক্য। উদ্বিগ্ন বা ভীত লাগলে এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই এই শিক্ষা আমার চালিকা শক্তি। আর ছোটবেলা থেকে মানুষ মানুষের জন্য এই শিক্ষা পেয়ে এসেছি, অসহায় মানুষের পাশে নিজের সাধ্যমতো দাঁড়ানোর শিক্ষা। বাহ, লিখেছেন বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন। পরের মেসেজ কে লিখছেন? নিশাকর ধর হাওড়া থেকে লিখছেন। লিখছেন, শুভ বৃষ্টি ভেজা সকাল শ্রাবস্তিদি, আমার সেরা শিক্ষা আমাকে দিয়েছিলেন আমার বাবা মা। বলেছিলেন, অপরের জিনিস নেওয়ার আগে তাকে আগে বলতে হয়, সেটা কম দামের হোক বা বেশি দামেরই হোক, তিনি অনুমতি দিলে তবেই নেবে, না হলে নেবে না। সেই শিক্ষা নিয়েই আমি চলছি। বাবা মায়ের এই শিক্ষা আমার জীবনে অনেক উন্নতি ঘটিয়েছে। আমি সামান্যটুকু চেয়েছি, পেয়েছি অনেক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন শ্রাবস্তিদি, গান খুব সুন্দর হচ্ছে। লিখেছেন নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে। বেশ, প্রচুর মেসেজ জমে আছে, তাহলে আরও একটুখানি মেসেজ পড়া যাক। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, সুপ্রভাত দিদি। সুপ্রভাত। আমি আমার বাবার কাছে ভালো শিক্ষা পেয়েছি। যতদিন বাবা ছিলেন বলতেন, সব সময় ভালো পথে চলবে, তাহলে সবাই ভালোবাসবে। আজ বাবা নেই, না ফেরার দেশে পাড়ি দিয়েছেন, 9 বছর হলো। আজও বাবার উপদেশ মেনে চলেছি, তাতে ভালোই হচ্ছে। লিখেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। পরের মেসেজ কে লিখছেন? লিখছেন চন্দন কুণ্ডু আগরপাড়া থেকে। জীবনে বড় শিক্ষা আমার মনে হয় সম্মানবোধ। আমি কী করে সামনের মানুষটার সাথে কথা বলছি, সেটাতেই আমার পাশের মানুষ তা বুঝবে আমার শিক্ষার ব্যাপারে। তাই আমার মনে হয় সম্মানবোধটাই বড় শিক্ষা, কারণ সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। বেশ, এর পরের মেসেজ কে লিখছেন? হ্যাঁ, এই মেসেজটি লিখেছিলেন চন্দনকুণ্ড আগরপাড়া থেকে। আর এর পরের মেসেজ লিখছেন বাংলাদেশ থেকে কাজী আবু জাফর। আমার আবিষ্কৃত একটি স্মরণীয় বাণী রেখে গেলাম, মানুষ যেমন সাপকে দেখে ভয় পায়, সাপও তেমনি মানুষকে দেখে ভয় পায়, অতএব ভয়ের কিছু নেই। বাহ, খুব মজার একটা বাণী, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন। এর পরের মেসেজ লিখছেন নন্দা রায় পোরেল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। সুপ্রভাত শ্রাবস্তী। সুপ্রভাত। আমাদের বাড়িতে বৃদ্ধ দম্পতি আসতেন, এক টাকা চাইতেন, বিনিময়ে গৃহস্থালির টুকটাক কাজ করে দিতেন। কোনো নিষেধ শুনতেন না, আবার বেশিও নিতেন না। মায়ের কাছে চা জলখাবার খেয়ে চলে যেতেন। ভাত খেতে বললে বলেন, রোজ অন্ন ধ্বংস করার মতো শক্তি নেই। প্রতি পুজোয় বাড়ির বাচ্চাদের পোশাক দিতেন। একদিন কৌতূহলী হয়ে জানতে চাইলাম, এত দূরে এসে এই জীবিকা বেছে নেওয়ার কারণ আর পুজোর উপহার দেন কেন? বললেন, ক্ষমতা থাকতে ছেলে বউয়ের কাছে হাত পাততে চান না, আর ওদের সম্মান রক্ষার্থে এত দূরে আসেন। আর আমার বাবা মায়ের আন্তরিকতা আর ভালোবাসার প্রতিদান স্বরূপ উপহার। সেখান থেকে শিক্ষা নিয়েছিলাম আত্মসম্মান বোধ কি, আর ভালোবাসলে ভালোবাসা ঠিক ফিরে আসে। ভালো থেকো, আপনিও খুব ভালো থাকবেন, খুব সুন্দর শিক্ষা। লিখেছেন নন্দা রায় পোরেল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। এবার আবারও একটু গানে চলে যাই, একটুখানি গলা ভিজিয়ে নি জল ঠল খেয়ে, আবারও ফিরে আসছি আপনাদের লেখা মেসেজ নিয়ে। ততক্ষণ শুভমিতা থাক আপনার কানে কানে।

সুতপা বসু দমদম পার্ক থেকে লিখছেন, আমাদের ছোট থেকেই ঠাকুর আর মা সারদা দেবীর কথা আর সন্ধে আরতির গান শুনে বড় হয়েছি, তাই ওনাদের কথামৃতর কিছু উপদেশ ফলো করার চেষ্টা করি। মায়ের প্রথম কথা, জীবনে যদি শান্তি পেতে চাও তাহলে পরের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের, এই উপদেশ মেনে চলার খুব চেষ্টা করি। সবাই খুব ভালো থাকবেন, লিখছেন সুতপা বসু দমদম পার্ক থেকে। আপনিও খুব ভালো থাকবেন। এর পরের মেসেজ লিখছেন শিশির ঘোষ মালদা থেকে। খুব ছোট্ট করে রবি ঠাকুরের দুটো লাইন লিখেছেন। উনি লিখছেন, রবি ঠাকুর বলেছেন, রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। একদম তাই। শিশির ঘোষ মালদা থেকে লিখেছেন এই মেসেজ, এবং সম্ভবত আজকে শেষ মেসেজ। খুব সুন্দর রবি ঠাকুরের দুটো লাইন দিয়ে শেষ হলো, আমরা যদি সম্মান দিই তাহলে সেই সম্মান আমরা নিশ্চয়ই ফিরে পাব। আর এর সঙ্গে সঙ্গেই কিন্তু আমার স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে শেষ গানে যাওয়ার সময় এসে গেছে। অঞ্জন দত্তর কণ্ঠে একটা বৃষ্টির গানই রেখে যাব আপনাদের সকলের জন্য, এবং সকলকে বলবো আজকে একটা নতুন দিন শুরু হয়ে গেল জমজমাট একটা আড্ডা দিয়ে। সকলে খুব ভালো থাকবেন এবং সেই সাথে এই বৃষ্টির মধ্যে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও অন্য কোনো দিন আড্ডা হবে আপনার সঙ্গে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 FM গোল্ড।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: আপ সুন রহে হ্যায় লো আগে উনকি ইয়াদ, লো আগে উনকি ইয়াদ 100.1 FM গোল্ড পর। লো আগে উনকি ইয়াদ, লো আগে উনকি ইয়াদ 100.1 FM গোল্ড পর।
3: उनकी याद में आज हम याद कर रहे हैं दिव्या भारती को। साल 1992 उनके लिए अत्यंत सफल रहा। इस वर्ष उनकी कई फिल्में रिलीज हुई जिनमें शोला और शबनम, दीवाना, दिल का क्या कसूर, जान से प्यारा, बलवान और दिल आशना है प्रमुख रही। विशेष रूप से दीवाना की सफलता ने उनके करियर को नई ऊंचाइयों पर पहुंचा दिया। इस फिल्म में उनके साथ ऋषि कपूर और शाहरुख खान थे। फिल्म सुपर हिट रही, दिव्या के अभिनय की खूब सराहना हुई। इसी फिल्म के लिए उन्हें फिल्म फेयर का लक्स न्यू फेस ऑफ द ईयर पुरस्कार भी मिला।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হৈহট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। সংসদে এনডিএ জোটের সাপ্তাহিক মঙ্গল মিলন বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে নতুন দলের সদস্যরা উপস্থিত ছিলেন। ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধানকার মহিলাদের শটপাটে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হৈহট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। আজ বেলা ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা 23তম কমনওয়েলথ গেমসের সোনা জয়ের জন্য প্যারা অ্যাথলিট শর্মিলা ধানকারকে অভিনন্দন জানান। রূপো জয়ের জন্য সর্বেশ কুশারী, ভেল্লারু অজয় বাবু ও জ্ঞানেশ্বরী যাদবকে এবং ব্রোঞ্জ পদক জয়ের জন্য শিল্পা সায়লা এবং বিন্দারানী দেবীকে শ্রী বিড়লা অভিনন্দন জানান। কানাডায় জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার জন্য আনাহাত সিংকেও তিনি অভিনন্দন জানিয়েছেন। এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী সদস্যরা উঠে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। অধ্যক্ষ আরও বলেন, সভা সুষ্ঠুভাবে চলতে দেওয়া এবং সরকারি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন আটকাতে 2026 সংশ্লিষ্ট সংশোধনী বিল নিয়ে অর্থপূর্ণ আলোচনা হওয়া উচিত। শ্রী বিড়লা সরকার এবং বিরোধী উভয় পক্ষকেই সহমতে পৌঁছে বিল নিয়ে আলোচনা শুরু করতে বলেন। যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, প্রশ্নোত্তর পর্বে বাধা সৃষ্টি করা উচিত নয় বলে অধ্যক্ষ মন্তব্য করে বলেন, সংসদ হল আলাপ আলোচনা করার জায়গা এবং গোটা দেশই এই সদর্থক বার্তা পৌঁছে দেওয়া উচিত।
1: 23वें राष्ट्रमंडल खेलों में भारत के पैरा खिलाड़ी सुश्री शर्मिला धड़कर ने स्वर्ण पदक व सुश्री शिल्पा के शायल ने कांस्य पदक जीता है। श्री सर्वेश कुमार सारे, श्री वलूरी अजय बाबू, सुश्री ज्ञानेश्वरी यादव ने रजत पदक एवं सुश्री बिंदिया रानी देवी ने कांस्य पदक जीतकर इस प्रतियोगिता में भारत का गौरव बढ़ाया है। सभी खिलाड़ियों को उनके योगदान के लिए हार्दिक बधाई देता हूँ।
0: বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শো কজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেফতার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দেওয়া হবে। আসামেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের সাংসদদের সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সামাজিক মাধ্যমে একথা জানিয়ে শ্রী মোদী বলেছেন, দুর্গতদের সাহায্যের জন্য কেন্দ্র আসাম সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে। সকলে যাতে নিরাপদে এবং সুস্থ থাকেন তার জন্য প্রার্থনা করেন তিনি। সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA-র সংসদীয় দলের সাপ্তাহিক কৌশল নির্ধারণী বৈঠক মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জোটের ঐক্য প্রদর্শনের লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার প্রথাগতভাবে এই বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে গঠিত নতুন দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI এর সদস্যরাও এই জোটের বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে বৈঠক হয়েছিল 21 তারিখে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী সারা দেশে ভবিষ্যতে যে পরীক্ষাগুলি হবে সেগুলির প্রশ্নপত্র ফাঁস আটকাতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রতিক নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও তিনি আবারও উল্লেখ করেন। অমৃতসরে আজ শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ইজি কানেক্ট হাব অ্যান্ড স্পোক মডেলের সূচনার মাধ্যমে পাঞ্জাব উত্তর আমেরিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়ার 27টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে যুক্ত হল। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানান, প্রতিবছর প্রায় 1.5 লক্ষ যাত্রী আন্তর্জাতিক

0: আন্তর্জাতিক বিমান ধরার জন্য অমৃতসর থেকে দিল্লি আসেন, একইভাবে বিদেশ থেকে প্রায় সমপরিমাণ যাত্রী দিল্লিতে এসে সেখান থেকে অমৃতসর যান। নতুন ব্যবস্থায় এই শহরটি উত্তর ভারতের আন্তর্জাতিক প্রবেশদ্বার হয়ে উঠবে।
1: अब तक अमृतसर एयरपोर्ट से आपको 7 अंतरराष्ट्रीय डेस्टिनेशंस की सीधी कनेक्टिविटी उपलब्ध होती थी। अब दिल्ली जैसे इस तरह हब एंड स्पोक में कनेक्ट हो रहा है, तो आपकी ग्लोबल कनेक्टिविटी अगर आप देखेंगे तो आपको दुबई, सिंगापुर, बैंकॉक, पेरिस, इसके जैसे 20 इंटरनेशनल डेस्टिनेशंस आपको एक चेक इन, एक बैगेज टैग के साथ आप कर पाएंगे।
0: অমৃতসর থেকে প্রতিদিন দুটি ইজি কানেক্ট বিমান চালু হলো। এয়ার ইন্ডিয়ার এই উড়ানগুলিতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য যাত্রা শুরুর আগে ও ট্রানজিট সংক্রান্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ডিজি যাত্রার নিবন্ধন করা বাধ্যতামূলক। দেশের খেলনা শিল্পকে বিশ্বমানের করে তোলা এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার জাতীয় খেলনা পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে। সরকারের উদ্যোগে বিভিন্ন মন্ত্রক, শিল্প সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্টার্ট আপগুলির মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। একটি প্রতিবেদন।
2: কেন্দ্রীয় সরকারের জাতীয় খেলনা কর্মপরিকল্পনা বা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ এর লক্ষ্যই হল ভারতকে একটি বৈশ্বিক খেলনা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ, মানসম্পন্ন এবং শিক্ষামূলক খেলনার উৎপাদন বৃদ্ধি করা। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে বিআইএস সার্টিফিকেট ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা।
3: যদি লোকালি প্রোডিউস কস্টলি হয় ইম্পোর্ট থেকে, তো ওরা এখানে কেমনি তৈরি করবে আর কেমনি বিক্রি করবে আর কাকে বিক্রি করবে? টু মেক পিপল অ্যাওয়ার, গভর্নমেন্ট বিআইএস সার্টিফিকেট ইন্ট্রোডিউস করলো, যাতে সব খেলনাগুলো একই পরিমাণে বিক্রি হয়। যেই মুহূর্তে এটা করা হলো, সেই মুহূর্তেই আমাদের লোকাল প্রোডাক্টটা সস্তা হয়ে গেল। এই জিনিসটাই পাবলিককে অ্যাওয়ার করানো গভর্নমেন্টের উদ্দেশ্য, কি ভাই আর লোকাল ইজ অলওয়েজ গুড, দি বেস্ট এন্ড দ্য বেস্ট প্রাইস।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে ওই অনুষ্ঠানে 100 জন পড়ুয়ার হাতে ল্যাপটপ ও উপহার সামগ্রী মুখ্যমন্ত্রী তুলে দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, 17 জুলাই নিটের ফল প্রকাশিত হয়। মোট 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ রাজ্য থেকে সফল হয়েছেন 52,746 জন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হিমাচল প্রদেশে চাম্বা জেলায় ডালহৌসি মহকুমার লাহাড এলাকায় গাড়ি দুর্ঘটনায় 3 মাসের এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী গাড়িটি জাতীয় সড়ক থেকে প্রায় 400 মিটার গভীর এক খাদে পড়ে যায়। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত শুরু করেছে। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবছরের হেপাটাইটিস দিবসের মূল ভাবনা সকলে মিলে হেপাটাইটিস রোগের অবসান ঘটানো। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসও উদযাপিত হচ্ছে। মানব জাতির কল্যাণের কথা মাথায় রেখে জল, জলাশয়, বনভূমি, মাটি, খনিজ সম্পদ ও বন্যপ্রাণীর মতো প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য বজায় রাখা এই দিনটির পালনের মূল উদ্দেশ্য। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধানকার মহিলাদের শর্টপাটে সোনা জিতেছেন। শর্মিলা কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন। এর ফলে এই প্রতিযোগিতায় প্যারা অ্যাথলেটিক্স ইভেন্টে পদক জয়ের জন্য ভারতের 20 বছরের অপেক্ষার অবসান ঘটল। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ, আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হই হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা 2 পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সংসদে NDA জোটের সাপ্তাহিক মঙ্গল মিলন বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে নতুন দলের সদস্যরা উপস্থিত ছিলেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 1:30 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
2: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
3: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
2: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
4: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
5: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
4: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
6: হর ঘর সূর্যঘর।
7: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যাঁ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

0: খুব মন কাড়া একটা গান দিয়ে শুরু হলো আজকের তোমায় গান শোনাবো। স্টুডিওর ঘড়ির কাঁটায় 1:17, আমরা শুরু করে দিয়েছি তোমায় গান শোনাবো। আমি এসেছি, আমি কৃষ্ণা,
1: আমি এমিলিয়া।
0: আর যার গান দিয়ে শুরু করলাম তিনি ফিরোজা বেগম, সুরকার কমল দাশগুপ্ত, তার আজকে জন্মদিন, কথা গিরিন চক্রবর্তী, অনুরোধ করেছেন শ্রাবণী শুভেচ্ছাসহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। বৃষ্টি ভেজা দিনে আমরা এসেছি, তাই বৃষ্টির একটু খবর তো থাকবেই।
1: একদম, পরের গানে যাবার আগে আবহাওয়ার বিশেষ সতর্কবার্তাই বলা ভালো, কারণ এই সতর্কবার্তাটা শুধু আজ নয়, আগামীকাল পরশু চলবে। সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো বাতাস বইবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভাগে, এবং সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কিছু কিছু অংশে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে হালকা বাতাস বইবার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘন্টায় 40-50 কিলোমিটার হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ 30-40 কিলোমিটার ঘন্টায় হতে পারে কিছু কিছু অংশে, দক্ষিণ বেঙ্গলের কিছু কিছু অংশে। আর সেই সঙ্গে যে সতর্কবার্তাটি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের কিছু কিছু অংশে, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, যার বৃষ্টিপাতের গতিবেগ হতে পারে 7-11 সেন্টিমিটার পর্যন্ত জলপাইগুড়ি জেলার এবং পূর্ববঙ্গের কিছু কিছু অংশে। শুনলেন আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা। চলে যাব আমরা গানে।
0: হ্যাঁ, পরের যে গানটি সেটি সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে অনুরোধ জানিয়েছেন, আমরা কার গান শুনছি?
1: আমরা উনি দুটি অপশান দিয়েছে, তার মধ্যে আমরা দ্বিতীয় অপশানটি বেছে নিচ্ছি। দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন, শ্যামল ঘোষের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে দ্বিজেন মুখোপাধ্যায়।

0: Sabe bebo.
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম পবিত্র মিত্রের কথায়, শ্যামল মিত্রের সুরে। আর এই গানটি শুনতে চেয়েছিলেন, এত নামের ভিড়ে না, শুনতে চেয়েছিলেন এই গানটি
1: সুনীত সেনগুপ্ত এবং সোনালি, 60 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29 থেকে।
0: আমরা পরের গানে চলে যাব। তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শিল্পীর নিজের সুরে। চলে যাব পরের গানে, শ্যামল মিত্রের কণ্ঠে গান, তাই তো?
1: না, আমরা হৈমন্তী শুক্লা এবং তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনি বরং।
0: বেশ।
1: অনুরোধ করেছেন তাপস ঘোষ, হারমোনিয়াম ছবি থেকে এ গান শুনতে চেয়েছেন। যদিও আমরা তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম, কিন্তু এটা দুজনেই আছেন, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা। তাপসকান্তি ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট, গোড়াবাজার থেকে।
0: তপন সিনহার কথায় সুরে কিন্তু এই গান শুনবো আমরা।

0: 101.1 FM Gold. FM Gold. কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold এ। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: শ্যামল মিত্রের কণ্ঠে এই গান শুনতে চেয়েছিলেন অনুষ্কা চৌধুরী, অঙ্কিতা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে। আর এরপরে আমরা কোন গানে যাব?
1: এরপরে শিখা পালের অনুরোধ কন্যাগো নবগ্রাম থেকে সুবীর সেনের কণ্ঠে এই গান।
0: সুবীর সেনের কণ্ঠে এই গান শুনব।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর হাওড়া থেকে, অজানা শপথ ছবি থেকে, মিন্টু ঘোষের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আপনাদের অনুরোধ যত বেশি আসে, আমাদের ইচ্ছে করে যে কত অনুরোধ, মানে কতগুলো গান আপনাদের শুনিয়ে ফেলতে পারবো। এরপরে যার গান, মানে যার অনুরোধ, সম্ভবত তিনি হলেন সোমাশ্রী, এবং তিনি অনুরোধ জানিয়েছেন হলদিয়া মহকুমার নন্দরামপুর গ্রামটি থেকে। একটা কবিতা, কবিতাটা পড়ছি না, কিন্তু যার নাম লেখা প্রোফাইলে, তিনি হলেন সুস্মিতা দে মাইতি। সুস্মিতা সোমাশ্রীর মা, সুরজিৎ বাবা, দাদু মনোরঞ্জন দে এবং দিদা হলেন অনিমা। সবাইকে গানটি শোনাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা তো শুনবই, অন্যান্য বন্ধুরাও শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: এরপরের যে অনুরোধটি, সেই অনুরোধটি কসবা থেকে, যতদূর মনে হচ্ছে, হ্যাঁ, কসবা থেকে
1: অনিরুদ্ধ গোস্বামী,
0: অনিরুদ্ধ গোস্বামী, এবং তিনি লিখছেন, আমি 90 বছরের বুড়ো খোকা, গত সপ্তাহে দুদিন পরপর গান অনুরোধ করেছি, না গত সপ্তাহে পরপর দুদিন দারুণ একটা গান অনুরোধ করে হাপিত্যেশ করে বসে থেকে চারতলা থেকে লাভ দিতে গিয়ে

0: ভাবলাম শুধু শুধু 100 বছরের মজাটা মিস করবো কেন?
1: নিশ্চয়ই, একদম,
0: কেন করবেন? 100 বছর পরে তো আকাশবাণী, মানে 10 বছর পরে তো আকাশবাণীরও 100 বছর,
1: একদম,
0: হ্যাঁ, এবং আপনারও 10 বছর পরে 100 বছর। আর তারপর আপনি বলে দিয়েছিলেন নো অনুরোধ, তারপরে আবার আমাদের মেসেজ করেছেন তবুও বলে একটি গান শুনতে চেয়েছেন। তার মানে কি? আপনি জীবনকে ভালোবাসছেন, জীবন আপনাকে ভালোবাসছে, আপনি গান ভালোবাসছেন, এবং যে গানটির অনুরোধ জানিয়েছেন শুভঙ্কর ভাস্করের কণ্ঠে, সে গানে বলছে শুভঙ্কর ভাস্কর যাই বলুন না কেন, আপনি এখনও স্বপ্ন দেখেন, হয়তো বা কাউকে দেখেন। শুনুন গানটা,
1: অমিতাভ ভট্টাচার্যের কথায় রাজকুমার রায়ের সুরে শুভঙ্কর ভাস্কর,
0: অনিরুদ্ধ গোস্বামী কসবা থেকে।

চলে যাব মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ডুয়েটে। তপন চক্রবর্তী বাসুবাটি থেকে শুনতে চেয়েছেন এই গান, জীবন মৃত্যু ছবি থেকে এই গান রইল সকলের জন্য।

0: আমরা বিশ্বাস করি যে গান শোনার জন্য সুরের সাথে জোটে, এই যেমন আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়। কিন্তু তোমায় গান শোনাবো আজ এই পর্যন্তই। কৃষ্ণা আর এমলিয়া কিছুক্ষণের জন্য একটুখানি ছুটিতে যাবে, এক্ষুনি চলে আসবে, মানে একটু টাটা বলবো আবার চলে আসছি আর কি সুরেলা সফরে। 2:30 সকলের সঙ্গে থাকুন।
1: আর প্রত্যেকবারই এই তোমায় গান শোনাবো থেকে টাটা বাই বাই বলার সময় হালকা একটু মন খারাপ হয় যে আরও কত গান শোনানোর ইচ্ছেটা রয়ে গেল আমরা শোনাতে পারলাম না।
0: না বন্ধুরা, মানে আগামী দিনে যে বন্ধুরা আসবেন তারা নিশ্চয়ই শোনাবেন। সকলে ভালো থাকুন আর আমাদের সঙ্গে সুরে সুরে সুরেলা সফরে থাকবেন।
2: Below 18 years and those having no criminal record. Both houses of parliament adjourned soon after assembling amid ruckus. Lok Sabha scheduled to take up anti-paper leak amendment bill today. Air India launches Easy Connect hub and spoke model at Amritsar Airport, connecting Punjab with 27 global destinations. 16 Maoists, including 6 top commanders, surrender before security forces in Jharkhand.

0: অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
4: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
3: আর ইলেকট্রিক বিলের?
4: জিরো বিলে আবার টাকা দেব কি?
3: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
4: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: হর ঘর সূর্য ঘর।
6: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
7: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ডিরেক্টর স্কাট, ডিরেক্টর স্কাট।

একটা পরিবার, যে পরিবারের সঙ্গে ছবির যোগাযোগ তেমনভাবে ছিলই না, কিন্তু যিনি দাদা তিনি হঠাৎ করেই তার পড়াশোনার জগৎ ছেড়ে পা রাখলেন ফিল্মের জগতে এবং ভারতীয় ছবি, সর্বভারতীয় ছবির যে বিশাল স্তম্ভ হিন্দি ছবি, তাকে আঁকড়ে ধরে দাঁড়ালো। তিনি শশধর মুখার্জি। আর এই শশধর মুখার্জি ভাই দুজন, একজন সুবোধ মুখার্জি, একজন প্রবোধ মুখার্জি। এই মুখোপাধ্যায় পরিবারের সঙ্গে সেই অর্থে চলচ্চিত্রের যোগ ছিল না বলা চলে, কিন্তু শশধর মুখোপাধ্যায় ফিল্মে আসার পর তার ভাইরা অবশ্য সরেই ছিলেন, কিন্তু তার অনেক পরে ভাই সুবোধ মুখার্জি ছবির জগতে পা রাখলেন। না, তিনিও যে ডিরেক্টর হবেন এমন কথা ছিল না, কিন্তু হয়ে গেছেন, পাকে চক্রে হয়ে গেছেন, সে কথায় আমরা আসব আজকের ডিরেক্টরস কাটে। আমাদের পথ চলা সুবোধ মুখার্জির ছবি নিয়েই।

0: সেটা হচ্ছে গল্প বলা। ছবিতে গল্প বলা এই জায়গাটা আসলে গল্প শুনতে দেখতে আমরা খুব ভালোবাসি, আর সেই জন্যেই তার ছবিগুলো জনপ্রিয়, আজও জনপ্রিয়। আজও যে ছবির গান দিয়ে শুরু করলাম অভিনেত্রী, সেই ছবিটা এত বছর পরে দেখতে গিয়ে আমার তো বেশ ভালো লেগেছে। আসলে গল্প দেখতে তো বেশ ভালো লাগে, আর অসাধারণ কিছু গান তার ছবিতে পাই আমরা।
1: হ্যাঁ, আসলে মানুষটা খেলোয়াড় ছিলেন, ঝাঁসি থেকে লখনৌতে এলেন টেনিস খেলবেন বলে, পড়াশোনাও চলতে লাগলো সঙ্গে সঙ্গে। কিন্তু তারপর ওই যে চলে এলেন বোম্বেতে, দাদা তখন ফিল্মিস্তানে এবং দাদার সঙ্গে ছবি করবেন, প্রথমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে পথ চলা, মানে সে তো করতেই হবে সহকারী হিসেবে। কিন্তু তার পরবর্তীতে তিনি আলাদা করে ডিরেক্টর, তিনি শুধুমাত্র ডিরেক্টর না, তিনি গল্পকার, তিনি প্রযোজকও বটে। কিন্তু যেহেতু ডিরেক্টর স্কার্ট, তার পরিচালিত ছবিগুলো নিয়ে শুরু করব। এবং অ্যামিলিয়া যে কথা বলছিল যে তিনি গল্প বলতেন, হ্যাঁ, তিনি খুব একটা মার প্যাচ ঘোরালো ভীষণ রকমের একটা সাংঘাতিক রকমের সিনেমাটোগ্রাফি বা এডিটিংয়ের মার প্যাচে তিনি যাননি, তিনি খুব সহজভাবে গল্প বলেছেন, তিনি সাধারণ মানুষের জন্য গল্প বলেছেন। এবং তিনি বিশ্বাস করতেন এইটা যে কিছুক্ষণ সময়ের জন্য মানুষকে বাড়ি থেকে নিয়ে এসে, মানে বাড়ি থেকে নিয়ে এসে মানে তখন তো আর বাড়িতে বসে ছবি দেখার অতটা চল ছিল না, সেই জন্য বাড়ি থেকে নিয়ে এসে দু তিন ঘন্টার জন্য তাকে একটু রিলিফ দেওয়া, তাকে একটু বিনোদনে ব্যস্ত রাখা।

0: যারা ছবির গান খুব বেশি শোনেন তারা জানেন যে এটা মুনিমজির গান। 5ই অগস্ট 1955 সালে সুবোধ মুখার্জির পরিচালনায় এ ছবি মুক্তি পায় এবং এই ছবির প্রযোজনা শশধর মুখোপাধ্যায়ের। অভিনয় করেছিলেন দেবানন্দ, নলিনী, জয়বন্ত, প্রাণ, অমিতা, নজির হোসেন এবং নিরূপা রায়।
1: এবং ছবির গল্পে একটা টুইস্ট ছিল, সেখানে দুজন মানে দেবানন্দের অপোজিটে নলিনী যান ছিলেন, আর সেখানে মানে রূপা তার নাম ছিল নলিনী জয়ন্তের, আর এই যে দেব আনন্দ মানে যার স্ক্রিন নেম রাজ ছিল, সেখানে একটা ট্র্যাপ ছিল, মানে রাজ এবং রতন এই যে দুজন মানুষ, মানে যে ভূমিকায় আমরা প্রাণকে পেয়েছিলাম রতনের ভূমিকায়,
0: যাকে কালা ঘোড়া বলা হতো,
1: কালা ঘোড়া বলা হতো এই ছবিতে, তো তাদের মধ্যে একটা কোথাও একটা গিয়ে মাস্কুয়ারেডিং ছিল, এবং সেই জায়গাটা থেকে ছবিতে একটা টুইস্ট ছিল যে শেষ পর্যন্ত কাকে রূপা গ্রহণ করবে এবং কেন।
0: হ্যাঁ, সুবোধ মুখার্জি কিন্তু এই যে তার যে ডিরেকশন বা গল্প চুজ করা, তিনি যেহেতু কাহিনীটা অসম্ভব মানে কাহিনীর উপর ভীষণভাবে জোর দিতেন, এবং প্রেমের গান যখন তিনি শুট করেছেন তিনি একটা কথা বারবার বলেছেন যে আমি আগে নায়ক নায়িকার কথা ভাবি না, আমি যেটা ভাবি সেটা হলো যে আগে গানটার কথা ভাবি, এবং গানটার কথা ভেবে লোকেশনটা ভেবে আমি দেখি যে তারা কিভাবে তাকে চরিত্র দান করবেন। এবং এমনও বহু ক্ষেত্রে হয়েছে যে তিনি নায়ক নায়িকাকে বলেছেন তোমরা এইভাবে অভিনয় করো কারণ তোমরা এখন প্রেমে পড়েছো। তো এই যে রাজা এবং রতন, রূপা কাকে চুজ করবে, রূপা মানে নলিনী জয়বন্ত আর রাজা সুদর্শন দেবানন্দ, আমরা তো জানি সেটা, এবং তাদের মধ্যে যে একটা মানে কি বলবো একটা কনফ্লিক্ট শুরু হলো, সেই জায়গা থেকে কিন্তু আমরা মুনিমজি থেকেই দেখতে পাচ্ছি সুবোধ মুখার্জি ক্রাইম থ্রিলারকেও তার গল্পের উপজীব্য হিসেবে বেছে নিচ্ছেন।
1: মুনিমজির একটা আরেকটা গানে বরং যাই, লতা মঙ্গেশকরের কণ্ঠে, আর এই ছবির মিউজিক মানে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন SD বর্মন, আর গান লিখেছিলেন সাহিল লুধিয়ানবি এবং শৈলেন্দ্র,
0: এবং গীতিকার কিন্তু দুজন, কারণ সাধারণত দেখা যায় না যে গীতিকার দুজন থাকে, এই ছবিতে গীতিকার দুজন ছিলেন।
1: এবার সেই ছবির আরেকটি গান

No, no, no, no, no, no, no, no, no, no, no.

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
0: সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা, আয়কর বিভাগ, ভারত সরকার।
3: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নি। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।
4: সুরেলা সফরে আজকে ডিরেক্টরস কাট, আর দীর্ঘ সময়ের পর আমরা ফিরলাম। কৃষ্ণা এবং এমিলিয়া, আপনি রয়েছেন 100.1 FM গোল্ডে এবং রয়েছেন সুরেলা সফরে। আর এই যে সুরেলা সফরে আজকে ডিরেক্টরকে নিয়ে কথা বলা, মানে ফিল্ম ডিরেক্টরকে নিয়ে কথা বলা, আমরা রয়েছি সুবোধ মুখার্জির সঙ্গে। পেইং গেস্টের গান শুনছিলাম, যদিও এ গান সকলের জানা, যতবার শুনি ততবার ভাল লাগে। আমরা সাদা কালো টিভিতেও এ ছবি দেখেছি, পেইং গেস্ট,
5: একদম।
4: এবং সুবোধ মুখার্জি সম্পর্কে বলতে গেলে তার ছোটবেলা সম্পর্কে যে খুব বেশি গল্প পাওয়া যায় সেরকমটা নয়, যে একটা ফ্যামিলি তারা ঝাঁসি থেকে পরে লখনউ হয়ে বোম্বাইতে শিফট করেছিল। কিন্তু সুবোধ মুখার্জির জীবনে খেলাধুলা মানে টেনিস ছাড়াও আরেকটি জিনিস ছিল, সেটা হলো দাদার ফিল্ম স্টুডিওতে বসে ছোটবেলা থেকে সিনেমা, গল্প, নাটকের আড্ডা এইগুলো তিনি দেখতেন। এবং যেহেতু দাদা ফিল্ম জগতের লোক ছিলেন, সেহেতু ছোটবেলা থেকেই তিনি ক্যামেরা, সেট, স্ক্রিপ্ট এবং নায়ক নায়িকা, তাদের ডায়ালগ, তারা কিভাবে অভিনয় করছেন এগুলো খুব মন দিয়ে তিনি দেখেছেন। তিনি পড়াশোনায় কিন্তু খুব মনোযোগী ছিলেন, খুব শান্তও ছিলেন, কিন্তু খেলাধুলার চেয়ে গল্পের বই এবং সিনেমা বেশি পছন্দ করতেন। এবং বাড়ির পরিবেশের জন্যই যেটা হয় সেটা হলো সিনেমা মানে তিনি গল্প, মানে আমি গল্প বলবো, এই রকমটা তার ধারণা ছিল আর কি। এবং যে কারণে দাদা যখন কোনো ফিল্ম প্রোডিউস করেছেন, তিনি চুপচাপ বসে দেখেছেন কীভাবে ডিরেক্টর অ্যাক্টরকে সামলাচ্ছেন, সেগুলো ওনার থেকে তিনি শিখেছেন। এবং খুব সুন্দর করে, মানে এক একজন থাকে না খুব নীরব শিক্ষার্থী, সুবোধ মুখার্জি তাই,
5: একদম। এবং দেবানন্দ নূতন জুটির ছবি মুনিমজি, এবারে যে ছবিটাতে যাব সেই ছবিটার সেই বিখ্যাত আইকনিক গান, সেই গানটা শুনলেই আপনাদের মনে পড়ে যাবে, সেই বিখ্যাত দৃশ্য, বিখ্যাত ছবি যেখানে শম্মি কাপুর ছিলেন। সরাসরি সেই গানটা শুনিনি?
4: হ্যাঁ, সেই গানটা শুনি। এবং সেই গানে শম্মি কাপুরের সেই বিখ্যাত জাম্প, সুবোধ মুখার্জি নাকি বলেছিলেন যে ভীষণ ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা কাশ্মীরে যখন শুটিং হচ্ছে, এবং তখন বলেছিলেন একটা জাম্পে 100 টাকা দেবো। তো শম্মি কাপুর বলেছিলেন বেশ, আমি 50টা জাম্প মেরে দিলাম। এবং তারপর যেটা হয়েছিল, সেই আইকনিক গান তারপরে নাকি কাশ্মীরে মানে পর্যটক বেড়ে গিয়েছিল, ভারত সরকার থেকে সুবোধ মুখার্জিকে নাকি সেটা জানানো হয়েছিল যে এই ছবির পর পর্যটক বেড়ে গেছে। অবশ্য সেটা কাশ্মীর কি কালির পরেও হয়েছিল, কিন্তু আপাতত আমরা সেই গান শুনি।

0: रहता रहे।
1: এবং এরপর থেকে শাম্মী কাপুর যেটা হয়ে গেলেন সেটা হলো ইয়াহু বয়। এবং সেই যে ভীষণ রকমের পড়াশোনা করা ক্যারিয়ারিস্ট শাম্মী কাপুর, এবং তার পরবর্তীকালে এই যে জঙ্গলি, সেখানে বারবার করে সুবোধ মুখার্জি শাম্মী কাপুরকে বলতেন যে তুমি একদম বাচ্চাদের মতো অভিনয় করো, কারণ তুমি প্রেমে পড়েছ, মানে তুমি সব কিছু এমনভাবে দেখো যেন আবিষ্কার করছো কিছু। এবং আমরা পরবর্তীকালে শাম্মী কাপুর এবং শাম্মী কাপুরের এই সময় থেকে ভীষণ রকমের জনপ্রিয়তা, এবং আমরা পরবর্তীকালে শাম্মী কাপুরের মধ্যে যে অভিনয়ের ঘরানা দেখি, যে ধারা দেখি, সেটা কিন্তু এই ইয়াহু থেকেও খানিকটা শুরু হয়।
2: এবং এই যে ছবিটা জঙ্গলি, এই ছবিটাতে ওই তুমি বললে না পড়াশোনা করা শাম্মী কাপুর, তো এই ছবিটাতেও ঠিক তাই। লন্ডন ফেরত শাম্মী কাপুর, সে কিনা তার মা, এবং হ্যাঁ বলা বাহুল্য যে এখানে কিন্তু সেই ললিতা পাওয়ার, মানে আইকনিক ললিতা পাওয়ার, ভীষণ কড়া একজন মায়ের ভূমিকায় তাকে আমরা পেয়েছিলাম, একেবারে চিরাচরিত ললিতা পাওয়ারকে আমরা পেয়েছিলাম। এবং সেখানে যখন শেখার মানে শাম্মী কাপুর ফিরে আসছে লন্ডন ফেরত পড়াশোনা করে ফ্যামিলি বিজনেস চালাবে, এবং তাদের বাড়িতে সব কিছু নিয়মে চলে, মেপে মেপে হাসে তারা, প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও বলে না, সেই রকম একটা শাম্মী কাপুর যখন এই রকম একটি জঙ্গলি চরিত্রে অর্থাৎ কেয়ারফ্রি চরিত্রে পরিবর্তিত হয় এবং তার প্রেক্ষাপটে কাশ্মীর থাকে, তখন সেখানে এই যে নিয়ম ভাঙার যে গল্প, মানে গল্প আমরা দেখতে ভালোবাসি সে তো বটেই, কিন্তু এই যে নিয়ম ভাঙার গল্প, যে এত শাসন, এত অনুশাসন, এই অনুশাসন ভেঙে চড়ে আসলে জীবনটায় হেসে খেলে বেঁচে থাকার মধ্যে যে আনন্দ, সেটাই জীবন, এই মেসেজটা জঙ্গলি এই নামটার মধ্যে যতটা সমার্থক ততটাই সুবোধ মুখার্জি তার এই যে মেসেজটা ছবির মধ্যে দিয়ে দিয়েছিলেন, সেটা আজও প্রাসঙ্গিক।
1: একদমই তাই। এবং সুবোধ মুখার্জি যখন শুট করতেন তখন নায়ক নায়িকাকে যেটা বলতেন সেটা হলো যে তুমি ক্যামেরাটা ভুলে যাও, তুমি জাস্ট ছেলে মানুষই করো এবং গল্পটার মধ্যে ঢুকে যাও, তুমি ভুলে যাও ক্যামেরা রয়েছে বা ইউনিটের লোকজন রয়েছে, কারুর কথা তোমাকে ভাবতে হবে না। আর নায়ক নায়িকাকে বলতেন তোমাদের তো প্রেম করতে বলা হয়েছে, তোমরা প্রেম করো, সব কিছু ভুলে যাও। তো এই রকম বহু মজা হয়েছে, মানে এমন আছে যে দেবানন্দ ঘুমিয়ে পড়েছেন, মানে আমি জঙ্গলির কথা বলছি না, অন্য ছবিতে দেবানন্দ ঘুমিয়ে পড়েছেন পেইং গেস্টে, এবার তখন ডেকে বলছেন যে তোমার সিন, তখন দেবানন্দ বলছেন কোথায় আমার সিন, আমি তো পেইং গেস্ট, আমার সিন নেই। এবং প্রত্যেকটা জায়গায় মানে সুবোধ মুখার্জি এইরকমটা করতেন যে কমেডি সিনে তিনি যেটা করেছেন যে পাঞ্চিং লাইনের আগেই টুক করে থামিয়ে দিয়েছেন কয়েক সেকেন্ড আগে, যাতে দর্শক রিয়্যাক্ট করতে পারে, তার অভিনয়ের ধারাটা হলো এটাই, কিন্তু মূল কথা গল্প বলা। আমরা আরেকটা গান শুনে নেব, যেহেতু জঙ্গলির প্রত্যেকটা গানই আমাদের খুব ফেভারিট।

0: এপ্রিল ফুল থেকে গান শুনছিলাম আমরা। এপ্রিল ফুল তার খুব মজাদার একটা ছবি, বিশ্বজিৎ এবং সায়রা বানু। যদিও সায়রা বানুকে আমরা এর আগেও তার সঙ্গে পেয়েছি, তার ছবিতে পেয়েছি, সুবোধ মুখার্জির ছবিতে, কিন্তু বিশ্বজিৎকে বোধ হয় এপ্রিল ফুলে এই পেলাম, তাই তো?
1: একদম।
0: এবং মানে অশোক এবং মধুর চরিত্র বিশ্বজিৎ এবং সায়রা বানু, মানে তারা প্রায় চুটিয়ে অভিনয় করেছেন এ ছবির মধ্যেও। সেই ঠাট্টা মস্করা এবং ভুল বোঝাবুঝি, তার থেকে প্রেম, এই রকমের একটা গল্প। কিন্তু গল্প খুব জমাট, মানে ভীষণ রকমের জমাট বুননের গল্প।
1: আর আমাদের তার মানে তার ডিরেকশনের ছবিগুলো সবকটা ছুঁয়ে যাওয়ার খুব ইচ্ছে, এবং সেই কারণেই এপ্রিল ফুলের পরেই, মানে 1964 ছবি এপ্রিল ফুল, তারপরের ছবি সাজাউর আওয়াজ 1966 সালের ছবি, আর তারপরে আমরা যে ছবি পেয়েছিলাম অভিনেত্রী, যে ছবিটার কথা আমি শুরুতেই বলছিলাম, যে
0: আরেকটি ছবি লাভ ম্যারেজ,
1: লাভ ম্যারেজ, হ্যাঁ, 1959
0: লাভ ম্যারেজ, এই ছবিটাও খুব মিষ্টি একটা গল্প। একটা জিনিস ভুলে গেলে চলবে না, সেটা হলো যে সময় তিনি কাজ করছেন, অন্তত দু দশক ধরে আমরা সুবোধ মুখার্জিকে পেয়েছি। পরের দিকে অবশ্য যেটাতে আমরা পেলাম সেটা হলো প্রযোজনায় পেলাম, কিন্তু তার আগে তার পরিচালনায় যে ছবি 1959, 1960, 1964, এই সময় যে ছবি, এবং লাভ ম্যারেজের অভিনেতাও কিন্তু দেবানন্দ, এবং তার নাম সুনীল কুমার, এবং তাদের এই সুনীল কিন্তু ক্রিকেট খেলে এবং ঝাঁসির একজন তারকা, এবং কোথাও যেন সুবোধ মুখার্জি এখানে তার খেলা, ঝাঁসি, এই যে ঝাঁসিতে তিনি বড় হয়ে ওঠেন, এইটাকে তিনি রিলেট করতে পেরেছেন। এবং সুনীল এবং গীতার মধ্যে সেই যে একটা সম্পর্ক, সেই সমস্ত, মালা সিনহা এই দেবানন্দের বিপরীতে অভিনয় করেছেন, এখানে আমরা পেয়েছিলাম হেলেনকে নৃত্যশিল্পী হিসেবে, এবং অসম্ভব সুন্দর গান এ ছবির গীতিকার হসরত জয়পুরি শৈলেন্দ্র, এবং অনেক কটা গান, তার থেকে একটা গান আমরা শুনি।

0: এই যে স্বপ্নের কথা বলছেন গানে গানে, আমাদেরও খুব ইচ্ছে যে তার প্রত্যেকটা ছবি অন্তত ছুঁয়ে ছুঁয়ে যায়, কিন্তু সময়ের একটা প্রতিকূলতা তো থাকেই। সেই জন্যে আমরা যে ছবির কথায় ছিলাম, আমরা লাভ ম্যারেজের গান শুনছিলাম, এর পরে যে ছবিগুলো আমরা পাই 1966-তে সাজাউর আওয়াজ, কিংবা পরবর্তী সময় অভিনেত্রীর অসাধারণ গানগুলো তিসরি আঁখ তারই ডিরেকশানে, এবং 1985-এর ছবি উল্টা সিধা, এই ছবি দিয়ে মোটামুটি তার যে ডিরেক্টরের যে ক্যারিয়ার বা ডিরেক্টরের ফিল্মোগ্রাফি, সেই জায়গাটায় একটা মোটামুটি ছেদ আসে। আর এই যে উল্টা সিধা এই ছবিটা, সেখানে আমরা পেয়েছিলাম রাজ বব্বর রতি অগ্নিহোত্রী।
1: হ্যাঁ, মানে অনেকটা পরে, মানে দুটো দশক তো। প্রথম দিকে আমরা দেবানন্দ মালা সিনহাকে পাচ্ছি, সায়রা বানুকে পাচ্ছি, শাম্মী কাপুরকে পাচ্ছি, কিন্তু 80-এর দশকে আমরা রাজ বব্বর রতি অগ্নিহোত্রীকে পাচ্ছি। এবং এই যে দুটো দশক, এই দুটো দশকে আস্তে আস্তে সমাজের পরিবর্তন হচ্ছে, মানুষের দেখার বদল ঘটছে, সেই বদলও কিন্তু ধরা পড়েছে তার ছবিতে। এবং একটা সময় হঠাৎ করেই সুবোধ মুখার্জি ছবি থেকে, মানে পরিচালনা থেকে সরে দাঁড়ান, এবং তারও অনেকটা পরে 2005-এ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তবুও ছবিতে ছবিতে তিনি রয়েছেন আমাদের কাছে, গানে গানে তো বটেই।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: আজ এই গানের সুরসৃষ্টি যার, তার জন্মদিন আজ, কমল দাশগুপ্তর জন্মদিন। এবং এই যে গানটা কতবার যে রিমেক হয়েছে, এখনও পর্যন্ত ফিউশন রিমেকের অংশ হয়ে রয়েছে, এইটুকুতে বললেও বোধ হয় কতটা কালোত্তীর্ণ বোঝা যায় এই গান। এবং কমল দাশগুপ্ত শুধু সঙ্গীত পরিচালক বা সুরকার নয়, তিনি একজন গীতিকার, তিনি একজন লোকশিল্পী। এবং চলচ্চিত্রের পাশাপাশি আরও যেটা বলার, সেটা হচ্ছে নজরুল গীতির ভীষণ রকম ভক্ত, আর বাংলা, উর্দু, হিন্দি, তামিল ভাষায় বহু গান, বহু গানে সুর দিয়েছেন তিনি চলচ্চিত্রে, অনেক অনেক চলচ্চিত্র, যার মধ্যে এই শেষ উত্তর চলচ্চিত্রটিও রয়েছে, কানন দেবীর গর্তে আমরা শুনছিলাম।
1: আসলে কমল দাশগুপ্ত এমন এক সময়ে জন্মেছিলেন, 1912-র 28শে জুলাই, আজকের দিনে, এবং এই জুলাই মাসেই 1974-এ তিনি চলে যান। কাজী নজরুল ইসলামের অত্যন্ত যোগ্য সহযোগী এবং সুরকার। এবং এমনটা হয়েছে যে গ্রামাফোন কোম্পানির রিহার্সাল রুমে তার সঙ্গ করেছেন, মানে কাজী নজরুল ইসলামের সঙ্গে কমল দাশগুপ্ত বহু সময় থেকেছেন। এবং খুব অত্যন্ত জনপ্রিয় নজরুল গীতি বলে আমরা যেগুলো জানি, তার অনেকগুলিরই সুরকার কমল দাশগুপ্ত, কাজী নজরুল ইসলাম নন। তার সুরে কাজী নজরুল ইসলাম গান লিখেছেন, কারণ নজরুল সুরটাকে বেশি প্রাধান্য দিতেন। 30 এবং 40-এর দশকে গ্রামোফোন ডিস্কে আমরা কমল দাশগুপ্তের গলা শুনেছি, এবং তার গানগুলোর গীতিকার ছিলেন প্রণব রায়, কণ্ঠশিল্পী প্রথম যুথিকা রায়, সাঁঝের তারকা, আমি পথ হারায় এসেছি ভুলে, বা আমি ভোরের যুথিকা, এই গানগুলো আজও সমাদৃত। এছাড়াও রাগাশ্রয়ী গান, কীর্তনাঙ্গের গান, ছন্দপ্রধান গান, সমস্ত গানে তিনি তার ছাপ রেখে গেছেন। ফিরোজা বেগমের কণ্ঠে যে গান আমরা শুনি, আধুনিক গান, তার সুরকারও কমল দাশগুপ্ত নিজেই।
0: জগন্ময় মিত্রের কণ্ঠে তার সুরে, মোহিনী চৌধুরীর কথায় সে বিখ্যাত গান।

0: আবহাওয়া মাঝে মাঝেই জানান দিচ্ছে, সেই জন্যই আবহাওয়ার সতর্ক বার্তা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা 30-40 কিলোমিটার বেগে, যে যে অঞ্চলগুলোর উপর দিয়ে বা যে যে স্থানের উপর দিয়ে বয়ে যাবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আগামী 2-3 ঘন্টার মধ্যে, এবং তার সঙ্গে রয়েছে মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া। এইসব জায়গাগুলোর উপর দিয়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় আগামী 2-3 ঘন্টার মধ্যে যারা বাইরে বেরোবেন তারা একটু সচেতন থাকবেন। ঘোষণাটি শেষ হলো।
1: এবং তুমি যে গানটার কথা বলছিলে একটু আগে, সাঁঝের তারকা যুধিকা রায়ের কণ্ঠে, সেই গানটা বরং শুনে নিই কমল দাশগুপ্তের জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে।

0: একটু শুনতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু এতদিন আগে একজন মানুষ সুরারোপ করেছেন এবং যুথিকা রায় এক প্রথিত যশা শিল্পী, তার কণ্ঠ আকাশবাণী ছাড়া এই গান কেই বা শোনাতে পারে। কমল দাশগুপ্তের জন্মদিনে তার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা, যদিও প্রতিদিন প্রতি সময় তার সুর আমরা বয়ে নিয়ে চলি। তিনি এমন একজন সুরকার, এমন একজন মানুষ। তার শেষ জীবনটা কেটেছিল যশোরে, জন্ম হয়েছিল কিন্তু শেষ জীবনটাও কেটেছিল বাংলাদেশে, খানিকটা দুঃখে। তবু তার মতো সুরকার আমাদের গর্ব। তার জন্মদিনে আমাদের অনেক অনেক শ্রদ্ধা।
1: এবং তার এই যে ছবিতে সুরারোপ এবং সুরকার হিসেবে তার যে সক্রিয় একটা দীর্ঘ সময়, সেই সময়ে তার যে অবদানগুলো, তার যে স্বরলিপি, সেইগুলো আজও যতটুকু সংরক্ষিত সেগুলো আমাদের খুব অবাক করে। কারণ ওই যে বলছিলাম যে যুবক তীর্ণ বলতে যা বোঝায়, তাই তার গানগুলো যখন ফিরে ফিরে এখনকার

গানে আসে, তখন সেটাই মনে হয়। যেতে যেতে এই গান রেখে গেলাম সকলের জন্য, ভালো থাকবেন সকলে, রবীন মজুমদারের কণ্ঠে।

0: Well, yes, you are tuned to 100.1 MHz FM Gold. Well, after Conga, there will be back-to-back three commercials. I'll be right back after that. Don't go anywhere. Stay tuned to FM Gold.
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

0: assembly elections being conducted in Pakistan-occupied Jammu and Kashmir POJK, an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. Briefing media in New Delhi this afternoon, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal called it a cosmetic electoral exercise and said that Jammu, Kashmir and Ladakh are integral and inalienable parts of India. Mr. Jaiswal said that the ongoing mass protests in Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequence of Pakistan's economic exploitation, its denial of the people's fundamental rights and its administrative oppression. At least 20 people were reportedly killed and several others injured during a long march organized by the Joint Awami Action Committee in POJK. According to reports, many of the injured are in critical condition and the death toll is feared to rise. The Supreme Court today observed that recent nationwide protests over the NEET paper leak warranted a thorough, fair and impartial investigation into the allegations of injuries to the students and police officials. It also directed the release of minor student protesters arrested during the demonstrations and having no previous criminal records. The court asked the authorities to preserve electronic and digital evidence relating to the protests. The three-judge bench headed by Chief Justice Suryakant was hearing a batch of petitions alleging excessive use of police force during the demonstrations. The Indian Railways has sanctioned the project worth 163 crore rupees for upgradation of the electric traction system on the Parbhani-Mudkhed double line section in Nanded division of South Central Railways. The project includes conversion of the existing 1 by 25 kilovolts electric traction system to a more advanced 2 by 25 kilovolt system. In shooting, India's Sonam Uttam Maskar and Himanshu Dhillon secured the bronze medal in the 10-meter air rifle mixed team event at the ongoing ISSF World Cup in Hangzhou, China today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসুরুদ্র। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ না করা হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। বিলকে ভারতীয় সংসদীয় ইতিহাসের এক মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
2: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, A, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
1: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনের সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়। বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষেও সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রথমবার মুলতবি হওয়ার পর

0: দুপুর দুটোয় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2026 সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 12টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। বিক্ষোভকারীদের ডিজিটাল তথ্য সংরক্ষণ করার পাশাপাশি তা জনসমক্ষে প্রকাশ না করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিকে বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে। রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তাঁর ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু বলেন, গত 4 বছরে দেশের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মগৌরবের ভাবনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে পাথেয় করে পুনরুজ্জীবিত হয়েছে। ঔপনিবেশিক মানসিকতাকে নির্মূল করতে গত 4 বছরে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ বর্তমানে তার মূল সত্তায় ফিরছে।
1: इन 4 वर्षों में समावेशी विकास की सोच के साथ साथ देश की समृद्ध सांस्कृतिक विरासत के प्रति गर्व और आत्मगौरव की भावना को नई ऊर्जा मिली है। एक खुशी की बात है कि पिछले वर्ष ऐसे अनेक कार्य किए गए हैं जिनमें भारतीयता की भावना का विस्तार हुआ और हमने औपनिवेशिक मानसिकता के अवशोष को खत्म करने की ओर ठोस कदम उठाए हैं। विकास और जनसेवा की ये यात्रा निरंतर आगे बढ़ेगी तथा हम सब नए संकल्प और उत्साह के साथ अपने लक्ष्यों की ओर अग्रसर रहेंगे।
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে তা পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়ের প্রত্যক্ষ নিদর্শন। যে দেশ দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ এবং ধর্মীয় হিংসাকে মদত যুগিয়ে আসছে, তারা কোনোভাবেই বহুপাক্ষিক সাংস্কৃতিক ঐতিহ্য দাবি করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
2: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। FM गोल्ड पर।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: on the protesters during a long march organized by the Joint Awami Action Committee at Rawalkot yesterday. According to reports, several of the injured are in critical condition, raising fears that the death toll may rise. President Draupadi Murmu today presided over a special book release ceremony at Rashtrapati Bhavan, marking the completion of 4 years of her presidency. Vice President C.P. Radhakrishnan released 5 commemorative books on the occasion. In her address, President Murmu described the high constitutional post as a profound responsibility rather than merely an honour. At the ongoing Commonwealth Games, India Sri Hari Natraj qualified for the 100-meter backstroke swimming competition in Glasgow, Scotland today. Natraj finished 5th in his heat and 13th overall. India's para swimmers also enjoyed a successful outing, with RVV BK Bodigena and Ali Imam qualifying for the men's 50-meter freestyle S13 final. In the men's 400-meter, Indian sprinter Vishal TK progressed to the semi-finals. And that is the end of this news bulletin.
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ধর্মতলায় গণ্ডগোলের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। চলতি বছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের সফল কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবছর আরও 1 লক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দান করা রক্তের প্লাজমা ভিন রাজ্যে পাচারের অভিযোগে আজ বাংলার একাধিক জেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বিভিন্ন বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন সেজন্য রাজ্য সরকার 54টি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সাথে যাতে কোনোভাবেই আপোষ না করা হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার। প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষেও সওয়াল করেন তিনি। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের যাদের কোনো অপরাধের রেকর্ড নেই সব রাজ্যকেই তাদের মুক্তি দিতে হবে। এদিকে এই রায়ের পরই ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। এ সংক্রান্ত মোট 7টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে 5টি দায়ের করেছিলেন সাংবাদিকরা এবং 1টি মামলা ছিল পুলিশের স্বতঃপ্রণোদিত। এই মামলাতেই 16 জনকে গ্রেপ্তার করা হয়। রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সকলেরই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নবান্নে চলতি বছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের সফল কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গ্রহণের পাশাপাশি রাজ্যে MBBS এর আসন সংখ্যা বৃদ্ধি করা হবে।
2: আমরা স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আয়ুষ্মান মন্দির ঘোষণা করে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, উন্নয়ন এবং জনমুখী এক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা নিয়েছি। শুধু তাই নয়, আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে MBBS এর ক্ষেত্রে বা ডাক্তারির ক্ষেত্রে আরো আসন সংখ্যা বৃদ্ধি করা এবং 4টি নতুন মেডিকেল কলেজ কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে তৈরি করার পরিকল্পনা বাজেটে ঘোষণা করেছে।
0: মুখ্যমন্ত্রী আজ প্রথম দশজন পড়ুয়ার হাতে ল্যাপটপ, শংসাপত্র, পুষ্পস্তবক তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বরিষ্ঠ নেতাদের উপস্থিতিতে আজ সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সাপ্তাহিক বৈঠক বা মঙ্গল মিলন অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা আজকের বৈঠকে অংশ নেন। এদিকে এনসিপিআই সদস্যরা এনডিএ শরিক হলেও বিজেপিতে যোগদান কঠিন বলে রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। দিল্লিতে আজ এনসিপিআই সদস্যদের এনডিএর বৈঠকে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যে কেউ সামিল হতে পারেন, তবে বিজেপিতে সামিল হওয়ার পথ অনেক কঠিন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় অভিন্ন দেওয়ানী বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানী বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, উত্তরপ্রদেশ সরকারের অনুকরণে রাজ্যে জনসংখ্যা নিরিখে আরও পুলিশকর্মী নিয়োগ করা হবে। রাজ্যে আপাতত 57,000 পুলিশ পদ শূন্য থাকলেও চলতি বছরে আরও 1,00,000 পুলিশকর্মী নিয়োগ করার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভবানী ভবনে রাজ্য পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে 552টি থানার মধ্যে অধিকাংশতেই কোন পরিকাঠামো নেই। কেন্দ্রীয় সরকারের সহায়তায় ধাপে ধাপে সেগুলির ব্যারাক, মূল ভবন সহ অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাজিয়ে তোলা হবে আধুনিক প্রযুক্তিতেও।
3: আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি থেকে বডি ক্যামেরা এবং নানা রকমের প্রযুক্তিগত সুবিধা যাতে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পায় তার ব্যবস্থা, আধুনিক কন্ট্রোল রুম করা এবং পুলিশকে একটি অত্যন্ত ডিসিপ্লিন অর্গানাইজেশনে পরিণত করার ক্ষেত্রে আমাদের প্রয়াস আমরা এগিয়ে নিয়ে যাব।
0: পুজোর আগেই পুলিশকর্মীদের 20% মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। দুর্নীতি, তোলাবাজি, কাটমানি সহ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য সরকার নবান্নে 4টি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য পুলিশের সদর কার্যালয় ভবানী ভবন থেকে এই পরিষেবার সূচনা করে বলেন, এখন থেকে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ বিনামূল্যে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। দান করা রক্তের প্লাজমা ভিন রাজ্যে পাচারের অভিযোগে আজ বাংলার একাধিক জেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। কলকাতার পদ্মপুকুর হেলথ পয়েন্ট, যোধপুর পার্কে অশোক ব্লাড ব্যাংকের পর সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা পাচারের অভিযোগ উঠেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি হাসপাতাল ও বেসরকারি ব্লাড ব্যাংকে চলছে তল্লাশি। এদিকে রাজ্যের বিভিন্ন জেলাতেও এই অভিযান চলে। হাওড়ায় রোটারি এইচএমসি ব্লাড সেন্টারে আজ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে রেজিস্ট্রার ও কাগজপত্র খতিয়ে দেখেন। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের পাশে বামচাঁদাইপুরের একটি বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকে আজ তল্লাশি চালান জেলার ডেপুটি সিএমওই সুনেত্রা মজুমদারের নেতৃত্বে 4 সদস্যের একটি তদন্তকারী দল। শালবনীতে ভুয়ো নথি বানিয়ে 50 একরেরও বেশি জমি বিক্রি করা হয়েছে তা রাজ্যের জমি বলে সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের আগাম জামিন সংক্রান্ত মামলা শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, এই জমি সন্দেহভাজন কিছু ব্যক্তিদের নামে হস্তান্তর করা হয়েছে যাদের আদপে কোনো অস্তিত্ব নেই। জমি বিক্রির টাকা সুমিতের হাতেই পৌঁছে যেত, সমস্ত আর্থিক লেনদেন নগদে হতো বলেও জানা গেছে। সুমিতের সমস্ত নথি আদালতকে দেখাতে তারা প্রস্তুত বলে সুমিতের আইনজীবী জানিয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামীকাল এই মামলার ফের শুনানি হবে। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার নীলকণ্ঠ খনি এলাকায় আজ দুপুরে আচমকায় মাটি ধসে বেশ কয়েকটি বাড়ির খানিকটা অংশ তলিয়ে গেছে। তীব্র আতঙ্কে 100 পরিবার ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ইসিএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে বিপজ্জনক এলাকাগুলি ইতিমধ্যে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। খনিতে ব্লাস্টিংয়ের জেরে এই বিপর্যয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘণ্টায় ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির

0: ने 2024 के लोक परीक्षा कानून में लाए गए संशोधनों के संदर्भ में कहा कि सजा बढ़ाने से सरकार की 12 वर्ष की अक्षमता खत्म नहीं हो जाएगी। उन्होंने कहा कि ये सरकार नए भारत की बात करती है। आज का युवा पूछता है कि अगर ये नया भारत है तो प्रश्न पत्र लीक क्यों हो रहे हैं। तृणमूल कांग्रेस नेता ने दावा किया कि मोदी सरकार के पिछले 12 साल के कार्यकाल में प्रश्न पत्र लीक के एक भी मामले में कोई दोष सिद्धि नहीं हुई है। द्रविड़ मुनेत्र कशगम के सांसद दयानिधि मारन ने चर्चा में भाग लेते हुए कहा कि नीट
1: गाने कथाएं गोल्डन समय आपनी सुनछेन 100.1 FM Gold বলবেন আপনি শুনবো আমরা শুনছেন আপনার কথা আপনার কথা 100.1 FM Gold আপনার কথা 100.1 FM Gold
2: 100.1 FM Gold বিশ্বজিতা রাজশ্রী রয়েছে আপনাদের সঙ্গে আপনার কথা নিয়ে। এই আপনার কথা শুনে আপনারা ভুল ভাবতে পারেন যে বিশ্বজিতা রাজশ্রী স্টুডিওতে বসে কথা বলবে আর আপনারা শুনবেন, ঠিক তার উল্টো। আপনারা বলবেন, আমরা সেগুলো অন্য যারা লিসনার রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেব। আর কি বিষয়ে বলবেন সেটা খুব প্রয়োজনীয় উপলব্ধির বিষয়, হয়তো আপনি এটা নাও মানতে পারেন, বিশ্বাস নাও করতে পারেন। আজ আমাদের বিষয় প্রয়োজনে যারা পাশে থাকেন তারাই শুধু আপনজন। আরও একবার বলি, প্রয়োজনে যারা পাশে থাকেন তারাই শুধু আপনজন। আর আপনারা আমাদের আপনজন কি না সেটা বুঝতে পারবো যদি আমাদের কাছে চলে আসেন, এসে বলেন সে কথা 2248 8085 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903052 এই নম্বরে। আর আমাদের ফেসবুক পেজে আপনি তো কমেন্ট সেকশানে আপনার কথা লিখতেই পারেন।
3: এত কিছু করতে পারেন কিন্তু আপনি করছেন না, আপনি চুপচাপ রেডিওটা শুনছেন, ঠিক আছে, সেটাও আপনি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আপনি আমাদের আপনজন। কিন্তু যেটা হলো সেটা তোমার ক্রাইসিস মোমেন্টে যে তোমার পাশে আছে সে তোমার বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে, বা একদম অপরিচিত কেউ হতে পারে। তুমি হয়তো হসপিটালে তোমার প্রিয়জনকে নিয়ে গেছো, খুব অসহায়, মানসিকভাবে অসহায়, পাশে একটা হাত তোমার পিঠে রাখলো, দাদা চিন্তা করবেন না, শুধু এইটুকু কথা হয়তো তোমাকে সেই মুহূর্তে তোমার অনেকটা ক্রাইসিস কিন্তু ওভারকাম করাবে।
2: ঠিক তাই, এবং এই মুহূর্তে লিসনার রয়েছেন আমাদের সঙ্গে 2248 8085, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
3: বলুন।
2: হ্যাঁ বলুন বলুন। হ্যালো হ্যালো হ্যালো,
3: না কোনোভাবে লাইনটা কেটে গেছে।
2: হ্যাঁ, আমাদের সঙ্গে ছিলেন কিন্তু কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারছি না, কিন্তু আমরা সরাসরি চলে যাই
3: টেলিফোনে আরেকবার।
2: হ্যালো,
3: নমস্কার।
4: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
4: আমি শুভা ভট্টাচার্য বাসজনি থেকে বলছিলাম।
2: বলুন।
4: হ্যাঁ, শুভ সন্ধ্যা আপনাকে এবং রাজশ্রীদাকে।
3: বলুন।
4: কথায় বলে রক্তের সম্পর্কই শেষ কথা নয়, বিপদের সম্পর্কই আসল সম্পর্ক। আমরা জীবনে অনেক মানুষকে আপনজন বলে ভাবি, কিন্তু কঠিন সময়ে দেখা যায় তারা অনেকেই ব্যস্ততার অজুহাতে দূরে সরে গেছে। ঠিক তখনই কোনো এক অনাত্মীয় বা সাধারণ পরিচিত মানুষ নিঃস্বার্থভাবে এসে পাশে দাঁড়ায়। আসলে রক্তের টানটা তো জন্মসূত্রে পাওয়া যায়, কিন্তু বিপদের দিনে পাশে থাকার টানটা আসে একদম মন থেকে। যে মানুষটা কোনো প্রাপ্তির আশা না করে শুধু ভরসা দিতে এগিয়ে আসে, আমার কাছে সেই হলো আসল আপনজন, সেই আমার আসল পরিচয়, পরিবার। রক্তের সম্পর্কের চেয়েও এই বিপদের সম্পর্ক অনেক বেশি পবিত্র আর দামি। দারুণ এই টপিক উপহার দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ভালো,
3: অনেক ধন্যবাদ। আপনারাও এভাবে কিন্তু টেলিফোনে চলে আসতে পারেন, আপনাদের বক্তব্য রাখতে পারেন। চলে আসি ফেসবুকে। ফেসবুকে FM গোল্ডের পেজে আমাদের অনুষ্ঠানের যে পোস্ট আছে সেইখানের কমেন্ট বক্সে লিখেছেন আমাদের বন্ধুরা, কল্যাণ কুমার সান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে লিখছেন, প্রয়োজনে যারা পাশে থাকেন তারাই শুধু আপনজন। কথাটা সম্পূর্ণ নয়, প্রয়োজনে যারা পাশে থাকেন তারাই শুধু আপনজন তখন যখন যে প্রয়োজনে যার পাশে থাকলে সে যদি অপরজনের প্রয়োজনে থাকে তখনই আপনজনের বৃত্তটি সম্পূর্ণ হবে, নইলে নয়। একজন দিয়ে যাবে আর একজন নিয়ে যাবে, সেটা কখনো হয় না। পারস্পরিক প্রয়োজনে যখন দুজন দুজনের পাশে থাকবে তখন তারাই সত্যিকারের আপনজন। এই কথাই জানিয়েছেন আমাদের বন্ধু কল্যাণ কুমার সানিল্য। টেলিফোনে কে আছেন? নমস্কার।
2: হ্যালো।
5: হ্যালো,
2: বলুন।
5: মিশুজিদার ওই দাদা নামটা কি?
2: রাজশ্রীদা।
5: ও রাজশ্রীদা, দুইজনকে নমস্কার জানাই। বলছি দাদা, নিজের লোক রক্তের যে টান যাদের সাথে, তারা কিন্তু অসময়ে তারা পাশে থাকে না, কিন্তু এমন এমন বন্ধু আছে তাদের রক্ত টান থাকে না কিন্তু তারা পাশে এসে দাঁড়ায়, তারা সহযোগিতা করে। হ্যাঁ দাদা, এটুকুই বললাম, নমস্কার দেবেন, ভালো থাকবেন।
2: ধন্যবাদ। এবারে চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে। আজকের বিষয়, প্রয়োজনে যারা পাশে থাকেন তারাই শুধু আপনজন, কথাটার সাথে আমি পুরোপুরি একমত হতে পারছি না। একটু অন্যভাবে ভাবলে দেখবেন অনেক সময় মানুষ তো কেবল নিজের স্বার্থেও অন্যের পাশে থাকে। আজকে যার আমাকে প্রয়োজন বা আমার থেকে কোনো সুবিধা পাওয়ার আছে, সে আমার বিপদে পাশে থাকার অভিনয় করতে পারে। আবার এমন অনেক আপন মানুষ আছেন, যেমন বৃদ্ধ বাবা মা বা অনেক দূরে থাকা কোনো বন্ধু, যারা হয়তো পরিস্থিতি বা দূরত্বের কারণে বিপদের সময় সশরীরে পাশে এসে দাঁড়াতে পারেন না, কিন্তু তাদের আশীর্বাদ আর নিঃস্বার্থ ভালোবাসা সবসময় আমাদের সাথে থাকে। তাই শুধুমাত্র প্রয়োজনে পাশে থাকতে পারলো কি পারলো না, সেটাই আপনজন চেনার একমাত্র মাপকাঠি হতে পারে না। মনের টানটাই হলো আসল। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন। ধন্যবাদ আনতে বাবাই সিংহ বারাসাত।
3: এই যে বিষয়টা যে দিয়েছে সেও তো অনেক ভেবেছে না বিষয়টা নিয়ে। মানে তুমি হাসলে কেন?
2: না, এই যে দিয়েছে মানে তুমি এত সুন্দর একটা বিষয় ভেবেছো সেই জন্যে আমার
3: ভালো ভাবি আর ভালো পড়িও। যেমন আমি একটা ফেসবুকে মেসেজ করি, আমি ভালো পড়লে তুমি আমাকে?
2: হ্যাঁ, খুব ভালো বলছো।
3: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চুচুড়া থেকে শুভ্রা ভট্টাচার্য লিখছেন, তিনি লিখছেন, আমার মতে প্রয়োজনে যারা পাশে থাকে তারা প্রয়োজন যেমন সত্যি, তেমনি অপ্রয়োজন নিঃস্বার্থ কিছু সম্পর্ক জীবনে থাকে, তাদেরকে বাদ দিয়েও জীবন নয়। যেমন আমরা যেই সব অসহায় আর্ত মানুষদের সেবা দান করি, সেখানে কি নিজের প্রয়োজনে তাদের পাশে পাবো এই শর্ত রাখি? তবুও কিন্তু তারা প্রিয়জনের মতো জীবনের অপরিহার্য হয়ে ওঠে। তাই মিথজীবী জীবনে বিপদে আপদে প্রয়োজনে একে অন্যের পাশে থাকার অঙ্গীকারে যেমন জীবন করি, তেমন আবার মনের পরিপুষ্টতার জন্য একপাক্ষিক নিঃস্বার্থ কিছু সম্পর্ক নিশ্চয়ই থাকে আমাদের সবার জীবনে, যারা আমাদের প্রয়োজনে পাশে না থাকলেও তাদের ভালো রাখার মাধ্যমে আমাদের আপনজন হয়ে ওঠে কখনো কখনো সখনো। তাই মনের সুস্থতার জন্য এত হিসাব নিকাশ ছাড়াও কিছু অপ্রয়োজনীয় সম্পর্ক প্রিয়জন হয়ে থাকে, প্রিয়জন হয়ে থাক না, বেঁচে আজীবন। শুভ্রা ভট্টাচার্যর এই বার্তা চুচুড়া থেকে। ফোনে কি আছেন
2: এই মুহূর্তে? লিসনার রয়েছেন। হ্যালো,
6: নমস্কার। দাদা
2: ভাই, বলুন।
6: দেখুন, প্রয়োজনে যারা পাশে থাকে তারাই আপনজন। আমার পাশে 60 বছর আগে এক ডাক্তার উঠছিলেন, মানে আমার সারকিয়ায় থাকবার জায়গা ছিল না, তো উনি আমাকে থাকতে জায়গা দিয়েছিলেন এবং খাইছিলেন, ওর জন্য আমি আজ এখানে আছি। 7 বছর হয়ে গেল ওনার সঙ্গে, ওনার ফ্যামিলি, উনি মৃত, কিন্তু ওনার ফ্যামিলির সঙ্গে আমার এখনো পর্যন্ত মানে খুব সুন্দর মানে আছে, যাওয়া আসা আছে।
2: বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে
3: লিখছেন, বিশ্বজিৎ দাস।
2: আসলে আপনজন তারাই থাকেন যারা সবসময় সুখের বা দুঃখের দিনেও, এটাই মানবিকতার জয়। সম্পর্কে কেন ভেসে ওঠে শুধুমাত্র প্রয়োজনে? প্রাত্যহিকতার ক্যানভাসে মিলন চাই প্রয়োজনে, প্রয়োজন হোক কিংবা নিতান্তই অপ্রয়োজন, সব ক্ষেত্রেই থাকেন যারা, তারাই প্রকৃত আপনজন। 5টি বর্ণের সমাহারে গঠিত হয় আপনজন, অন্তর্নিহিত অর্থ আসলে একান্তই কয়েক যোজন।
3: এবার চলে যাই আমাদের বাংলাদেশ থেকে।

0: বন্ধু লিখেছেন ফেসবুকে, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। তিনি লিখছেন, একদম সত্য কথা, এই কারণে আপনার কথার আমি একজন মুগ্ধ শ্রোতা। সুখে দুঃখে তোমাকে চাই, তোমাকে পাই, তোমার মতো বন্ধু নাই। তুমি আমার লেখার বন্ধু, কথার সাথী, রোজ সন্ধ্যায় তোমায় নিয়ে গল্প কথায় মাতি। ভালো লাগে তোমার গবেষণা, ভালোবাসা দিয়ে তুমি ভরিয়ে দাও মন, তাই তো তুমি সবার আপনজন। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে কবিতায় কবিতায় লিখেছেন তার বক্তব্য। চলে যাই একটা টেলিফোনে।
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ
2: হ্যাঁ দাদা, হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দাদা, আমি পায়েল বলছি, বেলঘরিয়া থেকে।
1: হ্যাঁ পায়েল।
2: হ্যাঁ দেখো দাদা, আমার যেটা মনে হয় যে বেশ কিছু আমাদের আপনজনরা রয়েছে, মানে যারা সোকল্ড আমরা আপনজন বলি যাদের, তো তাদের হয়তো সব রকম সুযোগ সুবিধা আছে আমাদের পাশে দাঁড়ানোর, কিন্তু এমন দেখা যায় যে তারা সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদের পাশে কিন্তু এসে অনেক সময় দাঁড়ায় না। কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যাদের সত্যিকারে হয়তো আমরা যদি দেখতে চাই, তো তাদের হয়তো আমাদের সাথে সত্যি কোনো স্বার্থ জড়িয়ে নেই, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তারা।
3: হ্যালো হ্যালো
1: হ্যালো বলুন।
3: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
3: আমি পূর্ব বর্ধমান জেলা বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল।
1: হ্যাঁ প্রবীর বাবু, আপনার কথা শুনবো, কিন্তু পায়েলের কথা শুনতে শুনতে কোনো কারণে আমাদের এটা কেটে গেল। আমি পায়েলকে বলবো আরো একবার আমাদের এখানে আসার জন্য, তবু আপনার সঙ্গে কথা বলেনি, বলুন।
3: আচ্ছা দাদা ভাই, আমি কি কাটবো?
1: না না বলুন, আপনি বলুন।
3: আচ্ছা দাদা ভাই, দেখুন, আমার নিজের রক্তের সম্পর্ক লোক আমাকে আমাকে হেল্প করে নাই, কিন্তু এমন এক বন্ধু আমার হেল্প করেছে, দাদা কাম বন্ধু। তো তখন আমি জিরো ছিলাম, তো ওই মারোয়ারি দাদা ভাই ব্যারাকপুরে বাড়ি, উনি এসেছিলেন এখানে কন্ট্রাক্টরি করতে আর্মি ক্যাম্পে, 99 সাল তখন দাদা ভাই। তো সেই দাদা ভাই আমাকে বলল যে ঘরে বসে কি করবি, কাজ কর। নিয়ে সে আমাকে এত হেল্প করেছিল, তো আজ আমি জিরো থেকে হিরো হয়েছি দাদা ভাই। ওনারই দান অবদান যাই বলবেন, তো উনি আমাকে যা হেল্প করেছিলেন, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু আজও আমি ভুলিনি, তার সাথে সম্পর্ক রেখেছি। এবং
0: একদম আপনি যে মনে রেখেছেন, এটাই সত্যি আপনজনের পরিচয়। হ্যাঁ আমাদের কাছে বার্তা আছে, কার
1: এই মুহূর্তে বার্তা রয়েছে, এবং আমি বারবার বলছিলাম যে পায়েলের সঙ্গে কথা বলতে বলতে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে, একবার দেখি পায়েল। হ্যালো
4: কুমারে।
1: হ্যালো
4: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
4: আমি বদুর চক মাঠপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
1: বলুন।
4: তো সত্যি যা আপনজন মানুষ যারা পাশে থাকে, বিপদে থাকে, এবং সদা সর্বদা সে আপদ বিপদ মুসিবত সব সময় সে সাথে থাকে, সেই মানুষ কিন্তু শুধু যে আপনজন তা নয়, মানে সব সময় সে সাথে থাকবে, সব সময় সে আমার আপদ বিপদ মুসিবত সব সময় দেখবে এবং আমার খেয়াল রাখবে, সেই সব মানুষই তো আপনজন। কিন্তু আমি একটা কথা বলবো, আমার একটা বন্ধু আছে, কিন্তু সে রক্তের টান না হতে পারলেও সে কিন্তু এমন একটা মানুষ, হঠাৎ আমার এই FM মাধ্যম দিয়ে কিন্তু সে আমার একদম রক্তের টানের মতন হয়ে গেছে। মানে কি বলবো, আমি এই FM এ কোনো একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, তার মনে এত গেঁথে গেছে, সে তার পরিপ্রেক্ষিতে সে আমার এত আত্মীয়র আত্মীয়র বন্ধুর মতন হয়ে গেছে, তাকে কিন্তু সেও আমাকে ছেড়ে থাকতে পারেনি আর আমিও কিন্তু তাকে ছেড়ে থাকতে পারিনি। তো এইরকম কিন্তু অনেক হয়ে থাকে, এইটাই হচ্ছে আত্মীয়র বন্ধনের বন্ধন বলে মনে করি। নমস্কার,
1: ধন্যবাদ।
0: আমরা আরো বন্ধুদের সাথে কথা বলবো, মেসেজ পড়বো, তবে তার আগে থাকলো এই গান।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: আপনার কথা নিয়ে ফিরে এলাম। বিশ্বজিতের রাজস্বী, আমরা বলছিলাম যে আমাদের প্রচুর বন্ধু লিখছেন আমাদেরকে যে তাদের মতামত।
2: আমরা আসলে গানের ছোট্ট এই যে বিরতিটা নিলাম আপনাদের লেখালেখির জন্য, একটু যাতে হাত ব্যথা না করে, তাই
1: এবার আপনারা যেমন হাত ব্যথা করেননি লিখেছেন, আমাদেরও তো মুখ ব্যথা যাতে না হয় তাড়াতাড়ি পড়ে দিতে হবে। প্রথমেই যাব দমদম ক্যান্টনমেন্টে সীমা দাসের কাছে। সীমা দাস লিখছেন আমাদেরকে, প্রয়োজনের সময় পাশে থাকা মানুষটাই আসল আপনজন, কারণ সুসময়ের ভিড়ে অনেক

0: থাকে, কিন্তু দুর্দিনে কেবল প্রকৃত শুভাকাঙ্ক্ষীরাই হাত ধরে। রক্তের সম্পর্কের চেয়ে মনের টান এবং নিঃস্বার্থ সাহায্যই সম্পর্কের আসল মূল্য নির্ধারণ করে। বিপদের সময় সান্ত্বনার দুটি কথার চেয়েও সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া অনেক বেশি মূল্যবান। পরিশেষে বলা যায়, জীবনের পথ চলায় অনেক মানুষ আসে এবং যায়, কিন্তু যারা ঝড়ের দিনে ছায়া হয়ে পাশে থাকে তারাই জীবনকে অর্থপূর্ণ করে তোলে। তাই সংখ্যায় নয়, বরং সংকটে পাশে থাকা মানুষের গুণগত মানেই সম্পর্কের প্রকৃত সার্থকতা নিহিত থাকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন সব সময়।
1: এবার চলে যাই আমরা সন্দেশখালি। কোড়াকাটি সন্দেশখালি থেকে এস এন মণ্ডল বাপি লিখেছেন, একটা দীর্ঘ মেসেজ, আমরা একটু ছোটো করে বলবো কারণ এতটা সময় নেই আমাদের পড়ার। প্রতিদিন মানুষ পয়সার পেছনে ছুটছে, একথা মানতেই হবে। যার পয়সা আছে ভুড়ি ভুড়ি সমাজে তারাই যেন দরকারি। অনেকেই তো আছে যারা খুব দুঃখ কষ্ট অভাবে মরি। আসলে এটা ঠিক, দুঃসময় পয়সা যদি দিতে পারি তাহলে হয়ে উঠি আপনজন, পাওয়া যায় ভালোবাসা প্রশংসা কারি কারি। তবে যাই বলি, বর্তমানে মানুষ বড় বিচিত্রময়। কেউ শুধু ব্যস্ত থাকে নিজের স্বার্থ রক্ষায়, যারা কেবল মাত্র অন্যের থেকে পেতে চায়, দিতে নয়। কাউকে বন্ধু বা ভাই ভেবে পাশে থেকে সাহায্য করলে, ভালোবাসলে শেষে দেখি তারাই করে আঘাত আর অপমান, নয়তো বা পিছন থেকে মারে ছুরি। এমন অনেক সময় গেছে অন্যের দুঃখে কষ্ট পেয়েছি, বিপদ দিনে পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, তারাই কিন্তু আমার বেলা বুড়ো আঙুল দেখিয়ে ভুলে গেছে, নয়তো মুখ ফিরিয়েছে। তাহলে আপন হলাম কি করে বলি? এই বক্তব্য রেখেছেন এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে।
0: জীবনের সুখের দিনে অনেক মানুষ পাশে থাকে, কিন্তু কঠিন সময় বুঝিয়ে দেয় কে সত্যিই নিজের। প্রয়োজনের মুহূর্তে যে মানুষটি নিঃস্বার্থভাবে হাত বাড়িয়ে দেয়, সাহস যোগায়, ভরসা দেয় এবং বিপদের সময় ছেড়ে চলে যায় না, সেই মানুষটিই প্রকৃত আপনজন। রক্তের সম্পর্ক সবসময় আপন করে না। ভালোবাসা, দায়িত্ববোধ, আন্তরিকতা আর পাশে থাকার মানসিকতায় একজন মানুষকে সত্যিকারের আপন করে তোলে। তাই জীবনে মানুষের সংখ্যা নয়, প্রয়োজনে পাশে থাকা কয়েকজন মানুষের মূল্যই সবচেয়ে বেশি। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছেন।
1: ঢাকুরিয়া থেকে চলে যাই দত্তপুকুরে। শুভ দত্ত লিখেছেন আমাদের ফেসবুকে, লিখছেন, আজকের বিষয়, প্রয়োজনে যারা পাশে থাকেন তারাই শুধু আপনজন। কথাটা একদম 100% সত্যি। জীবনের সুসময় বা আনন্দের দিনে আমাদের আশেপাশে মানুষের কোনো অভাব হয় না, চারিদিকে তখন শুধু চেনামু। কিন্তু আসল পরীক্ষাটা হয় বিপদের সময় বা কোনো চরম খারাপ মুহূর্তে। জীবনে চলার পথে যখন হঠাৎ করে কোনো বড় সমস্যা আসে, তখন দেখা যায় কাছের মানুষদের অনেকেই নানা অজুহাত দিয়ে পাশ কাটিয়ে চলে যান। কিন্তু সেই কঠিন সময় যে মানুষটা নিঃস্বার্থভাবে নিজে থেকে এসে পাশে দাঁড়ায়, কিংবা অন্তত মানসিক সাপোর্টটুকু দিয়ে সাহস যোগায়, বুঝতে হবে সেই আসলে আপনজন। রক্তের সম্পর্ক থাকলেই যে আপন হবে এমন কোনো কথা নেই। বিপদের দিনের সঙ্গী হলো আমাদের আসল আপনজন। শুভ দত্ত দত্তপুকুর থেকে এই বার্তা লিখেছে।
0: স্কুল জীবনে আমার সংস্কৃত পাঠ্যপুস্তকের কথা মনে পড়ে গেল। সেটা হলো উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজত্বারে শ্মশানে চ জ্যোতিস্তুতি সবান্ধব। অর্থাৎ যিনি আনন্দের উৎসবে বিপদে দুর্ভিক্ষের সময়ে দেশের রাজনৈতিক বিপ্লব বা অরাজকতার দিনে রাজদরবারে এসে শ্মশানে পাশে এসে দাঁড়ান, তিনি প্রকৃত আপনজন বা প্রকৃত বন্ধু। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বিপদের দিনে কিন্তু রক্তের সম্পর্ক মানুষের কাছে থাকে না। ঠিক তাই আমি মনে করি, সুসময় এবং দুঃসময় উভয় পরিস্থিতিতেই যিনি সমানভাবে পাশে থাকেন তিনিই প্রকৃত আপনজন। আপনারা সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন।
1: এই যে তুমি সবান্ধব কথাটা বললে, যখন আমরা কোনো কার্ডে নিমন্ত্রণ পেতাম তাতে যদি সবান্ধব লেখা থাকতো ভালো লাগতো, তারাই আমাদের আপনজন।
0: একদম।
1: টেলিফোন,
0: হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ পায়েল।
2: আমি অল্প ছোট্টর মধ্যে বলছি যে, দেখো দাদা, আমার যেটা মনে হয় যে অনেক নিজের মানুষ আছে যারা হয়তো সব রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদের পাশে অনেক সময় এসে দাঁড়ায় না। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের হয়তো সত্যি আমরা খুঁটিয়ে দেখলে দেখবো তাদের কিন্তু আমাদের সাথে কোনো স্বার্থ নেই, কিন্তু তবুও তারা বিপদের সময় আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আর আরেকটা কথা যেটা আমার মনে হয় যে পাশে থাকা মানে আমরা যদি বিপদের সময় একটা কথাও যদি বলি যে আমি তোমার পাশে আছি, তুমি কাজটা করো, এগিয়ে যাও, আমার মনে হয় মুখের কথাটাও না সেই বিপদের সময় না একটা বিরাট বড় ভরসা হয়ে দাঁড়ায়। আমরা সশরীরেও যদি পাশে না দাঁড়াতে

0: পারি। আর এই জন্যই দাদা আমার মনে হয় যে আমরা প্রত্যেকে তো সমাজ পদ্ধতি জীব, তাই সমাজের প্রতিটা মানুষ প্রতিটা মানুষের পাশে দাঁড়াক, অসহায়দের পাশে দাঁড়াক, যারা খেতে পাচ্ছে না অন্তত কিছু হলেও আমাদের থেকে তারাও কিছুটা খেতে পাক, আমাদের এইভাবে পাশে দাঁড়ানোটা উচিত। আর মনে হয় দাদা অ্যাট দ্য সেম টাইম যে যেই পরিমাণ মানে অবিচার হচ্ছে এখানে মানে আমাদের সমাজে, তো সেই ক্ষেত্রেও মনে হয় আমাদের কিছুটা প্রতিবাদ করে আমাদের পাশে দাঁড়ানোটা দরকার, তাহলে কিছুটা হলেও মনে হয় আমরা রুখতে পারবো। বললাম এটুখানি,
1: ধন্যবাদ। সত্যি প্রয়োজনে যারা পাশে থাকেন তারাই আপনজন, সেটাকে আমি চার ভাবে পয়েন্ট হিসেবে বুঝতে বলছি। সুখে সবাই থাকে, দুঃখে কজন থাকে সেটাই আসল কথা, শুধু কথাই নয় বিপদে হাত বাড়ায় যারা তারাই আসল মানুষের পরিচয়, কোনো লাভ ছাড়াই পাশে দাঁড়ায় যারা তারাই আসল মানুষের পরিচয়, মন খুলে কথা বলা যায় বিচার করে না এটাও আসল মানুষের পরিচয় বলে। লাস্টে একটা কথাই বলবো, রক্তের সম্পর্ক না হলেও বিপদে বন্ধুই আসল আপনজন, তাই প্রয়োজনে যারা মানুষের পাশে থাকেন তারাই আসল মানুষ বলে মানা হয়। রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত।
2: তো পয়েন্টের কথা বলে, যে পরীক্ষার হলে তোমাকে যে পয়েন্টগুলো তোমার বন্ধুরা বলতো তারা তোমার আপনজন, কিন্তু
1: একদম পয়েন্ট করে করেই বলতো,
2: পয়েন্ট করে করেই।
1: অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে বলছেন, প্রিয় আপনার কথা, প্রয়োজনে যারা স্বার্থ ছাড়া প্রকৃত ভালোবাসা দিয়ে মানসিক এবং আর্থিক সাহায্য করে এবং সব কাজে উৎসাহিত করে তারাই আপনজন, তারা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব হতে পারে। সুমিতা রায় লিখছেন, হ্যাঁ ঢাকুরিয়া থেকে, দাদারা প্রয়োজনে যারা পাশে থাকে তারাই আপনজন, একদম ঠিক কথা। আর যারা শুধুই স্বার্থ নিয়ে পাশে থাকে তারা স্বার্থ মিটে গেলেই পাশ কাটিয়ে সরে যায়, ভুলেও আর তার দিকে তাকাবই না, তাকাবেই না যে তার কোনো বিপদ আপদ হলো কি না, বিপদ আপদ হলেই আস্তে আস্তে সে সরে যাবে যাতে তাকে কোনো ঝামেলার মধ্যে না যেতে হয়, এটাই জগতের নিয়ম। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। অনেক বড় একটা,
2: আপনারা যখন লিখবেন প্লিজ ছোট করে লিখবেন।
1: নিশাকর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখছেন, আজকের বিষয় প্রয়োজনে যারা পাশে থাকে তারাই আপনজন। আমি আজকের বিষয়ে ঠিক একমত হতে পারছি না, প্রয়োজন বলতে ঠিক কিছু সময়ের ব্যাপার থাকে, কোনো বিপদ সেই বিপদটা দেখার বিষয় আছে, যদি দেখা যায় কেউ একা পড়ে গেছে তার সমস্যা থেকে সমাধান করার জন্য তার পাশে থাকতে হবে, সেই ব্যক্তি ছিল বলেই সে কিন্তু আপনজন হলো না। যখনই দেখা যাবে আমাদের জীবনে বেশ ভালো টাকার অঙ্ক আছে, সমস্যা সমাধানের জন্য কোনো প্রশাসনিক ব্যাপার আছে, সেখানে কোনো কাছের বন্ধু কিন্তু আসবে না, সে কি আমার আপনজন হলো? আপনজন আপনজনই থাকে, রক্তের সম্পর্ক একটা আলাদা, হয়তো বিপদের সময় তার সময়ের অভাবে কোনো কারণে নিজের লোককে আমি পেলাম না, তাহলে কি সে আমার আপনজন হলো না? এখনকার যুগে মানুষের স্বার্থে মানুষের পাশে থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে। আবার বলছি, প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে হোক নিজের লোকই আপনজন হবে, বাইরের লোক কোনো দিন আপনজন হবে না। আপনারা সুস্থ ভালো থাকবেন। নিশাকর আমতা জগদ্ধাত্রীতলা।
2: বেশ, পরবর্তী বার্তা।
1: পরবর্তী বার্তা প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, আপন কেউ রয় না পাশে নতুন কর্মক্ষেত্রে, নতুন বিয়েও করেন অজানা দুই কোণে পাত্রে, প্রয়োজন বা বিপদের মুখে পড়ছে যারা সহকর্মী ও জীবনসাথী পাশে দাঁড়ায় তারা, পারস্পরিক সহায়তায় পরও আপন হয়, আপন যারা নানান কারণে দূরত্ব বাড়ায়, বিপদে পড়লে মানসিক ও আর্থিক সহায়তায় আপনার সাথে মিলেমিশে যায় বন্ধুর হৃদ্যতায়।
2: বাহ, তোমাকে বিয়ের নিমন্ত্রণ করেছে কি এই বর্ষায়?
1: না, এখনো করেনি।
2: আপনজন নেই আমাদের,
1: তার মানে সেই কারণে আমরা আপনজন থেকে দূরে থাকছি, তাই তো? না, এখানে আবার একজন গল্প পাঠিয়েছেন,
2: প্লিজ গল্প পাঠাবেন না,
1: গল্পটা আমরা পড়ছি না। যারা মানুষের পাশে প্রয়োজনে থাকে না তারা মানুষই নন, আপন পর তো অনেক দূরের কথা। সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া বাটপাড়া থেকে লিখেছেন।
2: টেলিফোনে কেউ আছেন কিনা? নমস্কার,
1: হ্যালো।
3: নমস্কার।
1: নমস্কার,
3: আমি প্রসাদপুর ভগবতী তলা থেকে সুশান্ত পাত্র বলছি।
1: বলুন।
3: রক্তের সম্পর্ক থাকলে যে আপন হওয়া যায় আর রক্ত সম্পর্ক না থাকলে যে আপন হওয়া যায় না, এটা ঠিক কথা নয়। মন থাকলে আপন হয়, সব থেকে বড় কথা হচ্ছে সেই আপ ভালো তো জগৎ ভালো, আমি যদি ভালো হই আমার থেকে সকলেই ভালো। এক নম্বর। দুই নম্বর হচ্ছে, এখন তো কি বলবো, ভালোবাসা যেটাকে

0: নিঃশ্বাস তো ভালোবাসা, নিঃশ্বাস তো প্রেম খুবই কম আছে, তবে আছে আছে বলি এখনো পর্যন্ত জিন্দা সত্যি চন্দ্রসূর্য হচ্ছে।
1: একদম একদম। চলে আসি এসএমএস, এসএমএস এ আমাদের বন্ধু জয়শ্রী দত্ত যাদবপুর থেকে লিখেছেন, রক্তের সম্পর্ক শুধুই আপনজন রক্তের সম্পর্কই, বা যা বা বন্ধু বা অন্য কোনো ব্যক্তি বিপদের সময় পাশে থাকে সেই আপনজন। উদাহরণস্বরূপ বলি, বিপদের সময় এর পাশে বি থাকলো কিন্তু বি এর পাশে এ থাকলো না, এই সম্পর্ক স্বার্থপর, যা আমি আমার পরিবারে দেখলাম। জয়শ্রী দত্ত যাদবপুর থেকে আমাদের এসএমএস করে এই বার্তা জানিয়েছেন। চলে আসি পরবর্তী মেসেজে, শিপ্রাকাড়ার মল্লিকপাড়া লেন থেকে জানিয়েছেন তার বক্তব্য। তিনি লিখেছেন, আসলে সত্যি কথা বলতে গিয়ে আপনারা এসএমএস বা হোয়াটসঅ্যাপে যখন ইংলিশে বাংলা লেখেন একটু আমাদের সমস্যা হয়। যাই হোক, আমরা চেষ্টা করছি পড়ার। জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে বুঝেছি ভগবান ছাড়া কেউ আপন হয় না। যদি কেউ আশেপাশে, তারা ভগবানের দূত হয়েই আসে, আপনারা খুব ভালো থাকবেন, এই কথা আমাদের জানিয়েছেন আমাদের বন্ধু। চলে আসি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে কোন বন্ধু কি লিখেছেন আবার দেখে নিই। সুবীর বোধক খালনা হাওড়া থেকে লিখেছেন, আপনজন শুধু রক্তের সম্পর্ক থেকেই হয় না, বিপদে আপদে যারা পাশে থাকে তারাই আপনজন, নিজের সন্তানরাও অনেক সময় মুখ ফিরিয়ে নেয়। মানুষ মানুষের জন্য এই মতবাদ সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে, এটাই আজকের দিনে সকলের কাছে প্রার্থনা করি। সুবীরবাবুর এই বক্তব্যের পর চলে যাই পরবর্তী মেসেজে, দীর্ঘ মেসেজ, আমি নামই খুঁজে পাচ্ছি না। প্রদীপ বসাক হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে একটা দীর্ঘ মেসেজ লিখেছেন, আমরা তার মূল বক্তব্যটা পড়ার চেষ্টা করছি। তিনি লিখছেন, আজকের আলোচনার বিষয়টি হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। সত্যি জীবনের কঠিন সময় মানুষ মানুষকে চিনিয়ে দেয়, সুখের দিনে অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃসময়ের অন্ধকারে যারা নিঃস্বার্থভাবে হাত বাড়িয়ে দেন তারাই প্রকৃত আপনজন। রক্তের সম্পর্ক সবসময় আপন করে না, বরং সম্পর্ক, দায়িত্ববোধ, আন্তরিকতা এবং বিপদের সময় পাশে থাকার মানসিকতাই একজন মানুষকে সত্যিকারের আপন করে তোলে। এই বক্তব্য জানিয়েছেন প্রদীপ বসাক পূর্ব বর্তমান থেকে। পরবর্তী মেসেজ কার, সুচেতা পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন, একদমই তাই, আপনজনদের শুধু বিপদের সময় চেনা যায়, রক্তের সম্পর্কের আপন তো অনেক থাকে কিন্তু খুব কম মানুষ প্রয়োজনে পাশে দাঁড়ায়। আবার এমন অনেক মানুষ থাকেন যারা রক্তের সম্পর্কের না হলেও বিপদের প্রয়োজনে পাশে এসে দাঁড়ান, আজকের বিষয়ের সাথে পুরোপুরি সহমত, জানিয়েছেন সুচেতা পশ্চিম বর্ধমান থেকে। চলে আসি পরবর্তী মেসেজে, পরবর্তী মেসেজ কার, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, মানুষ মানুষের জন্য, জীবনের জীবন জীবনের জন্য, তাই মানুষের মানুষকে মানুষের পাশে থাকা উচিত। তবে বাস্তবে দেখা যায় প্রয়োজনের সময় অনেক চেনা জানা পরিবারের মানুষজন পাশে থাকতে চায় না, অথচ এই সময় অনেক অচেনা অজানা মানুষ পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতার অকৃপণ হাত বাড়িয়ে দেয়। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে আমাদের এই বক্তব্য জানিয়েছেন। আর আপনারা বক্তব্য লিখে জানাবেন, কোনো ফটো তুলে জানাবেন না, আমরা সেটা ফটো পড়তে পারবো না। আমরা কি একটু ফোনের দিকে একবার হাত বাড়াবো, চট করে ছোট
2: একেবারে
1: আপনারা চলে আসবেন টেলিফোনে, এছাড়া এস এম এস হোয়াটসঅ্যাপ তো আছেই আমাদের সাথে, টেলিফোনে কি আছে?
2: হ্যালো, হ্যাঁ বলুন।
3: হ্যালো, নমস্কার দাদা ভাইরা।
2: হ্যাঁ বলুন।
3: শুভ সন্ধ্যা, আমি রমা রায় বলছি। তো অসময়ে যারা পাশে থাকে তারা অবশ্যই আপনজন, কিন্তু সেই আপনজনদের মনে রাখা উচিত। আমাদের পাশে একজন দিদি সবসময় বলতেন আমাকে, আমি অনেকের উপকার করেছি পাশে থেকেছি, কেউ আর মনে রাখেনি। আমি কি দিদি ভাই আপনাকে উপরওয়ালা সব দেবে। তো কিছুদিন পরে ওনার নাতি জয়েন্টে 250 র‍্যাঙ্ক করে যাদবপুর থেকে পাস আউট করে যখন ভালো চাকরি পেলো ব্যাঙ্গালোরে, তখন আমি ওনাকে বললাম, পেলেন তো রিটার্ন? বললো হ্যাঁ। তো খুব হাসছিল। তাই আমি বলবো যে আমি যদি কারো উপকার করি আমি তার থেকে আশা করব না কিছু, আমাকে উপরওয়ালা
1: তারা তো আপনজন, কথাটা একদম ঠিক, কিন্তু অনেক সময় নামহীন অজানা মানুষকে প্রয়োজনে কাজে লেগে যায়। হয়তো রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে গেল, সেই সময় আপনার আপনজন মানুষ বাড়িতে আছে, সে আসবে কি করে? অনেক দেরি হয়ে যাবে, তার আগেই কাজ করে ফেলেছে অনেকগুলো অচেনা মানুষ, কখন যে কাকে কাজে লাগে আমরা কেউ বলতে পারবো না। এদের সামনে তো কোনো স্বার্থ

ছিল না, এরা অসময় এলো কেন? মানুষ তো মানুষের জন্য, সেই জন্য তারা এসেছিল। সবসময় যে আত্মীয় স্বজন সব কিছুতে আগে আসবে এর কোনো মানে নেই। কারো শরীর খারাপ হলে রাত বিরেতে আত্মীয় স্বজনকে পাবো কী করে? অনেকেই বাইরে থাকেন। এই বক্তব্যই রেখেছেন কিশোর বালি থেকে। আমরা ফিরছি রাত 9:30 মিনিটে আরোগ্য নিয়ে। শুনতে থাকুন FM গোল্ড।

0: এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: শুনুন, আপনি কি PM সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
5: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ।
6: ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে বিশ্বজিতের রাজস্বী আপনাদের সঙ্গে। কিন্তু বিশ্বাস করুন, এই ভালো থাকার পাসওয়ার্ড কিন্তু বিশ্বজিতের কাছেও নেই, রাজস্বীর কাছেও নেই। তাহলে এই ভালো থাকার পাসওয়ার্ড আপনাদেরকে দেবেন, কারণ আপনাদের তো মনে নানান প্রশ্ন থাকে। যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন, পা ফুলে যাচ্ছে, তাহলে কি কিডনি ঠিক নেই? আমি কি বেশি একটু নুন খাবো? বেশি জল খেলে কি কিডনির উপরে চাপ পড়ে? আর আপনি রাস্তা ঘাটে বন্ধু বান্ধব এত সাজেশনস পাবেন, আপনি নিজেও জানেন না যে কোনটা ঠিক কোনটা ভুল। সেই কারণে আমরা আজকে আর কোনো রিস্ক নিইনি, আমরা সরাসরি আমাদের আরোগ্য অনুষ্ঠানের স্টুডিওতে নিয়ে এসেছি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর প্রতিম সেনগুপ্তকে, নেফ্রোলজিস্ট, সারা শহরবাসী তাকে চেনেন। আর আজকে আপনি আমি নানান সমস্যার কথা, নানান প্রশ্ন সরাসরি তার কাছে যাব, তার কাছ থেকেই শুনব। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। তবে তার আগে যারা অনুষ্ঠান শুনছেন তাদের বলে দিই যে আপনারা ভাবছেন বিশ্বজিৎ আর রাজশ্রী এখানে বসে শুধু প্রশ্ন করে যাবে, আপনারা শুনবেন না, সেসব দিন এখন আর নেই। তার কারণ আমরা এখানে সরাসরি আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি 2248-8085-এ আপনারা প্রশ্ন নিয়ে আসুন। কিন্তু বিশ্বাস করুন, প্রশ্নটা যাতে কিডনি সম্পর্কিত হয় এটা মাথায় রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এখানে হয়তো আসতে চাইছেন না তারা আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, 100.1 FM Gold এবং সেই সঙ্গে সঙ্গে আকাশবাণী কলকাতা। এই দুটো ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে, ওখানে কমেন্ট সেকশানে গিয়ে আপনি আপনার মন্তব্য বলতে পারেন আর আমাদেরকে দেখতেও পারেন যদি আপনার সুবিধা হয় বা মনে করেন আমাদের সঙ্গে কমিউনিকেট করতে গেলে দেখাতে
7: হয় না
6: একদম। এবং যারা হোয়াটসঅ্যাপ করবেন, কারণ আমরা তো বলি এই জেনারেশনটা হোয়াটসঅ্যাপ জেনারেশন, কারণ সব কিছুই হোয়াটসঅ্যাপে হয়, সরাসরি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে আসুন 9903052992। একটু জোরে বলেছি, তাড়াতাড়ি বলেছি, এবার আসতে বলি 9903052992, এই নাম্বারে আমাদের কাছে আসবেন। তবে এত কিছু বলার মাঝখানে আরও একবার স্বাগত জানাই ডক্টর প্রতিম সেনগুপ্তকে।
8: নমস্কার বিশ্বজিৎ, নমস্কার রাজশ্রী। তোমাদের এই আরোগ্য অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ আমি দেখেছি এটা এমন একটা অনুষ্ঠান যেখানে আপামর সাধারণ মানুষ এটাতে পার্টিসিপেট করেন। এর আগেও আমি একবার দুবার এসেছি, এত ফোন, এত ইন্টারেস্টিং কল, ইটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং। খুব ভালো কথা বলেছো, আমার মেয়ে খুব ছোট, তখন বলেছিল যে এই তো দুটো কিডনি, ইউরেটার, এই ব্লাডার, এইটুকুনির জন্য বাবা এত হিল্লি দিল্লি করে বেড়ায়, এত পড়াশোনা করার কি দরকার? লুকস, কিডনি লুকস ভেরি স্মল, আমাদের হাতে ফিট করে যায়, 70 grams-এর একটি অর্গান, কিন্তু এর এত মাল্টিটাস্কিং ক্যাপাসিটি, ওর এত ইন্টেলিজেন্স, এটা পুরোটা তো আমরা এখনও বুঝে উঠতে পারিনি। যত গবেষণা হচ্ছে তত নতুন নতুন দিক আবিষ্কার হচ্ছে। আমরা আগে ভাবতাম কিডনি বোধ হয় শুধু এক্সক্রিয়েটারি অর্গান, বডির সমস্ত টক্সিন বের করে, ফ্লুইড বের করে, ইলেকট্রোলাইটস করে, এগুলো তো মূল কাজ। কিন্তু আমরা কি জানি যে কিডনি আমাদের মেমোরি ঠিক রাখতে সাহায্য করে, কিডনি আমাদের ঘুম ভালো হবে কিনা সেটা ঠিক করে?
6: আমরা কিন্তু এই দুটো প্রশ্নই শুনবো যে কিভাবে মেমোরি ঠিক রাখে, কিভাবে ঘুম ভালো হবে কিনা ঠিক করে। তবে তার আগে যে কথা বলছিলেন, আমরা সবাই আতঙ্কিত হই কিডনির রোগ নিয়ে, এবং যখন ধরা পড়ে তখন মনে হয় যে অনেকটা দেরি হয়ে গেছে। শরীরের কোন পাঁচটা লক্ষণ বা কি কি লক্ষণ দেখলে বুঝবো যে আমার কিডনি ঠিক নেই?
8: এক্স্যাক্টলি, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। এই কি লক্ষণ দেখলে বুঝবো কিডনি ঠিক নেই, তার আগে একটা জিনিস জানা উচিত যে কোনো লক্ষণ ছাড়াই কিডনি খারাপ হতে পারে। দিস ইজ দ্য মোস্ট ডিসেপটিভ অর্গান ইন আওয়ার বডি।
7: স্যার, এর মধ্যে কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যাবে।
8: এক্স্যাক্টলি। সো তার কারণ, ধরুন কারো হার্টের প্রবলেম হয়েছে, হি গেট চেস্ট পেইন, হি গেট শর্টনেস অফ ব্রেথ। কিন্তু এটা প্রত্যেকের জানা উচিত যারা আজকের অনুষ্ঠানটা শুনছেন, 70% কিডনি খারাপ না হওয়া অবধি যেগুলো আমরা কিডনি রোগের লক্ষণ বলে জানি সেগুলো সচরাচর দেখা দেয় না। তো সেই জন্য আমরা লক্ষণ নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো, ভেরি গুড কোয়েশ্চেন, উই শুড আস্ক ইট। কিন্তু সবার আগে এটা জানা উচিত যে কিডনির অসুখ গুরুতর মাত্রায় পৌঁছে যেতে পারে কোনো রকম লক্ষণ ছাড়া।
6: এবারে তাহলে আমরা বরং কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে যাই, কি করে কিডনির যত্ন নেওয়া যায়?
8: এক্স্যাক্টলি, দ্যাট ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো যত্ন নেওয়ার জন্য প্রথম আমাদের জানতে হবে যে কিডনি কি করলে ভালো থাকে এবং কোন কোন জিনিসগুলো কিডনির জন্য হার্মফুল সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। দেখুন, এসেনশিয়ালি কিডনি একটা অর্গান, যে অর্গানটি আমাদের শরীরের ইলেকট্রোলাইটস, সল্টস, প্রোটিন মেটাবলিজমের জন্য যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় তাদেরকে বের করা, তার পাশাপাশি রক্তের উচ্চচাপ মানে রক্তচাপ নিয়ন্ত্রণ করা এবং ব্লাড সুগার কন্ট্রোলে হেল্প করা। তাহলে যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপারটেনশন আছে, তাদের প্রচণ্ড সতর্ক থাকা উচিত যে এই দুটো অসুখ ইটসেলফ ইজ এ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন যার জন্য কিডনি অসুস্থ হতে পারে। আর যাদের ডায়াবেটিস হাইপারটেনশন নেই, তাদের জানতে হবে যে অত্যধিক প্রোটিন খাওয়া, অত্যধিক নুন খাওয়া, খুব কম বা খুব বেশি জল খাওয়া, প্রচণ্ড রকম স্ট্রেসফুল এনভায়রনমেন্টে থাকা যেখানে খুব কর্টিজল সিক্রেটেড হয়, তার আলটিমেট ইম্প্যাক্ট কিডনির ওপর পড়ে, এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলেই আমরা কিডনিকে সুস্থ রাখতে পারি। তার মানে আমাদের খেয়াল রাখা উচিত যাতে আমাদের ব্লাড প্রেশার ঠিক থাকে, খেয়াল রাখা উচিত যাতে ডায়াবেটিস না হয়, খেয়াল রাখা উচিত যাতে আমরা পরিমিত জল পান করি, পরিমিত মানে খুব কমও নয় খুব বেশিও নয়, একটা মাত্রাতিরিক্ত নুন খাওয়া কিডনির জন্য হার্মফুল, প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া খুব হার্মফুল। আর একটা জিনিস না বললেই নয়, এখন ভারতবর্ষ হচ্ছে আয়ুষের যুগ চলছে, সবাই প্রচুর পরিমাণে আয়ুর্বেদ, ন্যাচুরোপ্যাথি, তারপর ওভার দি কাউন্টার মেডিকেশন, এগুলোর একটা চল রয়েছে। এই আননোন আনপ্রুভেন মেডিকেল ইন্টারভেনশন, সে আয়ুর্বেদিক হোক, ইউনানি হোক, প্রচুর গাছপাত্রার রসের প্রতি সবার প্রতি, আর এআই এসে গেছে এখন তো রিলে ভর্তি, আপনি খুলবেন এই এটা খেয়ে নিন এটা ভালো হয়ে যাবে। সব যাই খাচ্ছেন শরীরে তাকে কিন্তু ফিল্টার করে বার করতে হয় কিডনিকে।
6: আমি অনেকগুলো মানে আপনি অল্প সময় বললেন তাতে আমার আরও কতগুলো প্রশ্ন যে জানতে ইচ্ছে হচ্ছে, এবং যারা আমাদের লিস্টার তারা ইতিমধ্যে এসে গেছেন আমাদের ভিতরে, সেই প্রশ্নগুলোও আমরা শুনবো। তবে আগে শুনে নি 2248-8085 কে আছে, তারপরে আমাদের প্রশ্ন।
7: নমস্কার।
9: নমস্কার।
7: কে বলছেন?
9: বিহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
7: হ্যাঁ, আপনার প্রশ্ন ডাক্তারবাবুকে।
9: আচ্ছা, এই যে ডায়াবেটিস হয় টাইপ 1 টাইপ 2, এর মধ্যে কোনটা বেশি ক্ষতিকর, তাই মানে কোনটা বেশি কিডনি ক্ষতি করে, টাইপ 1 না টাইপ 2? আমি এটাই জানতে চাইছি।
8: ভেরি গুড কোশ্চেন, আপনি শুনতে থাকুন। বেসিক্যালি টাইপ 1 টাইপ 2 দুটোই কিডনিকে ক্ষতি করে, কিন্তু তার ডিউরেশনের একটা ডিফারেন্স রয়েছে। টাইপ 1 ডায়াবেটিসে সাধারণত দেখা যায় যে 5 বছর ডায়াবেটিসে ভোগার পর কারো কিডনির একটা অসুখ শুরু হয়, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে ডায়াগনোসিসের সঙ্গে সঙ্গে কিডনির অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনি যদি বলেন যে প্রবণতা কোন অসুখের ডায়াবেটিস কর মানে ডায়াবেটিস থেকে কিডনির অসুখ করবার ক্ষমতা বেশি, তাহলে উত্তরটা হওয়া উচিত টাইপ 2। তার কারণ টাইপ 2-তে যখন অসুখ ধরা পড়ে তার ঠিক সঙ্গে সঙ্গেই কিডনির অসুখও থাকতে পারে, কিন্তু টাইপ 1-এ আমরা জানি 4-5 বছর না হলে কিডনির এফেক্ট হয় না।
6: একেবারে এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে আমার যে প্রশ্নটা রয়েছে, যে এই টাইপ 1 টাইপ 2-এর কথা বললেন, যাদের টাইপ 2 ডায়াবেটিস কিডনি ঠিক আছে কিনা নিয়মিত চেক আপ করতে হয়, কিভাবে সে নিয়মিত চেক আপে যাবে?
8: এটা শুধু টাইপ টু নয়, প্রত্যেকটি মানুষ যারা আজকে তাদের এটা করা উচিত, এই কারণে কারণ কিডনির অসুখ সিমটম ছাড়া হতে পারে। আই রিপিট, কিডনির অসুখ কোনো সিমটম ছাড়া হতে পারে। তো যেটা

0: করতে হবে সেটা হচ্ছে প্রথম দেখে নেওয়া উচিত যে কতগুলো ক্লিনিক্যাল সিমটম, মানে কি পা ফুলছে কিনা, বাথরুম করলে ফেনা হচ্ছে কিনা, আর প্রচণ্ড রকম ক্লান্ত লাগছে, খাবার ইচ্ছে চলে গেছে, এগুলো হচ্ছে সিমটম। আর যে যে টেস্টগুলো করলে আমরা বুঝতে পারি, তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট রক্তের কিছু পরীক্ষা আছে, ইউরিনের কিছু পরীক্ষা আছে, আর একটা আল্ট্রাসাউন্ড বলে একটা টেস্ট হয়, তিনটে। রক্তের পরীক্ষার মধ্যে আমাদের দেখে নেওয়া উচিত যে ইউরিয়া, ক্রিয়াটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, তার মধ্যে ইউরিয়া ক্রিয়াটিন সবচেয়ে ইম্পর্টেন্ট, আর বাকি যে কটা ইলেকট্রোলাইটসের কথা বললাম এগুলো করে নেওয়া উচিত। এইগুলো যদি তার মাত্রার বাইরে থাকে অবশ্যই আমরা বুঝতে পারবো যে কিডনির কোনো সমস্যা হচ্ছে। যাদের প্রাথমিক পর্যায়ে কিডনির অসুখ হচ্ছে তাদের ক্ষেত্রে ক্রিয়াটিন অনেক সময় নর্মাল থাকে, এটা অনেকেই জানে না। তো সেই ক্ষেত্রে আমাদের সিস্ট্যাটিন সি বলে একটা স্পেশাল টেস্ট আছে, সেটা করলে এই নর্মাল ক্রিয়াটিনিন অথচ কিডনি কাজ করছে এটা বোঝা যায়। আমরা আরেকটু গভীরে যাই, শুধু সিস্ট্যাটিন সি অ্যান্ড ক্রিয়াটিনিনটাই শেষ কথা নয়, এই দুটো মানে যে রক্তের এই দুটো যে জিনিসের আমরা টেস্ট করে যে মাত্রাটা পেলাম তার থেকে আমরা একটা ইজিএফআর বা এস্টিমেটেড জিএফআর বলে একটা জিনিস ক্যালকুলেট করে কভার করতে পারি। সুতরাং ক্রিয়াটিনিন অ্যান্ড ক্রিয়াটিনিন থেকে ইজিএফআর অথবা সিস্ট্যাটিন সি অ্যান্ড সিস্ট্যাটিন সি থেকে ইজিএফআর, এইটা হচ্ছে আলটিমেটলি কিডনির স্বাস্থ্য বোঝার সবচেয়ে সহজ টেস্ট। আর ইউরিনের মধ্যে আমাদের একটু প্রোটিন লিক হচ্ছে কিনা সেটা দেখতে হয়, ইউরিন এসিআর। আর এইগুলো তো হলো একটা ইউরিনের কোয়ালিটি আর রক্তের কোয়ালিটি কিডনির অসুখের জন্য অ্যাবনর্মাল হয়েছে কিনা সেটা বোঝার উপায়, কিন্তু কিডনির কোনো স্ট্রাকচারাল মর্ফোলজিক্যাল চেঞ্জ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটা আল্ট্রাসাউন্ড করে কিডনির সার্বিক স্ট্রাকচারাল গঠনমূলক ব্যাপারটা কেমন রয়েছে সেটা বুঝে নিই।
1: না, এবারে অন্য একটা প্রশ্ন যে আপনি উত্তর দিয়েছিলেন, আমি অনেকক্ষণ ধরে প্রশ্নটা করব বলে ভাবছিলাম, এই যে জল খাওয়ার কথা হলো, নুন খাওয়ার কথা হলো, কতটা ধরুন কিডনি ভালো রাখতে গেলে একটা সুস্থ মানুষ, কেউ বলেন প্রচুর জল খাও, কেউ বলে এত জল খেও না, কতটা জল খাওয়া উচিত?
0: এক্স্যাক্টলি, ভেরি গুড কোয়েশ্চেন। এটার একদম খুব সুন্দর গাণিতিক মাপ আছে, এটা নিয়ে কোনো কনফিউশনের ব্যাপারই নেই। 40 ml পার কেজি বডি ওয়েট ইজ আইডিয়াল ওয়াটার সামবডি শুড ড্রিঙ্ক, মানে ধরা যাক একজন 60 kg বডি ওয়েট, তার 16x40 মানে 240 ml, মানে 2.5 liter মতো, 2400 ml, 2.5 liter মতো জল যদি খান দ্যাট ইজ এনাফ ফর ইজ সার্ভাইভাল। শিশুদের ক্ষেত্রে একটু কম দরকার। এইবার যাদের কিডনির খুব অ্যাডভান্স অসুখ হয়ে গেছে, যারা ওয়াটার হ্যান্ডেল করতে পারেন না, তাদের ক্ষেত্রে বেশ কতগুলো বৈজ্ঞানিক প্যারামিটার দেখে আমাদের ডিফাইন করতে হয় কতটা জল উনি খাবেন। একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষ 40 ml পার কেজি বডি ওয়েট জল খেলেই সেটা তার জন্য পর্যাপ্ত।
2: চলে আসি হোয়াটসঅ্যাপে, আমাদের 9903 05 999 2 এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করছেন, ডাক্তারবাবুর কাছে প্রশ্ন রাখছেন। শুভ দত্ত আমাদের কাছে একটি প্রশ্ন রেখেছেন, তার একটি সমস্যার কথা বলছেন। তিনি বলছেন, গত 3-4 বছর ধরে আমার কোমরে বেশ ব্যথা হয়, সেই ব্যথা কখনো ডান দিকে কখনো বা বাঁ দিকে হয়, ব্যথাটা একটানা থাকে না, 1-2 মাস পরপর ফিরে আসে এবং কিছুদিন পর আবার নিজে থেকেই ঠিক হয়ে যায়। আমি ইতিমধ্যেই কোমরের হাড়ের এক্সরে করিয়েছি কিন্তু তাতে হাড়ের কোনো সমস্যা ধরা পড়েনি, এছাড়া আমার ব্লাড প্রেশারও একদম স্বাভাবিক। প্রশ্ন হলো, হাড়ের কোনো সমস্যা না থাকা সত্ত্বেও কোমরের এই ধরনের মাঝে মাঝে ফিরে আসা ব্যথা কি কিডনির রোগের কোনো লক্ষণ?
0: বাহ, খুব সুন্দর প্রশ্ন, কারণ অনেকেরই ধারণা যে কিডনি কোমরের কাছে থাকে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বিশ্বাস করুন, কোমরের ব্যথা কিডনির জন্য হয় না, ঠিক আছে? কিডনির যে ব্যথা হয় সেই কিডনির ব্যথার 2-3টে কারণ রয়েছে। একটা হচ্ছে কিডনিতে যদি কোনো স্টোন হয় অথবা যদি কিডনিতে কোনো ইনফ্লামেশন হয়, সেই পেনগুলোর একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ঠিক পিঠের যে রিব কেজ যেখানে রয়েছে সেখান থেকে পেটের সামনের দিকে ব্যথাটা আসে, নাভির দিকটায় ব্যথাটা আসে, কখনো কখনো থাইয়ের দিকে যায়। কিন্তু কোমরের ব্যথা হলেই সবার একটা মাথায় চিন্তা ঢুকে যায় যে আমার কিডনি খারাপ হলো কিনা, এই চিন্তাটা অমূলক, এটা করবার কোনো কারণ নেই। তবে একটা কথা বলে দিই, একটা কনটেক্সট আছে, কোমরে ব্যথা হলে ব্যথার ওষুধ খাবেন না, সেটা কিডনির জন্য কষ্টকর, সেটা হলে কিন্তু কিডনি সত্যি ব্যথা পাবে।
2: এই যে আপনি ওষুধের কথা বললেন, আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে একটু গা ম্যাচ ম্যাচ করছে, প্যারাসিটামল খেলাম বা পেন কিলার খেলাম, এই জিনিসটা কতটা ক্ষতিকর?
0: সাংঘাতিক ক্ষতিকর। পেন কিলার তো বিশেষ করে আমরা বলি কিডনি কিলার, দে আর নট পেন কিলার, দে আর কিডনি কিলার সাইমেলটেনিয়াসলি। প্যারাসিটামল টু সাম এক্সটেন্ট চলতে পারে, কারণ প্যারাসিটামল কিডনির জন্য অতটা হানিকর নয় যদি একটা নির্দিষ্ট মাত্রায় খাওয়া যায়। তবে উই শুড অ্যাভয়েড পেন কিলার উইদাউট মেডিকেল সুপারভিশন।
1: আচ্ছা, এই যে এত সব চিন্তা দুশ্চিন্তা, কিডনি খারাপ হওয়ার মূল কারণটা কি?
0: কিডনি খারাপ হওয়ার অনেকগুলো কারণ আছে, একটা কারণ ঠিক নয়, কারণ আমাদের নেচার, আমাদের এক্সিস্টেন্স হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। সেই কারণে কিডনির খারাপ হওয়ার পেছনে মারাত্মক রকমভাবে বিভিন্ন রকম কারণ একসাথে জড়িয়ে থাকে, একটা কোনো কারণকে আমরা দোষ দিতে পারি না। যেটা আমাদের সবচাইতে কমন।

ভারতবর্ষের প্রেক্ষাপটে সেটা হলো উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস, এই দুটো মেইন কারণ। ডায়াবেটিসের সংখ্যা এত বেশি ভারতবর্ষে, ইট ইজ নোন লং স্ট্যান্ডিং ডায়াবেটিস ক্যান কজ কিডনি প্রবলেম, সিমিলারলি হাইপারটেনশন। তৃতীয় কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা বলবো সেটা হচ্ছে এই আনসুপারভাইজড মেডিসিন খাওয়া, সেটা অ্যান্টিবায়োটিক, পেইনকিলার, আয়ুর্বেদিক ড্রাগ হোক, চাইনিজ হার্বস।

0: মেটাল থাকে, আনপিউরিফাইড ওয়াটার ড্রিঙ্কিং যাতে প্রচুর পরিমাণে কি বলবো অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, দিস আর অল হার্মফুল ফর দ্য কিডনি।
1: আমরা টেলিফোনে
2: যাই একদম। হ্যালো
3: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
3: হ্যালো
2: হ্যাঁ বলুন বলুন।
3: হ্যাঁ বলছি ডাক্তারবাবু নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
3: আমি আমি চন্দননগর থেকে শেখ মেহবুব বলছি। হ্যাঁ, তো আমার তিন বছর আগে হার্ট অ্যাটাক হয়েছিল, তো তারপর থেকে না ডাক্তারবাবু আর প্লাস আমার প্যানক্রিয়াসের সমস্যা আছে।
0: আচ্ছা,
3: তো গ্যাসের ওষুধ দীর্ঘদিন খেয়ে যেতে বলছে আর তিন বছর ধরে খেয়ে যাচ্ছি, তো ডাক্তারবাবুর কাছে আমার এটাই প্রশ্ন
0: ওমেপ্রাজোল এই জাতীয় যে ওষুধগুলো, এই ওষুধগুলো যদি কেউ দু তিন বছর টানা লাগাতার খায় তাহলে দেখা যায় যে তাদের একটা ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলে একটা অসুখ হয়। এটা ল্যান্সেটে পাবলিশ হওয়ার পর গোটা পৃথিবীতে প্রচুর সরগোল পড়ে গেছিলো। আমরা তো চিকিৎসকের পরামর্শ ছাড়াই গ্যাস হলেই দোকানে গিয়ে গ্যাসের ওষুধ কিনে খাই, কারণ দেখা গেছে গ্যাসের ওষুধ যে প্রক্রিয়ায় কাজ করে কিডনির যে সমস্ত ইলেকট্রোলাইট ট্রান্সমিশন হয় তাতে ঠিক সেম রিসেপ্টর ওই গ্যাসের ওষুধে বন্ধ হয় বলে তাতে কিছুটা সমস্যা দেখা দেয়। গ্যাস হলে গ্যাসের ওষুধ একাধিন তো খেতে হতেই পারে, কিন্তু এটা লাগাতার দু বছর তিন বছর টানা খেয়ে যাচ্ছি, দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। কী কারণে গ্যাসটা হচ্ছে সেটা জানা উচিত এবং তার রুট পৌঁছে তার একটা চিকিৎসা করা উচিত। কখনোই মানে জাস্ট গ্যাস কমানোর জন্য গ্যাসের ওষুধ লাগাতার খেয়ে যাচ্ছি এটা কখনোই ভালো নয়।
2: কিডনি ভালো আছে বাড়িতে বুঝবো কি করে? আমি তো ভালো আছি।
1: মানে এই প্রশ্নটা বারবার করছো কেন?
2: না না, বাড়িতে বাড়িতে আগে থেকে
0: প্রথম কথা হচ্ছে কিডনি ভালো আছে কিনা এটা মানে আমরা বুঝতে পারি না, ইজ এ ডিসেপটিভ অর্গান, আমি আবারও বলছি। সুতরাং আমরা রেকমেন্ড করি প্রত্যেক বার্থডেতে ইরেসপেক্টিভ অফ এজ সবার সন্ধেবেলায় কেক কাটার আগে সকালবেলায় একটা ব্লাডের ইউরিয়া ক্রিয়াটিন এন্ড ইউরিন একটা প্রোটিন টেস্ট করা উচিত। যদি সব ভালো থাকে বিকেলে কেক কাটুন, যদি প্রবলেম থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন।
2: এটা এটা খুব,
0: কারণ বার্থডে আপনার জীবন থেকে কিন্তু একটা বছর চলে গেল। সুতরাং শুধু ইউরিয়া ক্রিয়াটিন নয়, আমার মনে হয় বার্থডেটাকে যেহেতু এটা একটা খুব সুন্দর আরোগ্য নিয়ে কথা হচ্ছে, হেলথ টক হচ্ছে, উই শুড চেক আওয়ার ব্লাড প্রেশার, উই শুড চেক আমাদের ডায়াবেটিস আছে কিনা, আর কতগুলো ন্যূনতম রক্তের টেস্ট বার্থডেতে প্রত্যেক দিন নিজেকে গিফট দিন।
2: আমি টেস্ট করে দেখলাম আমার ক্রিয়াটিনিন 2-এর বেশি আছে, তার মানে কি কিডনি খারাপ হয়েছে?
0: 2-এর বেশি আছে মানেই এটা একটা খুব চিন্তার বিষয়। অবশ্যই আপনাকে একজন ভালো নেফ্রোলজিস্টের পরামর্শ নিয়ে কী করে এই ক্রিয়াটিনটাকে কমানো যায় সেই রাস্তায় আপনাকে হাঁটতে হবে।
4: ডাক্তারবাবু এবং উপস্থাপক মহাশয় দুজনকেই আমার সশ্রদ্ধ প্রণাম। এবং আমার প্রশ্ন হচ্ছে যে কিডনি ভালো রাখায় ব্যায়াম বা ঘুমের কি কোনো ভূমিকা আছে? আমি যদি প্রাণায়াম মেডিটেশন করি তাহলে কি আমার কিডনি ভালো থাকবে?
0: এক্সেলেন্ট কোশ্চেন।
4: কত ঘন্টা ঘুমাবো?
0: হ্যাঁ এক্সেলেন্ট কোশ্চেন, আপনার দুটো প্রশ্নই খুব প্রাসঙ্গিক।
2: প্রথম আমরা যে প্রশ্নটা নিয়ে ভেবেছিলাম পরে যাব, ঘুমের ভূমিকা কি?
0: এক্স্যাক্টলি আমি আসছি সেটাতে। দেখুন প্রথম উনি দুটো প্রশ্ন করেছেন, একটা হচ্ছে ব্যায়ামের ভূমিকা আছে কিনা, ঘুমের ভূমিকা আছে কিনা, ঘুম কতক্ষণ ঘুমাবো। সো ব্যায়াম মানে কি, ব্যায়ামের তো সাংঘাতিক রোল রয়েছে কিডনি সুস্থ রাখার জন্য, সেটা কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ বা কিছু যোগাসন এবং কিছু প্রাণায়াম, তিনটে কীভাবে কিডনিকে ভালো রাখে এই ব্যাপারে আপনাদের বলি। আমরা মুক্তি বলে একটা প্রোগ্রাম করি, জাস্ট কী করে আসুন এক্সারসাইজ করে কিডনিকে সুস্থ রাখা যায় সেই ব্যাপারে, এটা আমরা প্রচুর রিসার্চ করে দেখেছি যে কেউ যদি রেগুলার এক্সারসাইজ করেন তাহলে তাদের কার্ডিওভাস্কুলার ফাংশন এতটাই ইম্প্রুভড হয়, সার্কুলেশন এতটাই ইম্প্রুভড হয়, কিডনির রক্ত চলাচল ভালো হয় এবং কিডনির যে ফিল্ট্রেশন মেকানিজম যাতে কিডনির সমস্ত টক্সিন শরীর থেকে বের করে সেগুলো প্রচণ্ড রকমভাবে উন্নতি হয়। সুতরাং এক্সারসাইজ হ্যাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট টু কিপ কিডনি অ্যান্ড হার্ট বোথ টুগেদার গুড। দিস ইজ নাম্বার ওয়ান এক্সারসাইজ মানে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। আমরা যদি যোগা করি, যোগার মধ্যে বেশ কতগুলো আসন নিয়ে রিসার্চ হয়েছে, মৎস্যন্দ আসন বলে একটা আসন আছে, ভুজঙ্গ আসন আছে, যেগুলো দেখা গেছে দ্য নেচার অফ দিস এক্সারসাইজ টুইস্ট দ্য বডি ইন সাচ এ ওয়ে আমাদের ফাস অফ জেরোটাতে একটা সাংঘাতিক প্রেশার তৈরি হয় দ্যাট ইম্প্রুভস দ্য সার্কুলেশন অ্যান্ড দ্য লিম্ফ্যাটিক সার্কুলেশন দ্য কিডনি। এটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এখন। প্রাণায়াম বিশেষ করে একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা রোল, কারণ কিডনির একটা সাংঘাতিক কাজ হচ্ছে আমাদের শরীরের অ্যাসিড

0: বেস মানে অম্ল এবং ক্ষারের মাত্রাকে ঠিক রাখা, এবং এইটা কিন্তু কিডনির লাংসের সাথে একসাথে সহযোগিতার সাথে করে। প্রাণায়াম করলে আমাদের রেসপিরেটরি ফাংশন বাড়ে, আমাদের ব্রেথ হোল্ডিং ক্যাপাসিটি ইম্প্রুভ করে, আমাদের গ্যাসেস এক্সচেঞ্জ ক্যাপাসিটি তৈরি হয়। সেই কারণে দেখা গেছে একটা রেগুলার যারা প্রাণায়াম করেন তাদের কিডনির একটা সাংঘাতিক কাজের লোড আমাদের লাংস নিয়ে নেয়। সুতরাং লাংস অ্যান্ড কিডনি এরা ওতপ্রোতভাবে সাইনার্জিস্টিক্যালি কাজ করে, সুতরাং প্রাণায়াম কিডনি হেলথের জন্য অসম্ভব অসম্ভব ভালো, এবং আমরা এটা প্রফেশনালি টিচ করি সমস্ত পেশেন্টদের যাতে তারা সুস্থ থাকে। এবার আসি ঘুমের ব্যাপারে। দেখুন, ঘুম একটা ভারী আশ্চর্যময় একটা জিনিস। আমরা তো সারা জীবনের, যদি সুস্থ একটা মানুষ দিনে 8 ঘন্টা ঘুমোয় তাহলে প্রফেসর শঙ্কু যেরকম বলেছিলেন 60 বছরের লোক 20 বছর ঘুমিয়ে কাটিয়ে, কিন্তু ঘুমের প্রয়োজনটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বেসিক্যালি যখন আমরা ঘুমোই তখন আমাদের শরীরের সিম্প্যাথেটিক স্ট্রেস মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম প্রচণ্ড রকমভাবে রিল্যাক্সড হয়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডমিনেন্ট হয়। এটাতে কি হয় যে স্ট্রেস হরমোন কর্টিজল এদের সিক্রেশন কমে যায়, যেগুলো কিডনির জন্য খুব হার্মফুল। সেই কারণে ভালো ঘুম এবং ডিপ স্লিপ ইজ ট্রিমেন্ডাসলি রেজুভিনেটিং ফর অল অর্গান ইনক্লুডিং কিডনি। এবং দেখা গেছে যদি যাদের ঘুম ঠিকঠাক হয় না রাত্রিবেলায় তাদের কিডনির অসুখের প্রবণতা অনেক অংশে বেশি, এবং এটা অনেকটা মানে কি বলবো ডিম মুরগির সম্পর্ক আছে, যাদের কিডনি খারাপ হয় তাদেরও ঘুম ভালো হয় না। তো এই পার্টটাতে একটা ডিম আগে না মুরগি আগে যেরকম আমরা বুঝতে পারি না, ঠিক সেই রকমভাবেই যদি ঘুমের সমস্যা দীর্ঘদিন থাকে তার থেকে কিডনির অসুখের প্রবণতা নিশ্চয়ই দেখা দেয়, আর যাদের কিডনির অসুখ আছে তাদের ঘুম খুব ডিস্টার্ব হয়। সাধারণত উনি একটা কথা জিজ্ঞেস করলেন কতক্ষণ ঘুমানো উচিত, এই ব্যাপারে একটা জিনিস আমি বলবো যে ঘুমের জিনিসটা ডিপেন্ড করে যে ডেপথ অফ স্লিপের ওপর, নট দ্য ডিউরেশন। সাধারণত আমরা সচরাচর 6 থেকে 8 ঘন্টা ঘুমের কথা বলি, কিন্তু যদি 6 থেকে 8 ঘন্টায় আপনার যদি ডিপ স্লিপ বা রেম স্লিপ বা স্টেজ ফোর স্লিপ 15 থেকে 20 মিনিটও না হয় এইটাও স্লিপও কিন্তু আপনার জন্য রিফ্রেশিং হবে না। কিন্তু আপনি দেখবেন যে অফিসে কাজ করতে করতে কখনো কখনো একটা আমরা পাওয়ার ন্যাপ নিই তারপর খুব রিফ্রেশড হয়ে যাই, তার কারণটা হচ্ছে ওই সময় হঠাৎ করে আমরা কিন্তু ডিপ স্লিপে পৌঁছে যেতে পারি। সো আইডিয়ালি ঘুমের ডিউরেশনটা ডিপেন্ড করে কতটা সময় মানে আমরা চোখ বুঝে আছি তার মধ্যে কতটা সময় আমরা ডিপ স্লিপে পৌঁছাতে পেরেছি। সেই ডিপ স্লিপ যদি কারো 15 থেকে 20 মিনিট থেকে আধা ঘন্টা হয় দ্যাটস ট্রিমেন্ডাস রেজুভেনেটিং। আমরা স্লিপ অ্যানালিসিসে দেখেছি 8 ঘন্টার ঘুমে কেউ কেউ হয়তো 5 মিনিট ডিপ স্লিপে পৌঁছে।
1: আচ্ছা,
0: সেই কারণে মানে ঘুমের ডিউরেশনটাই শুধু নয়, কোয়ালিটি অফ স্লিপ ইজ অলসো ইম্পর্ট্যান্ট।
1: তাহলে এই যে সবাই বলে 6 ঘন্টা ঘুমাতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, 10 ঘন্টা ঘুমাতে হবে, তাহলেই শরীর ঠিক হয়ে যাবে, মানে এইটার থেকেও আমি যদি 4 ঘন্টা 5 ঘন্টা ডিপ ঘুমে যাই তাহলে সেটা অনেক বেশি কাজ করে।
0: এক্স্যাক্টলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে হাউ মাচ ইজ রেম নন রেম অ্যান্ড হাউ মাচ ইজ দ্য ডেল্টা স্লিপ মানে স্টেজ ফোর স্লিপ। সিংহ তো 18 ঘন্টা ঘুমোয়, তার মানে কি
2: কুম্ভকর্ণের কিন্তু কিডনির কোনো প্রবলেম ছিল না
0: সেটা আমরা জানি না, কারণ তখন হয়তো ইউরিনের প্রোটিন টেস্ট করা হতো না।
2: এবার দেখুন, আপনি ঘুমের কথা বললেন, বিশ্বজিৎ দা ভীষণ পছন্দের, আপনি জন্মদিনের কেক কাটার কথা বললেন, কিন্তু জন্মদিনে কিন্তু কষা মাংস হয়, সেটা কতটা কিডনির জন্য ঠিক থাকে?
0: কিডনি সুস্থ থাকলে একটু মাংস খান না, কি প্রবলেম আছে? বাঙালিরা মাংস খাবেন এটা হয় নাকি?
2: বিশ্বজিৎ দা
1: না, আমি বরং রাজশ্রীর কোয়েশ্চেনটাকে আর একটু মডিফাইড করি, কিডনি ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত?
0: এক্স্যাক্টলি, সো বেসিক্যালি কিডনি খাওয়ার জন্য কি কি খাওয়া উচিত নয় সেটা আলোচনা করলে ভালো হয়। আমরা যদি সুষম খাবার খাই, রেগুলার এক্সারসাইজ করি, পরিমিত জল পান করি, খুব সামান্য 5 গ্রামের মধ্যে নুন লিমিটেড রাখি, তাহলে আমাদের কিডনি সুস্থ থাকে। যেগুলো অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে রেড মিট ইন এ ভেরি লার্জ পোর্শন, মানে ধরুন সকালে বিরিয়ানি, দুপুরবেলায় মাটন চাপ, তারপর রাত্রিবেলায় বিকেলে হচ্ছে কি বলে এখন মাটন পান্থারাজ পাওয়া যায় খুব সুন্দর, বুঝতে পেরেছো? তার ভেতরে ক্রিম জুসি একদম মাটনটা বেরি বেরি আছে।
2: স্যার আমাদের কিন্তু ডিনার হয়নি,
0: গোলবাড়ির কষা মাংস, তারপর রাত্রিবেলায় আবার বাড়িতে কচি পাঠার ঝোল, এইরকম ডায়েটেও কিছু লোক থাকে, দিস ইজ হার্মফুল। সো আমাদের উচিত যে প্রোটিনের পোর্শন বডি ওয়েটের সঙ্গে তার একটা সামঞ্জস্য রয়েছে, সেই জিনিসটা জানা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের তার যা ওজন তার 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েটটা হচ্ছে রাফলি তার প্রোটিন, মানে 0.6 গ্রাম মানে ধরুন 60 কেজি একটা লোক 40 গ্রাম যদি প্রোটিন খায় দ্যাট ইজ এনাফ। 40 গ্রাম প্রোটিন মানে কিন্তু আবার এটা ভাববেন না যে 40 গ্রামের মাছ খেতে হবে, মোটেই তা নয়, 100 গ্রাম মাছ খেলে তার থেকে 18 গ্রাম প্রোটিন আছে।
1: আচ্ছা,
0: আমরা যদি রুটি বা ভাত এগুলো খাই, 100 গ্রাম যদি আমরা কেউ রুটি খাই, 100 গ্রাম আটার

0: রুটি খেলে তার থেকে 12 গ্রাম প্রোটিন আসে। তো ওই রকম একটা একটা খুব সহজ হিসেব আছে, মানে মাংসতে 100 গ্রামে প্রায় 20 গ্রাম মতো প্রোটিন, মাছে 18 থেকে 20 গ্রাম প্রোটিন, ডালেও প্রায় 18 গ্রামের মতো প্রোটিন 100 গ্রামের পার্সপেক্টিভে। এই সহজ হিসেবে আমরা কিছু, মানে ধরুন একটা মানুষ যা খাবার খাচ্ছে সে কিন্তু বাড়িতেই একটা মোটামুটি আন্দাজ করতে পারবে, তাকে একদম নিউট্রিশনিস্ট বা খুব অ্যাডভান্স এর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আর আজকাল বেশ কিছু নিউট্রিটিভ ক্যালকুলেটার অ্যাপস আছে যেগুলোকে ডাউনলোড করে যে কেউ তার সারাদিন সে কতটা প্রোটিন খেলো মাপতে পারে। এবার ধরা যাক একটা মানুষের মাটন খুব ভালো লাগে, তো সে 2 পিস মাটন খেলেন, তার থেকে তার হয়তো 10 থেকে 12 গ্রাম প্রোটিন গেল। রাতের ডিনারে সেটা যদি সে প্রোটিনটাকে নিউট্রালাইজ করে নেয় তাহলে কিন্তু তার প্রোটিন ওভারলোড হলো না। সুতরাং এইরকম ভাববার কোনো কারণ নেই যে আমার একটু ক্রিয়েটিনিন বেড়েছে মানে সব ছেড়ে দিতে হবে। দিস ইজ অ্যাবসলুটলি এ রং অ্যাটিটিউড টুয়ার্ড নিউট্রিশন। আমরা যদি না খাই তাহলে বাঁচবো কী করে, আমার যদি ভুলভাল খাই তাহলে অসুস্থ হবে। তো আমাদের জানতে হবে সঠিক পুষ্টির পদ্ধতিগুলো। এটার জন্য আমাদের একটা, আমরা আমাদের রোজকার ইয়েতে তো প্রচুর পেশেন্টদের দেখি, তাদের এই প্রশ্নগুলো এত কমন, সেই জন্য আমরা কিডনি রুগীরা কীভাবে রান্না করবে তার উপর একটা বইও লিখেছি আমি, বুঝতে পেরেছি, মানে আর্ট অফ কুকিং ফর রেনাল ফেলিওর পেশেন্ট, যাতে তাদের জীবন থেকে সমস্ত স্বাদ আহ্লাদ একটু ক্রিয়েটিনিন বেড়েছে বা সমস্যার জন্য মুছে না যায়। কারণ অ্যাজ এ ডক্টর আই ফিল যে একটা মানুষের চিকিৎসার জন্য না তাকে আগে ভালো থাকতে হবে,
1: একদম,
0: এবং মানসিকভাবে ভালো থাকার জন্য ফুডের একটা সাংঘাতিক কানেকশন রয়েছে। তো এখানে বেশ কিছু রিসার্চ করে আমরা বের করেছি যে কীরকম রেসিপি যেটা টেস্টি, মনে হবে যেন গোলবাড়ির কষা মাংসই খাচ্ছি এমনভাবে রান্নাটা হবে।
2: একটা দুটো কি আমাদের শোনানো যাবে যে মানে কীভাবে?
0: নিশ্চয়ই, আমাদের ওখানে 75টা ডিফারেন্ট আইটেমের রেসিপি আমরা টেস্ট করে তৈরি করে সেখানে লিখেছি। যেমন ধরুন ফর এক্সাম্পল, মানে আমার তো মনে হয় ডাক্তারি করতে গিয়ে আমার চেম্বারে বেশিরভাগ সময় আমি মানে রাঁধুনি বোধ হয়, হয় এত খাবার প্রশ্ন থাকে। মানে আই এম ফর্চুনেট এনাফ উই হ্যাভ এ লট অফ নিউট্রিশনিস্ট ওয়ার্কিং উইথ মি, তারা হেল্প করেন। কিন্তু ধরুন ব্রেকফাস্ট, মিড মর্নিং, লাঞ্চ বা ডিনারে একটা বা দুটো যদি টেস্টি রেসিপি কারো কাছে থাকে তাহলে কিন্তু তার খাওয়াটাকে কখনোই বিস্বাদ মনে হয় না। আপনি দেখবেন যেদিন নিম পাতা দিয়ে বেগুন মা রান্না করেছে, মা যদি বলে যে এরপরে না বোয়াল মাছ আছে, তাহলে কিন্তু নিম পাতা আপনি খেয়ে নেবেন, ঠিক আছে? সো উই কল ইট ফুড চিটিং, মানে উইথ সাম কাইন্ড অফ টেস্টি ফুডের রেসিপি সামনে রেখে আমরা কিন্তু এই খাওয়ার জনিত যে নৈরাশ্যটা প্রত্যেকটা মানুষের মধ্যে আসে কিডনির অসুখ হলে সেটাকে বাইপাস করতে পারি। তার একদম সুনির্দিষ্ট পদ্ধতি আমাদের কাছে আছে।
2: আমরা কিন্তু এই খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করছি, অনুষ্ঠানে থাকবো, কিন্তু যারা রেডিও টিউন করেছেন 100.1 FM Gold তারা 10 মিনিট আমাদের কথা শুনতে পাবেন না, তার মানে অনুষ্ঠান বন্ধ হচ্ছে না, অনুষ্ঠান লাইভ চলছে। যারা ফেসবুক পেজে লাইভ দেখছেন অর্থাৎ 100.1 FM Gold এবং আকাশবাণী কলকাতা, তারা কিন্তু আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। যারা রেডিও শুনছিলেন তারা কষ্ট করে শিফট করে যেতে পারেন আমাদের ফেসবুক লাইভে, অথবা 10 মিনিট একটু অপেক্ষা করে নিন, খাবারের কথা হলো তো, আমরা আবার ফিরে আসব 10:10 যারা রেডিও শুনছেন তাদের কাছে। আর যারা তো আমাদের সোশ্যাল মিডিয়ায় রয়েছে, সব সময় আমাদের সঙ্গে লাইভ রয়েছেন, অনেকে আমাদের অনুষ্ঠান শুনছেন দেখছেন, তারা থাকতে পারেন আমাদের সঙ্গে, থাকতে পারেন না, তারা আছেন এবং বরং অন্যরা এসে যোগ দিতে পারেন আমাদের সঙ্গে, কারণ আমাদের অনুষ্ঠান বন্ধ হবে না। আমাদের কাছে এই 10 মিনিটও গুরুত্বপূর্ণ,
3: বন্ধ হবে না
2: অনুষ্ঠানও বন্ধ হবে না, কারণ আমাদের কাছে এই 10 মিনিট গুরুত্বপূর্ণ কেন, ডক্টর সেনগুপ্তকে পেয়েছি, এই 10 মিনিটের দামও আমাদের কাছে অনেক। নিশ্চয়ই আপনারা যারা শুনছেন যারা দেখছেন তাদের কাছেও অনেকটা গুরুত্বপূর্ণ এই আলোচনা হচ্ছে, আপনাদের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি, তবে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তবে যারা সরাসরি সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে, অন্তত যারা ইউথ রয়েছেন, এখন তো ইউথদের একটা বিরাট দাবি চারিদিকে, সুতরাং আপনাদের প্রশ্নও কিন্তু আমরা ডিমান্ড করছি, এবং সেক্ষেত্রে আমরা আর একদমই
4: আকাশবাণী খবর পড়ছে সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। প্রশ্নপত্র ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে এই বিলে। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে।

0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর এক ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। সে দেশে আন্দোলনকারীদের উপর পাক সেনার গুলিচালনায় কমপক্ষে 18 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। ভারতের শিল্প উৎপাদন সূচক IIP চলতি বছরের জুন মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে। চীনের হ্যাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারত 2টি ব্রোঞ্জ পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024-এ সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশও দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইল ফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদি সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনের সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 2টায় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006-এর সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত CCTV, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেস তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। এদিকে এই রায়ের পরই পশ্চিমবঙ্গের ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংশাল আদালত। এ সংক্রান্ত মোট 7টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে 5টি দায়ের করেছিলেন সাংবাদিকরা এবং 1টি মামলা ছিল পুলিশ স্বতঃপ্রণোদিত। এই মামলাতেই 16 জনকে গ্রেপ্তার করা হয়। রাজ্য সরকারের শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সরকারে সকলেই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA

0: বিরোধী দলের সাপ্তাহিক কৌশল নির্ধারণী বৈঠক মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী দপ্তরের কার্যক্রমের পাশাপাশি অর্থ, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা আলোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গৃহীত উদ্যোগ আরও ত্বরান্বিত করার ব্যাপারেও বৈঠক আলোচনা হয়। শ্রী মোদী বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলার উপর জোর দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি ভবনের দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন, অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
1: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people, and their administrative oppression.
0: এদিকে সেদেশে তথাকথিত বিধানসভা নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের লক্ষ্য করে পাক সেনারা গুলি চালালে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ভারতে শিল্প উৎপাদন সূচক IIP চলতি বছরের জুন মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে, যা 23 মাসের মধ্যে সর্বোচ্চ। আজ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জুনে 4টি প্রধান ক্ষেত্রের প্রতিটিতেই ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 7.8% বৃদ্ধি হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 10.6%। জল সরবরাহ, নিকাশি এবং বর্জ্য ব্যবস্থাপনায় এই হার 6%-এর সামান্য বেশি। ওড়িশায় অবিরাম বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত। প্রধান নদীগুলোর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈতরণী নদী বিপদ সীমা অতিক্রম করেছে। অন্যদিকে মহানদীর জলস্তরও ক্রমাগত বাড়ছে। IMD 4টি জেলার জন্য লাল সতর্কতা এবং অন্য 13টি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর দলও মোতায়েন করা হয়েছে। ভদ্রক জেলার রাজঘাটে সালান্ডি নদীও বিপদসীমা অতিক্রম করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভদ্রক ও জাজপুর জেলার সমস্ত স্কুল আগামীকাল বন্ধ থাকবে। জাপানের কুমামোতোতে আজ এক শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 50 জন আহত হয়েছেন। আংশিক ক্ষতিগ্রস্ত একটি শপিং মলের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে জানা গেছে। ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1। এদিকে এই ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। চীনের হ্যাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনম, উত্তম মাস্কার ও হিমাংশু ধিলন ব্রোঞ্জ পদক জয় করেছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতায় পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম এবং সামগ্রিকভাবে ত্রয়োদশ স্থান অধিকার করেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্যসচিবদের নোটিশ জারি করেছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: লাইভ চলছে, এবার আমরা ফিরে এলাম
3: কথায়। গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।

0: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: 100.1 FM গোল্ডে ফিরে এলাম। বিশ্বজিৎ আর রাজশ্রী, আর আমাদের সঙ্গে আছেন ডক্টর প্রতিম সেনগুপ্ত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা আবার একটা ছোট্ট এই বিরতি বলা যায় নিয়েছিলাম। প্রশ্নটা ছিল যে ডায়াবেটিস রোগীদের সম্ভাবনা বেশি থাকে, ঝুঁকি অনেক বেশি, তারা কিভাবে তাদের কিডনির যত্ন নেবে?
2: ডায়াবেটিস রোগীদের জন্য সেটা প্রথম কথা, সেটা হচ্ছে প্রথম তাদের মাথায় এটা ঢোকানো উচিত যে ডায়াবেটিস হওয়া মানে একটা কিডনির রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু সাংঘাতিক রকমভাবে বেড়ে যায়। সুতরাং আমাদের উচিত সমস্ত যাদের যারা ডায়াবেটিসে ভুগছে তাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কী করে আমরা আমাদের ব্লাড সুগারকে কন্ট্রোল রাখবো তার দিকে নজর রাখা। সেটার জন্য নিয়মিত শরীরচর্চা করা উচিত, এক্সারসাইজ করা উচিত, প্রাণায়াম করা উচিত, আর একজন ডায়াবেটোলজিস্ট বা কোনো ভালো ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে সুগারকে কন্ট্রোলে রাখাটা খুব জরুরি। তার পাশাপাশি উচিত হচ্ছে আমাদের ব্লাড প্রেশার মানে রক্তচাপকে একদম কন্ট্রোলে রাখা। খাবারের দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে আমরা একটা সুষম খাবার খাই, লো কার্বস, লো সল্ট, লো প্রোটিন ডায়েট, দিস ইজ অ্যাবসলুটলি অ্যান্ড হাই ফাইবার, এরকম খাবার খেলে আমাদের কিডনি সুস্থ থাকবে।
1: ব্লাড প্রেশার নাকি ব্লাড সুগার কোনটা বেশি খারাপ কিডনির জন্য?
2: দুটোই খারাপ।
1: এবারে যে প্রশ্নটা, যেটা আমাদের বিভিন্ন কথা হচ্ছে, যে আমরা ওবেসিটি নিয়ে কথা বলছিলাম, ওবেসিটি থাকলে কি কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি?
2: অ্যাবসলুটলি। এখন তো আমরা বলি ডায়াবেটিস, মানে ওবেসিটি ইজ এ ওয়ান ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর কিডনি ডিজিজ, এবং ওবেসিটি থাকলে আমাদের প্রচুর পরিমাণে মানে হাইপারটেনশন, ডায়াবেটিসের প্রবণতা, এবং একটা জিনিস খুব সহজেই বোঝা যায় যে আমাদের যদি বডি মাস বেশি হয় তাহলে তার ওয়েস্ট প্রোডাক্ট প্রোডাকশন বেশি হবে, কিডনিকে বেশি কাজ করতে হয়, ভেরি সিম্পল। তো সেই কারণে ডায়াবেটিস অ্যান্ড কিডনি অসুখের সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। সো যারা ওবেসিটি তাদের উচিত কিছু করা যাতে কিনা তাদের বডি ওয়েট আন্ডার লিমিট, আন্ডার কন্ট্রোল থাকে।
1: এবারে একটা কমপ্লিমেন্ট দিয়ে আবার প্রশ্নে যাই। কমপ্লিমেন্ট হচ্ছে গোপা দে লিখছেন, ডাক্তারবাবু খুব হাসি খুশি, এরকম ডাক্তারের কাছে গেলে অসুখ এমনিই ভালো হয়ে যাবে, ধন্যবাদ, অনেক কিছু জানতে পারছি।
2: থ্যাংক ইউ গোপা দে, আপনিও খুব ভালো মানুষ, সেই কারণে আপনার এই মানে ধরুন এটা মানে কানেক্ট করে, পজিটিভ থিঙ্ক কানেক্টস পজিটিভলি, ওনার মধ্যে এত পজিটিভিটি আছে বলে উনি কিন্তু হাসি খুশি ব্যাপারটা দেখতে পাচ্ছেন, সেটাই আমার খুব ভালো। থ্যাংক ইউ।
1: আমরা খাবার কথা অনেকবার বলেছি, কি খাবো, রেড মিট কতটা আপনি বললেন, ফল খাওয়ার ক্ষেত্রে একটা সংশয় থাকে, অনেকে বলে যে অনেকে বলেছে যে কামরাঙ্গা খেলে নাকি কিডনি পরে একটা এফেক্ট পড়ে,
3: তার মানে আমি একটা ট্রাই করে গেছে তাই তো
1: না, আমি আমি যেটা আমার খুব পরিষ্কারভাবে কিডনির জন্যে কোন ফল খাবো কোন ফল খাবো না।
2: ভেরি গুড। সো বেসিক্যালি অ্যাবসলুটলি বিশ্বজিৎদের প্রশ্নগুলো এত সুন্দর, একদম প্রিসাইজ টু দি পয়েন্ট, একদম পয়েন্ট শুটার টাইপ,
3: একদম বাস্তব পরিস্থিতি থেকে বলছে।
2: তো যাদের কিডনির অসুখ রয়েছে তাদের ফল খাওয়ার জন্য যে ফলগুলো একদম নিরাপদে ওনারা খেতে পারেন, নিশ্চিন্তে খেতে পারেন, সেটা হচ্ছে শসা, নাশপাতি, পেয়ারা, আপেল, পেঁপে, দিস আর দ্য অ্যাবসলুটলি ফ্রি টু ইট ফর এনি টাইপস অফ কিডনি ডিজিজ। এইবার কিডনির অসুখ হলে যদি পটাশিয়াম নর্মাল থাকে তাহলে ইউ ক্যান টেক এনি ফ্রুটস, নো প্রবলেম। পটাশিয়াম বেশি থাকলে যে যে ফলগুলোতে পটাশিয়াম বেশি রয়েছে, যেরকম ধরুন নারকেল, খেজুর বা কী বলে কমলালেবু, মানে জুসি ফ্রুটস, এই ফলগুলোতে পটাশিয়াম খুব বেশি থাকে, কলা ভেরি রিচ ইন পটাশিয়াম, এদেরকে আমাদের যদি পটাশিয়াম 4.5-এর উপরে থাকে তাহলে খাওয়া উচিত নয়। সো আই রিপিট, শসা, পেঁপে, পেয়ারা, নাশপাতি, আপেল, এগুলো হচ্ছে যে কেউ খেতে পারে।
1: আমরা খাওয়ার কথায় রয়েছি, ফল খাওয়ার, এবার একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসবো আপনাদের কাছে।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার, অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য

0: 100.1 FM গোল্ডে।
1: FM গোল্ডে আরোগ্য করতে করতে ফল খাওয়ার কথায় বিরতি নিয়ে নিয়েছিলাম,
2: কিন্তু বিরতি ফলের আশা করছি।
1: কিন্তু বিরতি তো সাধারণত আমরা নিই চা আর কফি খাওয়ার ক্ষেত্রে। কিডনি অসুখের জন্য চা আর কফি কতটা ক্ষতিকারক?
3: একদম, খুব ভালো প্রশ্ন। বেসিক্যালি আমরা বলি যে কফি ইজ নট এ সুইটেবল ফর কিডনি ডিজিজ। যারা খুব বেশি কফি খান তাদের ক্ষেত্রে খুব প্রবলেম হয়। চায়ের ক্ষেত্রে সমস্যা হলো, মানে একটা খুব প্রচলন আছে গ্রিন টি, এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে যে গ্রিন টি ইজ হার্মফুল ফর দ্য কিডনি, সো উই শুড অ্যাভয়েড গ্রিন টি। নর্মাল টি খাওয়া যেতে পারে, এক কাপ দু কাপ নো প্রবলেম, কিন্তু যদি খুব বেশি খাই, কারণ একটা জিনিস জানতে হবে যে চায়ের পাতা তার ভেতর প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এবার যখন চা তৈরি করা হয় সেই পটাশিয়ামটা কিন্তু চায়ের ভেতরে আসে, সো হাইপার ক্যালেমিয়ার প্রবণতা বেশি থাকে। চা আমরা এক কাপ দিনে দু কাপ খাই কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু যদি প্রত্যেক আধা ঘন্টায় এক ঘন্টায় চা খেতে হয় নট গুড। কফি তো নৈব নৈব চ,
1: পরিষ্কার কথা। চা কফি বুঝে শুনে খাওয়া অন্তত কিডনিকে ভালো রাখার জন্য, কিডনিকে ভালোবাসলে।
2: তারপরে তোমার যে ঘন্টায় ঘন্টায় চা খাওয়ার অভ্যেস,
1: হ্যাঁ সেটা তো আবার অনেকে বলেন না, ওই যে এই এইটাও একটু জানতে চাই, এই লিকার চা চিনি ছাড়া সেটা কি ক্ষতিকারক না সব চাই ক্ষতিকারক?
3: না, বেসিক্যালি আমাদের ক্ষেত্রে দুধ আর লিকারটার মধ্যে ডিফারেন্স নেই। লিকার আর এমনি চায়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে দুধ অ্যাড করো। দুধের সমস্যা হলো তার মধ্যে একটু ফসফেট বেশি থাকে, সো আপনি যখন লিকার চা খাচ্ছেন চায়ের পটাশিয়াম আর চায়ের যে ট্যানিন যেটা আমাদের কিডনির ক্ষতি করে সেটা তো আছেই, তার সঙ্গে একটু ফসফরাস জুড়ে দিলেন, ঠিক আছে। সো ইট ইজ বেটার ইফ ইউ ওয়ান্ট টু টেক লিকার টি, আর না খেলেই ভালো, কিন্তু যদি খেতে হয় দু কাপ লিকার টি খান, দ্যাট ইজ বেটার।
1: এবার এবার এবার একটা অন্য কথা, এই যে চাটা হলো অনেক কিছু হলো, ডিম কি খাওয়া যাবে কিডনি রোগীদের?
3: নিশ্চয়ই ডিম তো খেতেই হবে, কারণ ডিমের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রোটিন থাকে, অ্যালবুমিন। তবে ডিমের কুসুমটাকে যদি আমরা একটু কম খেতে পারি তাহলে ভালো, কারণ ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে যেটা কিডনি রোগীদের জন্য খুব ভালো নয়। সো এগ হোয়াইট নো প্রবলেম, এগ ইয়ক বেটার টু অ্যাভয়েড।
1: এবার স্পেসিফিক কোয়েশ্চেন, ডাবের জল অনেকের কাছে খুব জনপ্রিয়, পটাশিয়াম আছে,
3: ইয়েস,
1: তাহলে ডাবের জল কি কিডনি রোগী খাবে?
3: পটাশিয়াম কম থাকলে খাবে, বেশি থাকলে খাবে না, ভেরি সিম্পল। মাত্রাটা হচ্ছে 4.5, 4.5-এর নিচে যদি পটাশিয়াম থাকে খান না ডাবের জল, কি প্রবলেম আছে?
1: কিন্তু অনেকে বলেন, মানে এটা মজা করে কিনা আমি জানি না, বলে যে লেবু জল খেলে নাকি কিডনি পরিষ্কার হয়।
3: না না, আসলে লেবু দিয়ে যখন আমরা থালা বাসন মাজি তখন তার অ্যাসিডিটির জন্য নোংরা ক্লিয়ার হয় বলে আমাদের ধারণা, ওটা খেলে কিডনিও পরিষ্কার হয়, ব্যাপারটা ঠিক তা নয়,
1: ঠিক আছে। আমরা আমাদের তো আবার একটা বিরতিতে যেতে হবে,
2: কারণ ছোট প্রশ্ন হয়েছে, ছোট প্রশ্ন দেখো,
1: ছোট প্রশ্ন হবে না, কারণ আমাদের একটা ছোট প্রশ্ন করতে পারি যে নুন কতটা খাওয়া উচিত এবং কাঁচা নুন খাওয়া উচিত কিনা।
3: ভেরি গুড কোয়েশ্চেন। সচরাচর এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, আমরা রেকমেন্ড করি যে 5 গ্রাম সল্ট, 5 গ্রাম সল্ট মানে টিস্পুনস, মানে চা চামচ যেগুলোকে বলে, সেটা যদি একটা বাড়িতে যেগুলো থাকে সেটা সাধারণত 1.5 থেকে 2 গ্রামের হয়। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি সেরকম 2.5 চামচ চা নুন খান চা চামচে, তাহলে এখন চা চামচ বললে আমার ভয় লাগে,
1: আমি এই প্রশ্নে আসতাম।
3: উই হ্যাভ এ মেজার স্পুন, নেফোকেয়ারে আমাদের ক্লিনিকে আমরা সবাইকে এই সল্ট মাপার স্পুন একদম ক্যাটাগরিক্যালি আমরা প্রত্যেককে দিই, যাতে এই নুনের মাপটা ঠিক থাকে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইন্টারভেনশন, নিউট্রিশন ইন্টারভেনশন। অনেকে ওই কি বলে দেখবেন প্রচুর হেলথ ড্রিঙ্কের মধ্যে যে স্কুপগুলো থাকে তার পারপাস হচ্ছে যত তাড়াতাড়ি ওই হেলথ ড্রিঙ্কটা শেষ হয় পাউডারটা, সেইটাকে যদি চা চামচ ভেবে নুন খান তাহলে খুব মারাত্মক, ঠিক আছে।
1: আমরা আবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার ফিরে আসছি।
4: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
5: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
4: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন, পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
5: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
4: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা, আয়কর বিভাগ, ভারত সরকার।
6: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে
2: 100.1 FM গোল্ডে আরোগ্য নিয়ে বিশ্বজিৎ আর রাজশ্রী রয়েছি, আর সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় চিকিৎসক ডক্টর প্রতিম সেনগুপ্ত। এত সুন্দরভাবে বলছেন মনেই হচ্ছে না অনুষ্ঠান করছি, মনে হচ্ছে ক্যান্টিনে বসে গল্প করছি আর চা খাচ্ছি।
3: অনেকের কাছে কিডনি সমস্যা পৈতৃক সম্পত্তির মতো।
2: হ্যাঁ একদম, যে কথা বলছিলে আমি একটু আগে বলছিলাম যে নানান এই সুগারের কথা এগুলো পৈতৃক সম্পত্তির মতো আসে। কিডনিও কি বংশগতির কারণে হতে পারে, অর্থাৎ জেনেটিক?
4: বেশ কতগুলো কিডনির অসুখ যেটা একদম প্রতিষ্ঠিতভাবে আমরা জানি সেটা জেনেটিক অসুখ। ডায়াবেটিক কিডনি ডিজিজ রানস ইন ফ্যামিলি। যদি বাবা মার ডায়াবেটিক কিডনি থাকে, কিডনি ডিজিজ থাকে, তাহলে সন্তানের ডায়াবেটিস হলে কিডনির অসুখ হওয়ার প্রবণতা বহুল অংশে বেশি। অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, ADPKD বলি আমরা, কিডনিতে প্রচুর সিস্ট হয়, এটা একদম মা থেকে, মা বাবা থেকে সন্তানের মধ্যে আসে। এছাড়াও আরও বেশ কিছু জেনেটিক অসুখ আছে যেগুলো বংশ পরম্পরায় কিডনিতে চলে। তার মধ্যে দেখা গেছে, খুব জটিল বৈজ্ঞানিক টার্ম ইউজ করছি না, সাধারণ মানুষ সবাই শুনছেন, ACE জিন পলিমরফিজম বলে একটা প্রবলেম হয়, সেটা থাকলে হাইপারটেনশন থেকে কিডনির অসুখের টেন্ডেন্সি খুব বেড়ে যায়, ডায়াবেটিস থেকে কিডনির অসুখের জিন বেড়ে যায়, ঠিক আছে? সুতরাং এটা একটা ফ্যামিলি ট্রেন্ড রয়েছে। আর এখানে একটা জিনিস বলা ভালো, সেটা হচ্ছে যে সমস্ত ফ্যামিলিতে কিডনির অসুখ হয়েছে তাদের যে বাড়ির যে খাওয়া দাওয়ার প্রচলন বা আচার, সেটা থেকেই তো সন্তানরা বড় হয়। সুতরাং এটাও একটু মাথায় রাখতে হবে যে জেনেটিক লিঙ্কের পাশাপাশি এনভায়রনমেন্টাল হ্যাবিট, যেটা ফ্যামিলিতে বংশ পরম্পরায় চলছে, যে কালচার অফ ইটিং হ্যাবিট যেরকমভাবে চলছে, দোজ অলসো হ্যাজ এ ইম্প্যাক্ট। সুতরাং এটা মাথায় রাখ। আমি বেশ কিছু ফ্যামিলি জানি, দে আর সো ফুডি, তাদের বাড়িতে 8-10টা পথ ছাড়া রান্নাই হয় না, এবং ছেলেরাও সেরকম
2: খেতে পছন্দ করেন।
4: তাদের সবার ডায়াবেটিস, সবার কিডনির অসুখ আছে, কিন্তু এই ফুড কালচারকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সো ওয়ান এন্ড দ্য ইন্টারনাল জেনেটিক্স হুইচ উয়ার ক্যারিং, অ্যানাদার ইন দ্য এনভায়রনমেন্ট হুইচ উয়ার গ্রোয়িং, এই দুটোই কিন্তু ফ্যামিলিতে রান করে। সো এটা সম্পর্কে আমাদের সতর্ক থাকা উচিত।
3: আমাদের হোয়াটসঅ্যাপে সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন অনেকে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে UTI হয়, কিডনির কোনো প্রবলেম থাকলে কি এই ধরনের সিমটমস হতে পারে?
4: না, মানে ক্যালসিয়াম ট্যাবলেট অ্যান্ড UTI ডিরেক্টলি কানেক্টেড নয়। মানে ক্যালসিয়াম ট্যাবলেটের সঙ্গে UTI-এর সরাসরি সেরকম সম্পর্ক আছে বলে আমার জানা নেই। তবে কিডনির অসুখ থাকলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে, কারণ কিডনির অসুখ পার্সে একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, তাতে হতে পারে, তার জন্য কিছু সতর্কতা নিতে হবে।
3: নিমাই পাল আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, তিনি লিখছেন যে ২০২৫ USG করিয়েছিলেন, সেখানে রাইট কিডনি 9.5 সেন্টিমিটার আর লেফট কিডনি 10.1 সেন্টিমিটার, এটা কি কিডনির সমস্যার লক্ষণ বা ভবিষ্যতে কোনো কিডনির জনিত কোনো সমস্যা হতে পারে?
4: না না না, মানে একটা আল্ট্রাসাউন্ড থেকে কখনোই কিডনির সমস্যা হতে পারে এরকম ভাববার কোনো কারণ নেই নিমাইবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। তবে তাও আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটা ইউরিনের ACR অ্যান্ড ব্লাডের একটা ইউরিয়া ক্রিয়েটিন টেস্ট করে নিন।
2: এবারে আবার চলে আসি ইউরিক অ্যাসিডের প্রশ্নে, ইউরিক অ্যাসিড থাকলে কি কিডনি ক্ষতিগ্রস্ত হয়?
4: অ্যাবসলুটলি, মানে যাদের হাই ইউরিক অ্যাসিড থাকে, দেখা গেছে ইউরিক অ্যাসিড কিডনির জন্য নট এ গুড থিং, আমাদের উচিত ইউরিক অ্যাসিডের চিকিৎসা করা, ইউরিক অ্যাসিডের মাত্রাকে 6-এর নিচে রাখা।
2: তাহলে ইউরিক অ্যাসিড কমাবো কী করে, সবই তো খাওয়া বারণ করে দেয়।
4: না না না না, ইউরিক অ্যাসিডের জন্য সব খাওয়া বারণ এটা খুব ভুল ধারণা, অন দ্য কন্ট্রারি আমাদের উচিত হচ্ছে যে জানতে হবে কোন কোনগুলো হাই পিউরিন ডায়েট। সব খাবারে ইউরিক অ্যাসিড কিন্তু বাড়ে না, দেয়ার আর ফিউ লিমিটেড ফুডস যাদের মধ্যে পিউরিন মেটাবলিজম হয়ে প্রচণ্ড পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়ে। আর ইউরিক অ্যাসিডের জন্য কমানোর জন্য এখন এত ভালো ওষুধ এসে গেছে, আপনি মন প্রেনে খেয়ে ওষুধ খেয়েও ইউরিক অ্যাসিড কন্ট্রোলে রাখতে পারেন।

0: যে বলে টমেটো খাওয়া যাবে না, মসুর ডাল খাওয়া যাবে না, এরকম একের পর এক তালিকা দিয়ে দেয় ইউরিক অ্যাসিড হলে খাওয়া যাবে না।
1: আই বিগ টু ডিফার, মানে প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা ফুডের ইউরেট অ্যাবজর্পশন ক্যাপাসিটি প্রত্যেকটা পার্সনে ডিফারেন্ট হয়। একই মানুষ, তিনি দেখবেন টমেটো খেলে ইউরিক অ্যাসিড বাড়ছে না, হয়তো মসুর ডালে বাড়ছে। তো এই যে ডিফারেন্সটা আছে, এইটা প্রথম পার্সন টু পার্সন বোঝা উচিত। ইট ইজ ট্রু, মানে যে সমস্ত ফ্রুটস বা যে সমস্ত ভেজিটেবলে প্রচুর সিড রয়েছে, সিডের ভেতরে আমরা জানি যে পিউরিন কন্টেন্ট বেশি থাকে, যার থেকে সিডকে আলাদা করে খাওয়া সম্ভব নয়, তাদের উচিত যে সেই ফ্রুটস বা সেই ভেজিটেবলসগুলো অ্যাভয়েড করা। কিন্তু টমেটোর যদি আপনি ভেতরের পাল্পটাকে বাদ দিয়ে খোসা দিয়ে কিছু রান্না করে খান, নো প্রবলেম। সিমিলারলি বেগুনের যদি সিড বাদ দিয়ে খেতে পারেন, নো প্রবলেম। ঢ্যাঁড়সের সিড বাদ দিয়ে খেতে পারলে, নো প্রবলেম। কারণ সিডের ভেতরে তো পিউরিনটা থাকে, তো সেটা অ্যাভয়েড করা যেতে পারে। সো দেয়ার আর ফিউ টেকনিক্স যেটা আমরা ফলো করতে পারি।
0: আমার এবার একটা নিজের অভিজ্ঞতার কথা বলি। ইউরিক অ্যাসিড বেশি হয়েছে, গা হাত পা ব্যথা নেই, কিছু নেই, কোনো রকম কোনো অসুবিধা নেই, চলতে ফিরতে কোথাও ব্যথা এরকম নয়। তা আমি কলকাতায় এক স্বনামধন্য চিকিৎসকের কাছে গেলাম, গিয়ে বললাম যে এরকম তো ইউরিক অ্যাসিড, তাহলে কি কি খাওয়ার তালিকার আগে আমি একটু আবার বিদেশি জার্নাল কিছু পড়ে গেলাম। সেখানে দেখলাম যে খাবারগুলোর কথা, যে বলছে মসুরের ডাল, ইয়ে বললো এগুলো খেলে আমাদের ইউরিক অ্যাসিড হয়তো 0.5 বাড়তে পারে, কিন্তু এগুলো না খেলে ডেফিসিয়েন্সি কি কি হতে পারে শরীরে তার একটা তালিকা।
1: এক্স্যাক্টলি,
0: মানে এইখানে আমি এটা গল্পটা বললাম এই কারণে, গল্প না ঘটনা, যে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইউরিক অ্যাসিড মানে আমার জীবন একদম এমন একটা জায়গায় এসে পৌঁছালে আমি জীবনে কিছুই করতে পারবো না, সব মায়া, এরকম একটা বিষয় ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে অন্তত নেই। কিন্তু আমাদের এই যেটা খুব গুরুত্বপূর্ণ, যে ইউরিক অ্যাসিড ওষুধ ছাড়া কি কমে?
1: ইয়েস, দেয়ার আর লট অফ মিন্স যেটা দিয়ে ইউরিক অ্যাসিডকে কমানো সম্ভব। প্রথম ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে মানে ইউরিক অ্যাসিড কী করে ইউরিনের সাথে বেরোয় সেটা আমাদের জানতে হয়। যদি একটা ইউরিনের যে অ্যাসিডিটি অ্যান্ড অ্যালকালিনিটির যে মাত্রার তারতম্য রয়েছে সেটা যদি ঠিক করা যায়, তাহলে দেখা যায় যে আমাদের ইউরিক অ্যাসিডের এক্সক্রিশন বেশি হয়। দেয়ার আর সাম ন্যাচারাল ফুড যাতে ইউরেট এক্সক্রিশন বাড়ে। কিছু কিছু প্রেশারের ওষুধ আছে যেটা খেলে ইউরিক অ্যাসিড এক্সক্রিশন বেড়ে যায়, যেমন ধরুন লোসার্টান। কিছু কিছু লিপিডের ওষুধ আছে যেগুলো খেলে ইউরিক অ্যাসিড এক্সক্রিশন বেড়ে যায়। সুতরাং আমরা অনেকগুলো অ্যাডভান্টেজ, সেকেন্ডারি অ্যাডভান্টেজ অফ আদার গ্রুপস অফ মেডিসিন নিতে পারি ইউরিক অ্যাসিড কমানোর জন্য। ডিরেক্ট ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ তো আছেই।
0: এবারের প্রশ্নটা পেন কিলার, একবার আলোচনা হয়েছে অল্প করে। আপনি বারবার বলছিলেন যে প্যারাসিটামল খেলে তার সাইড এফেক্ট একটু কম অন্যগুলোর থেকে, কিন্তু যেখানে উপায় নেই, খেতে হচ্ছে এবং দীর্ঘমেয়াদি, সেখানে কি আমার কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে?
1: অবশ্যই, সেই জন্য দীর্ঘমেয়াদি পেনকিলার খাওয়াই উচিত নয়, মানে সো কল পেনকিলার। দেখুন, পেনকিলারের অনেকগুলো গ্রুপ রয়েছে। আমরা যে পেনকিলারগুলো সচরাচর বাজারে পেনকিলার হিসেবে জানি, ধরা যাক আইবুপ্রোফেন গ্রুপ অফ ড্রাগস, নিমেসোলাইড গ্রুপ অফ ড্রাগস, এই ধরনের ওষুধগুলো এনসাইড বলি আমরা আমাদের ডাক্তারি পরিবেশে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এই ওষুধগুলোই কিডনির জন্য হার্মফুল। কিন্তু দেয়ার আর মাল্টিপল পেন কিলার্স যারা কিডনির জন্য হার্মফুল নয়, যেমন ধরুন ওপয়েড গ্রুপস অফ ড্রাগ। আমরা জানি ট্রামাডল বলে একটা মলিকুল আছে যে অসম্ভব ভালো ব্যথা কমে, কিন্তু তার কিডনির ওপর কোনো রকম সাইড এফেক্ট নেই। প্যারাসিটামল ইন এ মডিফাইড ডোজ ভেরি গুড পেন রিডিউসিং মেডিকেশন হিসেবে কনসিডার করা হয়, বাট এরও কিডনির ওপর কোনো ডাইরেক্ট সাইড এফেক্ট নেই। সুতরাং আমাদের বুঝতে হবে, যদি ক্রনিক নেচার অফ পেইন হয়, তাহলে এই ওপয়েড গ্রুপস অফ পেন কিলার ইউজ করা, যেগুলো কিডনির জন্য হার্মফুল নয়। একাধিক ব্যথা হয়েছে তখন আমরা হয়তো একটু এনসাইড খেতে পারি, তবে সেটা খুবই পরিমিত ডোজে আন্ডার সুপারভিশন অফ এ ডক্টর।
0: একটা বোকা বোকা প্রশ্ন করতে ইচ্ছে করে,
1: প্রশ্ন বোকা হয় না, উত্তর বোকা হয়।
0: প্রশ্নটা হচ্ছে যে, মানে আমি তো বারবার ছাত্রছাত্রীর প্রশ্ন করে বলে এরকম আমার মনে হয় যে এই কোশ্চেনটাই সেরকম সিলি কোশ্চেন, কিন্তু আমার করতে ইচ্ছেই হচ্ছে, মানে আমি প্রলোভনটা সামলাতে পারছি না। ব্যাপারটা নিয়ে তুমি এনসাইক্লোপিডিয়া। বলছে যে স্টোন কিডনিতে হয়েছে বা ইয়ে, সঙ্গে সঙ্গে একটা এরকম ইয়ে হচ্ছে, জল বেশি করে খায়, জলের তোড়ে বেরিয়ে যাবে, এটা কি স্টোন হলে জলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে?
1: এক্স্যাক্টলি, যেটা দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন, ইটস নট এ বোকা বোকা প্রশ্ন, ভেরি গুড কোয়েশ্চেন। প্র্যাকটিক্যালি যখন আমাদের স্টোন হয়, তখন আমরা সবসময় স্টোনের কারণটা হচ্ছে, মানে ইউরিন তো একটা সলিউশন, তার মধ্যে একটা দ্রবণ, তার মধ্যে দ্রাব্য এন্ড দ্রাবক, এই দুটোর ব্যাপার রয়েছে, মানে সলভেন্ট এন্ড সলিউট একটা

0: করেছে। তো যখনই একটা সার্টেন স্যাচুরেশন অফ দি সলিউট বেড়ে যায় ইন কম্পারিশন টু দ্য সলভেন্ট, তখনই তার প্রেসিপিটেশন হয়, স্টোন ফর্ম হয়। দ্যাটস এ বেসিক কনসেপ্ট। এবার আমরা যদি জল বেশি খাই, অবভিয়াসলি ইউরিনের সলভেন্টটা হচ্ছে ওয়াটার, তাহলে সলিউটের কনসেন্ট্রেশন কম হবে, সেই কারণেই বেশি জল খাওয়ার কথা বলা হয়। এবং এটা নিয়ে গবেষণা করে দেখা গেছে যে কতটা জল খেলে কিডনিরও ক্ষতি হবে না, আবার সলভেন্ট সলিউট রেশিওটাও মেনটেন হবে। সো টার্গেট হচ্ছে সারাদিনে যদি একটা প্রাপ্তবয়স্ক মানুষের 2.5 লিটারের উপর ইউরিন হয়, সেইটা করবার জন্য তার কারো জল 4 লিটার খেতে হতে পারে, কারো 3 লিটার খেতে হতে পারে। ধরুন আপনি খুব একটা সানি এনভায়রনমেন্টে কাজ করেন, হ্যাভ এ ট্রিমেন্ডাস সোয়েট হয়, সো আপনার 2.5 লিটার ইউরিন করবার জন্য কিন্তু আপনার 4 লিটার 4.5 লিটার জল খেতে হতে পারে। বাট আমরা যারা খুব কোল্ড এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টে রয়েছি, যেখানে ঘাম একদমই হয় না, আমাদের জন্য 2.6-2.7 ওয়াটার মেক্স 2.5 লিটার ইউরিন। সো টার্গেটটা জলের ভলিউম নয়, টার্গেটটা হচ্ছে ইউরিনের ভলিউম, যাতে সলভেন্ট সলিড রেশিওটা একটা মানে একটা মাত্রায় থাকে, যাতে আমাদের স্টোন ফর্ম না হয়।
1: টেলিফোনে বলতে হচ্ছে,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
3: বলছি স্যার, আমি মানে একটি প্রশ্ন করতে চাই।
2: বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটা কি?
3: আমি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে বলছি।
2: হ্যাঁ,
3: মানে আমার মায়ের মানে যখন ঘুমাতে যায় তখন মানে মাথাটা মানে চক্কর দেয়, তো সেটার জন্য একটু বলবেন তো ভালো হয়।
2: আচ্ছা, ঘুমাতে যায় মাথা চক্কর দেয়।
0: তো ঘুমাতে গেলে মাথা চক্কর দেওয়াটা কিডনির সঙ্গে সম্পর্ক নেই, কিডনি তো মাথার অনেক নিচে থাকে।
2: হ্যাঁ, তাহলে আমরা ওইটা নিয়ে এখন আলোচনা করছি না, পরে যখন এই বিষয়টা
1: আসবে আলোচনা। আমি হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই, জয়েন করব
2: না, আমি হোয়াটসঅ্যাপ মেসেজে যাব, কিন্তু এই জলের আলোচনাটাই আমরা ছিলাম, তো আমি খুব মানে এটা জল ফেলে দিতে চাইছি না, বরং আমি এটা জানতে চাইছি যে এটা তো হলো যে কতটা জল খাওয়া যাবে, গিয়ে বেশি জল খেলে প্যানিকড হয়ে সেটা কি কিডনির ক্ষতি করে?
0: ইয়েস, উই কল ওয়াটার টক্সিসিটি। Too much of drinking water is harmful for the kidney, it is proven. সুতরাং যদি কারো এরকম অভ্যাস থাকে যে সকালে উঠে গোটা কলকাতা টালার ট্যাঙ্কে খেয়ে নেব, তাহলে আমার কিডনি ফ্লাশ হয়ে যাবে, দিস ইজ নট কারেক্ট। আর জল তো খুব, এখন আমরা ওয়াটার ডিস্ট্রেসের মধ্যে আছি, সুতরাং পরিমিত জল খান, সবাই যাতে জল পায়, ঠিক আছে। আমি জানি এরকম কিছু মানুষকে যারা সকালে উঠে ঢক ঢক করে 3-4 বোতল জল খেয়ে নিচ্ছেন, কেন কিডনি ফ্লাশ হয়ে যাবে, দিস ইজ নট কারেক্ট, দিস ইজ হার্মফুল ফর দ্য কিডনি।
1: বেশ, এবার চলে আসি আমরা হোয়াটসঅ্যাপে। সৌমালী জয়নগর থেকে লিখেছেন, প্রথমে লিখেছেন, প্রণাম স্যার, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রাঞ্জল উপস্থাপনার জন্য। এবার ওনার সমস্যাটা ওনার ঠিক না, ওনার কাকার বয়স হচ্ছে 65 এবং তার কিছু কার্ডিয়াক ইস্যুও আছে, বছর 20 সেই প্রবলেম, এবং সেটা হচ্ছে, এছাড়া ওনার যে কাকার যে প্রবলেমটা সেটা হচ্ছে ব্লাডারে ডিস্টেন্ডেড দীর্ঘদিনের ওয়াল অ্যান্ড KUB নর্মাল। কাকা বিভিন্ন ধরনের ওষুধ খান। এবার যেটা হচ্ছে, উনি জিজ্ঞেস করছেন যেহেতু ওনার কার্ডিয়াক প্রবলেম আছে এবং আরও অনেক ধরনের প্রবলেম আছে, কাকার কিডনি সুস্থ রাখতে আপনার কাছ থেকে কিছু অ্যাডভাইস চাইছে।
0: ওকে, সো বেসিক্যালি যে আজকের আলোচনাটা আপনি শুনতে থাকুন, আপনার কিডনি সুস্থ রাখার বিভিন্ন বিষয়ে ছোট্ট করে আমরা টাচ করছি। আমার ধারণা বিশ্বজিৎ, আজকের এটা তো একটা লাইভ ফেসবুক হচ্ছে বলে থাকবে, সো আপনাকে আমার একটা রিকোয়েস্ট যে আপনি পুরো লেসনটা শুনুন, এবং এই সেশনটার শেষ হয়ে গেলে আরেকবার শুনুন। আই থিঙ্ক উইল টাচ এভরি পয়েন্টস, মানে কাকাকে ভালো রাখার জন্য যেটা দরকার সেটা শুধু আপনার কাকার প্রবলেম নয়, এরকম আমাদের সোসাইটিতে অনেক মানুষ এই সমস্যায় ভুগছেন, যেগুলোকে আমরা খুব সার্বিকভাবে একটা 10,000 feet ওভারভিউ থেকে আমরা ডিসকাস করছি, যাতে আপনি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আলোচনার মধ্যে পেয়ে যাবেন।
1: আমার মনে হয় স্যার, ওনার প্রশ্নটা আমরা একটু সিম্পলিফাইড করি, হয়তো কারোর হয়তো কার্ডিয়াক প্রবলেম বা নিউরোর প্রবলেম আছে, এই ধরনের একটা বড় প্রবলেমের সাথে সাথে উনি কিডনিটা কিভাবে ভালো রাখবেন, সেটাই হয়তো ওনার প্রশ্নটা।
0: এক্স্যাক্টলি, মানে বেসিক্যালি যখন ধরুন
1: একটা প্রবলেমের মধ্যে তিনি আছেন,
0: তো আমাদের খেয়াল রাখতে হবে, ধরুন কারো যদি কার্ডিয়াক প্রবলেম থাকে, তাহলে তার হার্টকে সুস্থ রাখার জন্য যে ওষুধগুলো যেমন প্রয়োজন সেটা তো খেতেই হবে, তার পাশাপাশি যেন কোনো কিডনির জন্য হার্মফুল এরকম কোনো ওষুধ যেন ইনঅ্যাডভেন্টালি তার শরীরে না ঢোকে। তার পাশাপাশি আরও খেয়াল রাখা উচিত যে তার ডায়েট এরকমভাবে মডুলেট হওয়া উচিত যেটা বোথ হার্ট অ্যান্ড কিডনি ফ্রেন্ডলি। তবে একটা জিনিস বলে রাখি, আমরা আগে হার্ট আর কিডনিকে আলাদা করে ভাবতাম, কিন্তু এখন আমরা জানি যে হার্ট অ্যান্ড কিডনি ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য এই দুটোকে একসাথে কার্ডিও রেনাল সিন্ড্রোম বলা হয়। ইফ ইউ আর টেকিং কেয়ার অফ ইউর হার্ট, আননোইংলি ইউ আর টেকিং কেয়ার অফ ইউর কিডনি, অ্যান্ড ইফ ইউ আর টেকিং কেয়ার অফ ইউর কিডনি, আননোইংলি ইউ আর টেকিং কেয়ার অফ হার্ট। সুতরাং এরকম ভাববার কারণ নেই যে হার্টের অসুখ হয়েছে, ডাক্তারবাবু শুধু হার্টটাই দেখবেন, কিডনি দেখবেন না। যদি তিনি অভিজ্ঞ ওয়াইজ চিকিৎসক হন তাহলে তিনি দুটো অর্গানকেই সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা করবেন, আপনি তার পরামর্শ ফলো করুন।
1: অরুণীয়গি আমাদের মেসেজ করেছেন বালিগঞ্জ ফাঁড়ি থেকে, তিনি লিখছেন দুধ বা দুগ্ধজাত দ্রব্য কি কিডনির জন্য ভালো না খারাপ?
0: এটা এই প্রশ্নটা ডিপেন্ড করছে কিডনির অসুখের কোন পর্যায়ে কোনো কেউ একজন রয়েছেন সেটার উপর করে। যারা খুব অ্যাডভান্স কিডনি ডিজিজে ভুগছেন, যাদের ফসফরাস খুব বেশি, তাদের ক্ষেত্রে ডেয়ারি প্রোডাক্টস অ্যাভয়েড করা ভালো। কিন্তু আর্লি স্টেজ অফ কিডনি ডিজিজে, আর্লি স্টেজ মানে স্টেজ থ্রি, স্টেজ ফোর, বা ক্রিয়াটিনিন ধরুন 2.5-3 আছে, ফসফরাস একটা নিয়মিত মাত্রার মধ্যে রয়েছেন, তাদের দুধ খেতে কোনো বাধা নেই।
1: নমস্কার,
2: হ্যালো,
4: আমি বীরশ্রী থেকে সোমেন ব্যাজি বলছি।
2: বলুন,
4: আমি রেডিও একটু বন্ধ করে কথা বলি।
2: বন্ধ করুন,
4: প্রবলেম কিছু নাই, আমি কিছু ওয়াইনের হ্যাবিট যাদের আছে।
2: আপনার রেডিও সেটের ভলিউমটা একেবারে শূন্য করে দিন, রেডিও সেটের ভলিউম।
4: হ্যাঁ, রেডিও ভলিউম বন্ধ করলাম।
2: হ্যাঁ বলুন।
4: যাদের ওয়াইনের হ্যাবিট আছে তাদের কি কিডনিতে সমস্যা হতে পারে?
2: সুন্দর প্রশ্ন, সঙ্গে থাকুন।
0: হ্যাঁ, ওয়াইন যদি খুব মাত্রাতিরিক্ত খাওয়া যায় তাহলে সেটা কিডনির জন্য তো ভালো নয়। তার কারণটা হচ্ছে ওয়াইন ইজ এ প্রচণ্ড রকমভাবে একটা ইনফ্লামেটরি প্রোডাক্ট, এবং এটাতে দেখা গেছে কিডনিতে প্রচুর পরিমাণে রেডক্স পটেনশিয়াল ইনডিউস ইঞ্জুরি হয়। ঠিক আছে, সুতরাং ওয়াইন অ্যাডিক্টেড যারা তাদের ক্ষেত্রে আমার একটাই বার্তা, যতটা সম্ভব ওয়াইনের অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন যদি আপনার কিডনিকে সুস্থ রাখতে হয়।
1: একই প্রশ্ন যারা স্মোক করেন বা তামাকজাত।
0: ইয়েস, এবার অনেকে আমাকে বলে স্যার আপনি তো যা বলছেন, তারপর সিগারেট ছেড়ে দিতে হবে, ওয়াইন ছেড়ে দিতে হবে, মাটন ছেড়ে দিতে হবে, তাহলে বাঁচবো কি নিয়ে? সুস্থ কিডনি নিয়ে বাঁচবেন, আমার উত্তর একটাই। ঠিক আছে, আর যদি ওইগুলো চলে তাহলে অসুস্থতাকে ডেকে আনবেন, কি করা যাবে।
2: এবারে আমার আবার একটা বোকা প্রশ্ন, কিন্তু আপনি যতই বলুন প্রশ্ন বোকা হয় না, কিন্তু আমার নিজেরই প্রশ্নটা কেমন যেন খুব চালাক মনে হচ্ছে না,
0: বলুন।
2: সেটা হচ্ছে এই যে কিডনির রোগ, এটা মেয়েদের বেশি হয় না ছেলেদের?
0: দুজনেরই হয়, মানে এখন কিছু কিছু অসুখের প্রবণতা পুরুষদের বেশি, কিছু কিছু অসুখের প্রবণতা মেয়েদের বেশি। যেমন ধরুন হাইপার টেনশনের প্রবণতা দেখা গেছে আমাদের সমাজে পুরুষদের বেশি হয়, ডায়াবেটিসের প্রবণতা পুরুষদের বেশি হয়। সুতরাং এই দুটো কারণ থেকে যদি কিডনির অসুখ হয় সেটা সম্ভাবনা পুরুষদের ক্ষেত্রে বেশি থাকে। আবার পলিসিস্টিক কিডনি ডিজিজ বলুন বা কোনো ইমিউনোলজিক্যাল ডিজিজ বলুন, এদের ক্ষেত্রে কোনো সেরকম জেন্ডার প্রিপন্ডারেন্স নেই, দুজনেরই হতে পারে।
2: এবারের আমরা পেন কিলার নিয়ে আলোচনা করেছি বিস্তারিত, যে খাওয়া উচিত না দীর্ঘদিন ধরে। অ্যান্টিবায়োটিক,
0: ইয়েস,
2: সেটা কতটা ক্ষতিকারক বা কিডনির যত্ন নেওয়ার জন্য? আমাকে তো ডক্টরের কাছে গেলেই এখন যে কোনো রোগের ক্ষেত্রে তিনি পরীক্ষা করার পরে একটা অ্যান্টিবায়োটিক দেন, তার একটা কোর্স আছে। আমার প্রশ্নটা দুটো ভাগে, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কতটা ক্ষতিকারক কিডনির পক্ষে, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যান্টিবায়োটিক খেতে খেতে মাঝপথে বন্ধ করে দিয়ে সেটা কি ভালো?
0: একদমই ভালো নয়। বেসিক্যালি এই দুটো, এই প্রশ্নের মধ্যে যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ইজ এসেনশিয়াল ফর কন্ট্রোলিং ইনফেকশন। এবার অ্যান্টিবায়োটিকের বেশ কতগুলো গ্রুপ রয়েছে, তার মধ্যে কতগুলো অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ডেঞ্জারাস ফর কিডনি, আর কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ফ্রেন্ডলি ফর দ্য কিডনি। তো আমরা যখন কোনো একটা ইনফেকশনকে ট্রিট করি আমাদের উচিত যেগুলো কিডনি ফ্রেন্ডলি অ্যান্টিবায়োটিক সেগুলো ইউজ করা। আর কিছু কিছু স্পেশাল ব্যাকটেরিয়া আছে যার নেচারটা এরকম যে তারা অন্যান্য সমস্ত কিডনি ফ্রেন্ডলি অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট, তখন আমাদেরকে খুব ভেবেচিন্তে সতর্কপণে জিএফআর ক্যালকুলেট করে একটা ড্রাগের কতটা হাফ লাইফ, তার এমআইসি কত থাকবে সেটা বুঝে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা জানি সচরাচর নেফ্রোটক্সিক, তাদেরকে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে হয়। এখানে চিকিৎসকের দক্ষতাটা খুব ইম্পর্টেন্ট। এবার অ্যান্টিবায়োটিক খেতে খেতে মাঝপথে বন্ধ করে দেওয়া কখনোই উচিত নয়, তাতে কী হয় ব্যাকটেরিয়াগুলো আননেসেসারিলি রেজিস্ট্যান্ট হয়ে যায়, দ্যাটস ভেরি হার্মফুল।
1: আমাদের এক বন্ধু, তার নাম প্রকাশ করেননি, তিনি প্রশ্ন করেছেন যে তার কিডনির প্রবলেম আছে, এবার তার সন্তানের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তিনি কি ধরনের প্রিকশন নেবেন?
0: ইনি মা না বাবা?
1: মা হতে চলেছেন।
0: যদি তার কিডনির সমস্যা থাকে তাহলে প্রেগনেন্সি ইজ এক্সট্রিমলি এক্সট্রিমলি ভালনারেবল সিচুয়েশন। যিনি এই প্রশ্নটা করেছেন এবং যারা করেননি, যদি কারোর কিডনির অসুখ থাকে বাট চাইল্ড বিয়ারিং এজ হয়, তাহলে আপনি কিন্তু অবশ্যই প্রেগনেন্সি নেবার আগে একজন ভালো নেফ্রোলজিস্টের পরামর্শ নিন। বহু ক্ষেত্রে গাইনোকোলজিস্টরা এটা সম্পর্কে সচেতন থাকেন না, কিন্তু ইন প্রেজেন্স

0: of kidney disease, pregnancy could be detrimental, dangerous, life-threatening to the mother. So, আমরা সচরাচর বলি ক্রিয়াটিন 1.4 এর উপরে থাকলে প্রেগনেন্সি ইজ এক্সট্রিমলি প্রেগনেন্সি অ্যান্ড কোর্স অফ প্রেগনেন্সি কুড বি এক্সট্রিমলি ক্রিটিক্যাল ফর দি মাদার উইদাউট মেডিকেল সুপারভিশন স্পেশালি নেফ্রোলজি সুপারভিশন প্রেগনেন্সি নেওয়া উচিত নয়।
1: আমরা এত সময় আলোচনা করছি যে কিভাবে কিডনি ভালো রাখা যায়, কি কি করব, কি কি করব না, কিন্তু এর স্টেজ পরে কিডনি এফেক্টেড হয়েছে, ডায়ালিসিস শুরু হয়েছে। এই ডায়ালিসিস শুরু হলে একজন রোগীকে কোন বিষয়গুলোতে সতর্কতা নিতে হবে?
0: ভেরি গুড কোয়েশ্চেন। মানে দোজ ওয়ার আনফর্চুনেটলি রিচ টু যে স্টেজ যাদের,
1: আচ্ছা আমরা আমাদের একটা স্পট আমরা চালিয়ে আবার ফিরে আসছি।
2: ওকে ওকে, একটা ছোট বিরতি।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: আজ আসলে শুধু একটা দুটো পাসওয়ার্ড নয়, পাসওয়ার্ডের ব্যাংক নিয়ে বসেছি আমরা। এতগুলো রোগ বা এতগুলো লক্ষণের পাসওয়ার্ড নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, কখনো মনে হচ্ছে ভুলে যাব কিনা। কিন্তু যে বিষয়টা ভুলিনি, যে আমরা ডায়ালিসিসের ক্ষেত্রে এসেছিলাম আলোচনায়, যে যার ডায়ালিসিস হচ্ছে আমরা এতক্ষণ সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করছিলাম, কিন্তু যখন ডায়ালিসিস শুরু হলো সে কী কীভাবে সচেতন হবে, কোন কোন দিকটা দেখবে?
0: এক্স্যাক্টলি, ডায়ালিসিস যাদের হচ্ছে মানে এস একটা টোটালি সেপারেট প্যারাডাইম। মানে ডায়ালিসিস কেয়ার নিয়ে অনেক কিছু বলবার আছে। যে বা যারা ডায়ালিসিস এসছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। প্রথম কথা একটা জিনিস আমি বলতে চাই, কারণ ধরা যাক একটা মানুষের পায়ে একটা ফ্র্যাকচার হয়েছে, সে তো ক্রাচ নিয়ে দিব্যি হাঁটতে পারে। তো ডায়ালিসিসকে আমরা সেরকম একটা সাপোর্ট হিসেবে ধরে নিয়ে আমরা কিন্তু ডায়ালিসিস নিয়ে যথেষ্ট সুন্দর একটা যথেষ্ট সুস্থ জীবনযাপন করতে পারি। এবং আজকাল উইথ ডায়ালিসিস 15-20 বছর সুস্থভাবে থাকা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, এখানে 3-4টে জিনিস ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে কোয়ালিটি অফ ডায়ালিসিস, সুপারভিশন ডিউরিং ডায়ালিসিস, অ্যান্ড দ্য পেশেন্টস অ্যাওয়ারনেস রিগার্ডিং হোয়াট টু বি ডান, হোয়াট নট টু বি ডান, সেই সম্পর্কে কিছু সচেতনতা। যে প্রশ্নটা তুমি করলে, একজন ডায়ালিসিস পেশেন্টের যে জিনিসগুলোকে খেয়াল রাখা হচ্ছে সেটা হচ্ছে তার নিউট্রিশন।
1: আমি এই প্রশ্নে আসতাম, কারণ আমি এরকমও দেখেছি ডায়ালিসিস ইউনিটে দীর্ঘদিন ধরে বাবাকে নিয়ে গেছি, এরকম একজন অফিস করে আসছে, নিজে একাই আসছে, এসে তার ব্যাগটা রাখছে, ডায়ালিসিস করছে, নিজে উঠে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে, কোনো বিষয়ই নয়। এবং তার বয়স যে খুব বেশি সেটাও নয়। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ডায়ালিসিস পিরিয়ডটা, তার ফুড হ্যাবিটটা কী হবে?
0: এক্স্যাক্টলি, তো সেটাই আসছে। মানে বেসিক্যালি ডায়ালিসিসের সময় কী খাবেন ডিউরিং ডায়ালিসিস? আইডিয়ালি ডিউরিং ডায়ালিসিস কিছু খাওয়া উচিত না, এটা অনেকেই জানে না। আর আমাদের এখন প্রচুর ডায়ালিসিস সেন্টারে ফুড হচ্ছে অ্যাট্রাকটিভ, কি বলবো, পেশেন্টদেরকে বলা হয় যে আমরা ডিম খেতে দিই, আমরা অমুক টোস্ট খেতে দিই, আপনি আমার কাছে ডায়ালিসিস করুন। যদি আমরা দেখি আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা যে ডাভিটা ডায়ালিসিস সেন্টার, সেগুলো ওয়ার্ল্ড সমস্ত মানে ডায়ালিসিসের যা কিছু গাইডলাইন তৈরি করে, তাতে বলা হয় যখন আমরা খাবার খাই তখন আমাদের সার্কুলেশন একটা 30-40% ব্লাড মাইক্রো ক্যাপিলারি সিস্টেমে চলে যায়। খাবার খেলে ব্লাড কিন্তু স্টমাকে দৌড়ে যাবে, এবার স্টমাকের যে ছোটো ছোটো ক্যাপিলারি লিম্ফ্যাটিক সিস্টেম, তাতে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ব্লাড অ্যান্ড ফ্লুইড কম্পোনেন্ট সেখানে স্ট্যাটিক পজিশনে চলে যায়। দিস ইজ এ নর্মাল ফিজিওলজি, দ্যাট পার্ট ইজ নট অ্যাক্সেসিবল ফর দ্য ডায়ালিসিস। সো ক্লিয়ারেন্স অফ দ্য টক্সিন বিকজ অফ দ্য ফুড ইউ হ্যাভ ইটেন অ্যাট আ সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাড, কিছু টিস্যু ইন্ডাস্ট্রিয়াল স্পেসে অ্যাকোমোডেটেড হচ্ছে, সেই ক্লিয়ারেন্সটা ঠিকঠিক হয় না। সেই কারণে ডিউরিং ডায়ালিসিস খাওয়াটা কিন্তু কখনোই বিজ্ঞানসম্মত নয়। কিন্তু কিছু কিছু রোগীদের ডায়ালিসিস চললে সুগার ফল করে যায়, খিদে পেয়ে যায়, এরকম স্পেসিফিক কিছু কন্ডিশন আমরা স্পেসিফিক ফুড আইটেম দিই যাতে তার ব্লাড সুগারটা মেনটেন হয়। আগে বা পরে খাবার খাওয়া উচিত, ডায়ালিসিসের আধা ঘন্টা থেকে 40 মিনিটস আগে বা ডায়ালিসিসের শেষ করার পর কারো খেলে আমার ডিউরিং ডায়ালিসিস যে ম্যাক্সিমাম

0: ক্রিয়াটিনের ক্লিয়ারেন্সটা সেটা সবসময় ভালো হয়। তো এটা অনেকে মানেন না, বোঝেন না, কারণটা জানেন না বলে। কাম টু আওয়ার ডায়ালিসিস সেন্টার, সি, আমরা এখানে প্রচুর এডুকেটিভ মেটেরিয়াল সবাইকে আমরা এডুকেট করেছি। যারা আগে এসে বিরিয়ানি নিয়ে ঢুকতো ডায়ালিসিসে, এখন তারা বুঝেছে নাকে ডায়ালিসিস করলে ক্রিয়াটিনিন বেশি কমে, ইউরিয়া বেশি কমে, সো দে আন্ডারস্ট্যান্ড দ্যাট।
1: এই ডায়ালিসিসের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করি, যে ডায়ালিসিসে যে চ্যানেল করা হয়, সেই চ্যানেলটা

0: লাইফলাইন ফর এ ডায়ালিসিস পেশেন্ট। এবার এই ফিসুলাকে মেনটেন করার জন্য না, এটা যেমন রোগীর নিজস্ব দায়িত্ব রয়েছে, যারা টেকনিশিয়ান তাদের একটা দায়িত্ব রয়েছে, আর পাশাপাশি যে ইনারেন্ট ডিজিজ যার থেকে রেনাল ফেলিয়ার হলো, সেই অসুখের কারণেও কারো কারো আর্টারি ভেনের হেলথ এত খারাপ হয় যে খুব দ্রুত খারাপ হয়, স্পেশালি ডায়াবেটিকদের। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের এন্ডোথেলিয়াল হেলথ খুব খারাপ থাকে, মানে ব্লাড ভেসেলের যে ভেতরের যে তাদের আর কি মরচে পড়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। আমরা সোজা বাংলায় বলতে গেলে ডায়াবেটিস ইটসেলফ ব্লাড ভেসেলের ভেতরে এমন কিছু ময়লা জমিয়ে দেয় তাতে এই ভেসেলগুলো খুব দ্রুত খারাপ হয়। তো সেটা তো কিছু করার নেই, কিন্তু একজন পেশেন্ট যার ফিসুলা রয়েছে তার ফিসুলার যত্ন নেওয়ার টেকনিক জানা উচিত। আর যে টেকনিশিয়ান ফিসুলা হ্যান্ডেল করছে, যেখানে নিডল পাংচার করে ডায়ালিসিস করছেন, তার সঠিক প্রশিক্ষণ দরকার একটা ফিসুলাকে কী করে হ্যান্ডেল করলে তাকে আমরা দীর্ঘদিন সুস্থ রাখতে পারি। পেশেন্ট কী দেখবেন, তার দেখা উচিত যে যে হাতে ফিসুলা আছে সেই হাতে যেন প্রেশার চেক না হয়, সেই হাত থেকে যেন কাত হয়ে উনি না শুন, রেগুলার এখানে যেন থ্রিল সেটা যেন রেগুলার চেক করা হয়। কোনো কারণে ওরা যদি মনে হয় যে আমার হাতের গুড় গুড় গুড় শব্দটা কম হচ্ছে, যেটাকে আমরা থ্রিল বলি, ইমিডিয়েটলি রিপোর্ট করা উচিত, যাতে তখনই সেটার কিছু মেজার্স নেওয়া যায়। টেকনিশিয়ানদের উচিত যে ফিসুলা পাংচার করার টেকনিক সম্পর্কে সিদ্ধহস্ত হওয়া। অনেক সময় কী হয়, একটা সেন্টারে একজন একজন দুজন সিনিয়র টেকনিশিয়ান, একটা দুটো বাচ্চা টেকনিশিয়ান, তারা জানেন না, তাদের রং টেকনিকের জন্য ফিসুলা অনেক সময় খারাপ হয়। তো এই দুটো জিনিসের খেয়াল রাখলেই আমরা কিন্তু একটা এই ফিসুলাকে ভালো রাখতে পারি।
1: এবারের প্রশ্ন বাচ্চা এবং বাচ্চার মাকে নিয়ে। বাচ্চার মা রোগা হতে চায়, সে বিভিন্ন ধরনের পাউডার অনলাইন কেনে বা হয়তো তার ডায়েটিশিয়ান তাকে প্রেসক্রাইব করে। আবার উল্টো দিক থেকে বাচ্চা যাতে একটু বেশ বেশ ভালো তার স্বাস্থ্যটা হয়, দুধের সাথে কিছু একটা মিশিয়ে সেই পাউডার মা তাকে খাওয়াচ্ছে, এই দুটোই কি কিডনির ক্ষেত্রে ক্ষতিকর?
0: না, এখানে পাউডার বললে ঠিক বোঝা যাবে না,
2: প্রোটিন সাপ্লিমেন্ট।
0: দেখুন, গ্রোয়িং চাইল্ড তার তো প্রোটিন রিকোয়ারমেন্ট সবসময় বেশি, আমরা বলি 1.2 to 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট। তো সেই গ্রোয়িং চাইল্ডের যে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দরকার সেটার জন্য, যেটা অ্যাপ্রুভ ফর ইজ হেলথ, ফর ইজ নিউট্রিশন, সেটা খেলে অসুবিধা নেই। মাত্রাতিরিক্ত খেলে সমস্যা নিশ্চয়ই হতে পারে। আর ওয়েট লস করার জন্য মায়েরা যদি, আমি জানি না কী খায়, আজকাল অনেক কিছু খায়, তার উপর ডিপেন্ড করছে, সেটা যদি হার্মফুল হয় তাহলে, যেমন অ্যারেস্টোকোলিক অ্যাসিড বলে একটা, অ্যারাসিটোকোলিক অ্যাসিড বলে একটা জিনিস পাওয়া যায় চাইনিজ হার্বস, দ্যাটস এ ভেরি পপুলার ফর ওয়েট রিডাকশন, এবং দেখা গেছে দ্যাট ইজ এক্সট্রিমলি হার্মফুল ফর দ্য কিডনি। আমি অবাক হয়ে গেছি, একদিন স্পেন্সার দেখছিলাম বিক্রি হচ্ছে, মানে চাইনিজ হার্ব ফর ওয়েট লস, অ্যান্ড দিজ আর ডেঞ্জারাস, অ্যান্ড দিজ আর ব্যান অ্যাক্রস দি ওয়ার্ল্ড। আমাদের চায়না থেকে ওখানে ব্যান হয়ে গেছে, ইন্ডিয়াতে বিক্রি হয়, ঠিক আছে? সো উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস থিং।
2: এবারে
0: মায়েদের ব্যাপারটা যখন উঠলো, দু তিনটে জিনিস না বললেই নয়,
2: একদম
0: অনেকেই হয়তো জানে না, ফেয়ারনেস ক্রিম, ফর্সা হওয়ার জন্য যে আমরা ক্রিম মাখি, তার থেকে কিডনির ক্ষতি হয়, কিডনি ফেলিয়ার হয়। ইট হ্যাজ বিন প্রুভেন কেরালাতে জাস্ট লাস্ট ইয়ার 18 জন ইয়াং মাকে পাওয়া গেছেন, তার একটা স্পেশাল ব্র্যান্ডের ফেয়ারনেস ক্রিম মাখার পর তার থেকে কিডনি ফেলিয়ার হয়েছে।
1: আচ্ছা,
0: আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যারা আজকাল তো সবাই মানে ন্যাচারাল কোনো কিছু বিশ্বাস করে না মানুষ, কার্লি হেয়ারকে সোজা করার জন্য
2: স্ট্রেন,
0: হ্যাঁ, ওটাকে স্ট্রেট করা হয়। স্ট্রেট করার সময় গ্লাইক্সোলিক অ্যাসিড কন্টেনিং একটা কেমিক্যাল ইউজ করা হয়, দ্যাট ইজ ডেঞ্জারাস ফর কিডনি। এই গ্লাইক্সোলিক অ্যাসিড বেসড হেয়ার স্ট্রেটেনিং ক্রিম দেখা গেছে কিডনিকে সাংঘাতিক ক্ষতি করে। সুতরাং এটা মায়েরা নয়, ছেলেরাও চুল সোজা করছে আজকাল, ঠিক আছে? সো দ্য পয়েন্ট ইজ, যেহেতু মায়েদের কথা হলো, বিউটি পার্লার,
2: দুটোই দুটোই খুব রেলিভেন্ট। একটা হচ্ছে যে বিউটি ক্রিম 7 সপ্তাহে ট্যাক ট্যাক ট্যাক ট্যাক করে ফর্সা হয়ে যাবো, আর একটা হচ্ছে এই চুল স্ট্রেট করা।
0: এটার উপর আমার একটা ইউটিউব বিরাট বড় মানে রিসার্চ ভিডিও আছে,
2: দেখবো আমরা, এবং যারা অনুষ্ঠান শুনছেন
0: তারা করেছে এটার উপর ডিটেইলস।
2: এবার আমি একটু অনুষ্ঠানে কঠিন প্রশ্নে যাব, তার আগে কতগুলো কমপ্লিমেন্টে যাই। লিখছেন সৌ আর পৌ, মানে তার নাম হচ্ছে সৌ আর পৌ, লিখছে অসাধারণ উপস্থাপনা, প্রাঞ্জলি না, সুরম্য এবং মনস্তাত্ত্বিক আলোচনা,
0: ধন্যবাদ।
2: আচ্ছা, গোপা দে লিখছেন দারুণ অনুষ্ঠান, শিখা চক্রবর্তী লিখছেন গল্পের মতো করে কঠিন কঠিন রোগগুলির কথা সহজভাবে হাসি মুখে বোঝাচ্ছেন, শুনে মন ভালো হয়ে যাচ্ছে আর শরীরে রোগ নেই মনে হচ্ছে। আপনার সুস্থতা কামনা করি। এরকম প্রশ্ন আসছে। এবার আমি যাব

0: যেখানে একটা বলছিলাম কঠিন বিষয় যেটা আমরা আলোচনা করিনি এখনো, কিডনি ট্রান্সপ্লান্টেশন।
1: ইয়েস,
0: এটা আমরা জানি যে কিডনি ট্রান্সপ্লান্টেশন মানে ফরেন বডি আসছে তার বডিতে,
2: এবং আমাদের মধ্যে ধারণা হচ্ছে পরিবারের মধ্যে থেকেই দিতে হবে, বাইরে থেকে দেওয়া যাবে না, দেওয়া গেলেও বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে।
0: এটা নিয়ে একটা আলাদা এপিসোড হতেই পারে
1: একদম,
0: কিন্তু আমরা যেহেতু আজকে আর অল্প সময় আছে, যেটা জানতে চাইছি যে আর কিডনি ট্রান্সপ্লান্ট হবে সে তার নিজের যত্ন কিভাবে নেবে।
1: ভেরি গুড কোশ্চেন। মানে কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে একটা নিউ বার্থ ফর সামবডি হু ইজ সাফারিং ফ্রম এন্ড স্টেজ কিডনি ডিজিজ। কিডনি ট্রান্সপ্লান্টের জন্য যত্নের উপরে তো দেখুন, আমি একজন মানে ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট, প্রায় 3,500-4,000 ট্রান্সপ্লান্ট করেছি, সেই জায়গা থেকে বলতে পারি যে ট্রান্সপ্লান্ট রুগীরা এত সতর্ক থাকে, ওদেরকে কি করে যত্ন নেবে শেখাতে হয় না, অনেস্টলি স্পিকিং। এটা আমার এক্সপিরিয়েন্স,
0: আমার নিজের দাদার করা হয়েছে, আমি জানি যে সে নিজে প্রত্যেকটা স্টেপ
1: এক্স্যাক্টলি, কারণ ট্রান্সপ্লান্ট এটা একটা খুব মানে কি বলবো একটা প্রেশার স্টেটমেন্ট। একজন রুগী প্রচণ্ড কষ্টের মধ্যে একটা ট্রান্সপ্লান্ট করেন 3-4 কারণে। এক নম্বর হচ্ছে এই সার্জারিটা এক্সপার্টিস সব জায়গায় অ্যাভেলেবেল নেই, খরচ সাপেক্ষ, ডোনার যিনি কিডনি ডোনেট করছেন সেও একজন মানে খুব ভাগ্য হলে একজন ডোনার পান একজন মানুষ। তো সেই পার্সপেক্টিভ থেকে ট্রান্সপ্লান্টকে একজন সাধারণত রেসিপিয়েন্ট খুব যত্ন করেন, তবুও ভুল কি হয় না। যে জিনিসগুলো আমাদের সবসময় মনে রাখা হচ্ছে, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইমলি ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন খাওয়া। ধরুন ট্যাক্রোনিমাস, সাইক্লোস্পোরিন বা মাইক্রোফেনোলেট বা ওয়াইসোলন, এই 3টে বেস ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন হচ্ছে দি লাইফ অফ দ্য ট্রান্সপ্লান্ট অর্গান। এদের যেন কোনোরকমভাবে সময়ের পরিবর্তন না হয়, দিস ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড থিং, যেহেতু ইমিউনোসাপ্রেসিভ দিয়ে আমাদের বডির ইমিউনিটিকে কমিয়ে একটা ফরেন অর্গানকে আমরা শরীরে সচল রাখি, সেই জন্য রেসিপিয়েন্টের উচিত ইনফেকশন যেখান থেকে হতে পারে সেগুলো অ্যাভয়েড করা। ইনফেকশন কোথা থেকে হয়, এক হচ্ছে ফুড, সেকেন্ড হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট, থার্ড হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। এই 3টা হচ্ছে মোস্ট কমন কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশন। সো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কোথায়, যেখানে খুব ভিড়ের মধ্যে আমি গেলাম, কারো একটা সর্দি কাশি আছে, তিনি কাশছেন, ড্রপলেট ছড়াচ্ছেন, সেটা আমার শরীরে ঢুকলো। সো বেটার টু অ্যাভয়েড ভেরি ক্রাউডেড প্লেস, নাম্বার ওয়ান। ফুড আমাদের খুব হাইজেনিক ফুড খাওয়া উচিত, হাইজেনিক মানে যেটা খুব সদ্য রান্না হয়েছে, গরম ফ্রেশলি কুকড ফুড, খুব স্টেল ফুড না খেলেই ভালো। আর টয়লেট যেখানে আমরা বাথরুম ইউজ করি সেখান থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। সো এই 3টে যদি প্রিভেন্ট করা যায়, নিয়মিত ওষুধ যদি খাওয়া যায়, ট্রান্সপ্লান্ট নিয়ে 20-25 বছর সুস্থ নর্মাল জীবনযাপন করা কোনো প্রবলেমই না।
0: এটা তো হলো যার ট্রান্সপ্লান্ট হলো, যে কিডনি দিল তার কি সতর্কতা, ডোনারের
1: তার ক্ষেত্রে সতর্কতা হচ্ছে 7 দিন একটু কম কাজ করো, তারপর সব করো, কোনো প্রবলেম নেই। কারণ আমরা যাকে ডোনার সিলেক্ট করি, 200 টাইম সমস্ত টেস্ট করে যখন বুঝি যে এই মানুষটি একটা কিডনি নিয়ে সম্পূর্ণ সুস্থ থাকতে পারবে, তাকেই ডোনার হিসেবে অ্যাকসেপ্ট করা হয়। সুতরাং ডোনেশন নিয়ে অনেকের মনে ভয় আছে যে আমি ডোনেট করলে আমি ওদের পঙ্গু হয়ে যাবো, আমার কিডনির অসুখ হবে, একদম নয়। কারণ ডোনেশন সিলেকশনের, ডোনার সিলেকশনের যে ক্রাইটেরিয়া, তাতে এমন একজন ব্যক্তিকেই ডোনার সিলেক্ট করা হয় যার ভবিষ্যতে কোনোদিন কিডনির প্রবলেম হবে না।
0: এবারে কোশ্চেনটা একটু বিতর্কিত হলেও আমার মনে হয় করা উচিত, বিশেষত ইউথ যারা, এই যে সফট ড্রিঙ্কস, এটা কিডনির উপর কেমন প্রভাব ফেলে?
1: না, এটা বিতর্কিত নয়, সফট ড্রিঙ্কস হ্যাজ প্রুভেন দিস ইজ নট গুড ফর কিডনি। তার কারণ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে একটা স্টাডি হয়েছিল, তাতে দেখা গেছে এই প্রচুর আমাদের ভারতবর্ষের যে মার্কেটে যেগুলো সচরাচর পাওয়া যায়, যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস রয়েছে, তাদের মধ্যে একটা হেভি মেটালের কনসেন্ট্রেশন খুব হাই থাকে, অ্যান্ড দিস অল গেট ডিপোজিটেড ইন দ্য কিডনি। অতিরিক্ত মাত্রায় যদি সফট ড্রিঙ্কস আমরা খেতে থাকি, তাহলে ইট উইল ইনভ্যারিয়েবলি লিড টু দ্য ফাইব্রোসিস ইন দ্য কিডনি। সো ইট ইজ নট গুড।
0: লাস্ট মুহূর্তে আর একটা প্রশ্ন এসেছে, আমাদের সময় 3-4 মিনিট আছে, এদিকেও প্রশ্ন এখানেও প্রশ্ন। আমি 58 ইয়ার্স, আমার সিরাম ক্রিয়েটিনিন 0.8, ইউরিক অ্যাসিড 7.2, আমার কিডনি প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে কি?
1: আপনার 58 বছরে 0.8 ক্রিয়েটিনিন, এটা খুবই ভালো, মানে একটু শরীরে যত্ন করলে আরও 42টি রান করে সেঞ্চুরি করতে পারবে।
0: এবারে দেখি যিনি আছেন লিসনার, সরাসরি তার কাছে যাবো। হ্যালো,
3: এখন এসে দাঁড়িয়েছে 9.9, আর লেফট কিডনিতে একদম ছোট ছিল, সেটাও মোটামুটি আছে, ওটা 3 3 mm পয়েন্ট আপার ক্যালিক্সে। আর আমার রিসেন্টলি ফল ডাউন হয়ে আমার

0: কোমরে শীতটা মানে ওই প্লেট চেঞ্জ হয়ে গেছে রাইট, আমি খুব ব্যথা করছে, জানি না ওষুধে সারছে কিনা, খুব টেনশনে রয়েছি, আমাকে এলএস ব্রেস পড়তে দিয়েছে, তো ওটা পড়লে পরে কি কিডনিটা চাপ পড়ছে, তো ওইখানে আমার স্টোন এমনিতে ব্যথা অবস্থায় ধরা পড়েছে, ব্যথা করে আর এটা পড়লে আরো করে, আর কোমরটাও সারছে না, তার জন্য কিছু এফেক্টিভ হবে না তো কিডনি স্টোনটা?
1: ম্যাডাম আপনার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, মানে আপনি জানতে চেয়েছেন যে কোমরে বেল্ট পড়লে কিডনিতে চাপ পড়ে কিডনি খারাপ হয়ে যাবে, একদম হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, তার কারণ ভগবান আমার কিডনিকে এত সুন্দর বাফার দিয়ে পাঠিয়েছে, আপনি ওই বেল্ট পড়লে তার জন্য কিডনির ওপর কোনো এক্সট্রা প্রেশার কিছু পড়বে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।
2: আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউরিন পেয়েছে কিন্তু ইউরিন করতে পারছি না, এটাকে চেপে রাখা, এটা কি কিডনিতে চাপ ফেলতে পারে?
1: আইডিয়ালি মানে আমাদের যদি ভাল্ভ মেকানিজম অব দি ইউরেট মানে ভেসিকুলেটরি জাংশন ঠিক থাকে তাহলে সচরাচর কিডনিতে প্রবলেম হয় না, কিন্তু এটা যদি রেগুলার একটা অভ্যাস হয় তাহলে আমাদের এই যে ভাল্ভ মেকানিজমটা খারাপ হতে পারে, তখন হাইড্রোনেফ্রোসিস হওয়ার সম্ভাবনা থাকে।
2: না অনেক সময় বলে স্কুলে বা মানে পাবলিক টয়লেট এত নোংরা, বাড়িতে গিয়ে টয়লেট
3: মহিলাদের ক্ষেত্রে সমস্যা বেশি হয়,
1: আইডিয়ালি এটা খুব প্রবলেম হয় না, কারণ ইউরিনারি ব্লাডার ইজ সাচ এ ডিস্টেন্সেবল অ্যান্ড সাচ এ অ্যামেজিং অর্গান, ইট ক্যান হোল্ড আপ টু 1 লিটার অফ ইউরিন, সুতরাং এটা থেকে খুব সচরাচর প্রবলেম হয় না, তবে হ্যাঁ বাথরুম পেলে করে দেওয়াই ভালো, কারণ অনেক সময় রিয়ালি ইট ক্যান কজ টু রিফ্লাক্স, সেটা নট গুড ফর দ্য কিডনি।
2: আমাদের আরও প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন, ওদিকেও আমরা দেখছি এদিকেও দেখছি, আবার আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও প্রশ্ন আসছে, কিন্তু ঘড়ির কাঁটা তো আমাদের একটা শাসানি দিচ্ছে সবসময়, তবে আবার অন্য শেষ প্রশ্নের দিকে যাওয়ার আগে আবার একটা কমপ্লিমেন্টে যাই, এত ভালো প্রোগ্রাম আমি আবার ফেসবুক পেজ থেকে শুনব, এত ভালো করে ডাক্তারবাবু বুঝিয়ে দিলেন, তাতে সবাইকে হেলথ কনসাস না হয়ে উপায় নেই, কুমার সরকার বাড়ুই।
1: ধন্যবাদ কুমারবাবু,
2: তিনি লিখছেন, আর আমাদের সত্যি ভালো লাগছে আজকে অনুষ্ঠান করতে, তবে ঘড়ির কাঁটা তো বলছে আর বেশি সময় নেই, দেড় মিনিট সময় আছে, মানে আপনি চুলের কথা বললেন স্ট্রেট করা, লাস্ট প্রশ্নটা এসছে চুলে রং করা কি কিডনির পক্ষে ভালো?
1: চুলে রং করা নিয়ে কিডনির পক্ষে কিডনির সেরকম কোনো সমস্যা নেই, চুলে যারা রং করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই।
2: এবার একেবারে ফ্ল্যাট বা টেক অ্যাওয়ে কোশ্চেন, সাধারণ মানুষ কিডনির যত্ন নেবে কি করে?
1: সাধারণ মানুষের কিডনির যত্ন নেওয়ার জন্য প্রথম কথা কিডনির অসুখ সম্পর্কে সতর্কতা, যে সিমটম ছাড়াই কিডনির অসুখ হতে পারে। সেকেন্ড, পরিমিত জল খাওয়া, নুন কম খাওয়া, খুব হেভি রেড মিট, প্রচণ্ড রকম প্রোটিন রিচ খাবার না খাওয়া, রেগুলার এক্সারসাইজ করা, ভালো যেন ঘুম হয় সেদিকে খেয়াল রাখা, আর যদি ডায়াবেটিস হাইপারটেনশন থাকে তারপর যথাযথ চিকিৎসা করা, এই কটা করলে কিডনি সুস্থ থাকবে।
3: আমাদের সাথে ছিলেন ডক্টর প্রতিম সেনগুপ্ত, এবং স্যারের কাছে আমাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের এই এত কঠিন বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার জন্য।
2: পাসওয়ার্ড সবাই পেয়ে গেছেন, এখন সেটাকে কিভাবে ইউজ করবেন আর জীবনটাকে জিঙ্গালিলার মতো নিয়ে যাবেন সেটা আপনাদের ব্যাপার, ভালো থাকবেন এবং আবার ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই আপনাকে।
1: আমিও সমস্ত শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই, এবং বিশ্বজিৎ আর রাজশ্রী এত সুন্দর সঞ্চালনা করলে তোমরা, আমার খুব ভালো লাগলো, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
4: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে অরুণ কুমার। লোক পরীক্ষা অনুচিত সাধন রোকথাম সংশোধন বিধেয়ক 2026 পর লোকসভা মে চর্চা হো রহি হ্যায়। যে বিধেয়ক লোক পরীক্ষা অনুচিত সাধন রোকথাম অধিনিয়ম 2024 মে সংশোধন কে লিয়ে লায়া গয়া হ্যায়। विधेयक में 10 वर्ष तक की कैद, 10 करोड़ रुपए तक का जुर्माना और दोषी पाए गए अपराधियों की संपत्ति की जब्ती के कठोर दंड शामिल हैं। मामलों का शीघ्र निपटान सुनिश्चित करने के लिए विधेयक में प्रत्येक राज्य सरकार और केंद्र शासित प्रदेश में दैनिक सुनवाई के लिए विशेष त्वरित न्यायालय स्थापित करने का प्रावधान है। अपराधों की जांच पुलिस स्टेशन में सूचना दर्ज होने की तिथि से 2 महीने के भीतर पूरी करनी होगी। अभियोग पत्र दाखिल होने की तिथि से 3 महीने के भीतर मुकदमे समाप्त करने होंगे। कार्मिक, लोक शिकायत और पेंशन राज्य मंत्री जितेंद्र सिंह ने कहा कि नया विधेयक देश के विद्यार्थियों और युवाओं के कल्याण के लिए, उनकी रक्षा के लिए सरकार की गहरी प्रतिबद्धता की पुष्टि करता है। उन्होंने कहा कि यह विधेयक प्रधानमंत्री नरेंद्र मोदी के देश के युवाओं के भविष्य से कोई समझौता नहीं होने के संकल्प की पुष्टि करता है।

0: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন দুনিয়া.com এবং দুনিয়ার বিভিন্ন খবর নিয়ে আপনাদের সাথে আমরা দুজন রাজর্ষি আর বিশ্বজিৎ। আর দুনিয়া.com এ তো আপনার জন্য থাকবে ইন্টারেস্টিং কিছু খবর এবং অবশ্যই কিছু ঘটনা এবং সমস্ত কিছু নিয়ে যখন আমরা থাকব, কিন্তু তার আগে আমরা শুনে নিলাম আমাদের অনুষ্ঠান শুরু হলো ভূপেন হাজারিকার গানের হাত ধরে। এমনই কিছু গানে এমনই কিছু গল্প আজকে দুনিয়া.com এ। আর দুনিয়া.com নিয়ে আমরা দুজন বিশ্বজিৎ আর রাজশ্রী
1: শুনছেন দুনিয়া.com 100.1 FM গোল্ডে দুনিয়া.com।

0: रामर की।
1: सुनछेन dunia.com 100.1 FM गोल्डे dunia.com dunia.com।
2: dunia.com নিয়ে বিশ্বজিৎ আর রাজশ্রী আপনাদের সঙ্গে রয়েছে, কারণ আজকে আপনারা পোস্টারে ইতিমধ্যে দেখেছেন আমরা আলোচনা করব বিশ্বের 10 বিখ্যাত গোয়েন্দা সংস্থা নিয়ে। প্রথমেই যার নাম বলবো সেটা হচ্ছে CIA। CIA বলতে গেলে আমাদের সামনে ভেসে ওঠে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি।
3: 1947 তার প্রতিষ্ঠা হয়েছিল,
2: একদম। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা তৈরি হয় CIA, এবং যুক্তরাষ্ট্রের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা এবং বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোপনে মিশন পরিচালনা করা, সন্ত্রাসবাদী কার্যকলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করে। এবং CIA আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় অত্যন্ত শক্তিশালী একটি সংস্থা, এবং যুদ্ধকালীন গোয়েন্দা তৎপরতা এবং বিশ্বের সন্ত্রাস মোকাবেলা এবং কূটনৈতিক কৌশল কার্যকর করার ক্ষেত্রে এর বিশেষ ভূমিকা রয়েছে।
3: বেশ, এবার CIA এর পর চলে যাই আমাদের পরবর্তী আরও একটা সংস্থা, যে সংস্থা অবশ্যই ভীষণভাবে যুক্তরাষ্ট্রে সক্রিয়, সেটা হচ্ছে MI6। MI6 সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস তার পুরো নাম। এটা আরেকটু আগে হয়েছিল 1909 সালে। ইতিহাসের পাতায় যদি আমরা তাকাই তাহলে MI6 যুক্তরাষ্ট্রের প্রধান আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। সংস্থাটি ব্রিটিশ সরকারের জন্য বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রমেও কিন্তু তারাদের বিশাল ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে আজ অবধি MI6 বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তার হুমকি মোকাবিলা করতে সহায়তা করেছে।
2: এবার আসবো মোসাদের কথায়। মোসাদের কথা তো সবাই জানে, ইসরায়েলের সংস্থা, দ্য ইনস্টিটিউট অব ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন। 1949 সালে তৈরি হয় মোসাদ, ইসরায়েলের মূল গোয়েন্দা সংস্থা, এবং এটি আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী। সংস্থাটি প্রধানত সন্ত্রাস বিরোধী কার্যক্রম, বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। মোসাদ তার দক্ষ অপারেশন এবং সাধারণ সাফল্যের জন্যে বিশ্বে পরিচিত। দুটো ঘটনার কথা বলব। 1972 সালের মিউনিক অলিম্পিকে হত্যাকাণ্ডের পর অপারেশন শার্থ অফ গড পরিচালনা করে মোসাদ, এবং সেখানে তারা

0: হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়। এছাড়াও ইরান, সিরিয়া এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে এই মোসাদ।
1: পরবর্তী সংস্থা ISI না, তাকে নিয়ে এখন বলবো না, বলবো তবে তার আগে কিশোর কুমারের এই গান।

0: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com
1: duniya.com নিয়ে বিশ্বজিৎ আর রাজশ্রী রয়েছে আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডে। আর ঘুরছিলাম বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিয়ে, এবার বলবো ISI এর কথা। ISI শুনলেই পাকিস্তানের নাম আমাদের সামনে উঠে আসে, এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। তাদের সামরিক গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের নিরাপত্তা এবং কৌশলগত দিক দেখে আমরা চলে আসব এর পরে যে গোয়েন্দা সংস্থাগুলোর কথা বলছি, যেটা আমাদের বলতেই হবে,
2: যেটার নাম করলে আমাদের গর্বে বুকটা একবারে ফুলে ওঠে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, মানে র, 1968 এর প্রতিষ্ঠা হয়ে, এবং এই ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রয়ের কাজ অবশ্যই ভারতের বিভিন্ন স্বার্থ রক্ষা এবং তার বিভিন্ন গোয়েন্দা তথ্য, যে তথ্য হয়তো ভারতকে বিভিন্ন বিদেশি আক্রমণ বা বিদেশি গুপ্তচর থেকে আমাদের রক্ষা করবে। 1962 সালে চীন ভারত যুদ্ধ এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর প্রয়োজনীয়তা অনুভব হয় এবং র প্রতিষ্ঠিত হয়, এবং কার্যক্রম বিভিন্ন ক্ষেত্রে, ধরুন কাশ্মীর ইস্যু বা সন্ত্রাস বিরোধী বিভিন্ন কার্যক্রম এবং প্রতিবেশী দেশগুলোর সাথে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, এই সমস্ত কিছুর ক্ষেত্রে রয়ের ভূমিকা অপরিসীম।
1: রয়ের পরে চলে যাব সরাসরি রাশিয়াতে FSB অর্থাৎ ফেডারেল সিকিউরিটি সার্ভিস। 1995 সালের এই, হ্যাঁ, 1995 সালের এই সংস্থা KGB থেকে তৈরি, এবং FSB রাশিয়ার আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা হিসাবে কাজ করে। এটি রাশিয়ার সন্ত্রাস বিরোধী কার্যকলাপ, গুপ্তচরবৃত্তি এবং রাজনৈতিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
2: বেশ, এবার চলে আসি পরবর্তী সংস্থা রাশিয়ার থেকে একটু সরে গিয়ে চীনে, MSS, মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি। এটা প্রতিষ্ঠিত হয় 80-এর দশকে 1983। ইতিহাস এবং এর যদি আমরা ইতিহাসের পাতায় দেখি, চীনের প্রধান সংস্থা এই MSS দেশের আন্তর্জাতিক নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে।
1: একেবারে তুমি যখন রাশিয়ার কথা বললে, চীনের কথা বললে,
2: এবার কিন্তু ওয়ার্ল্ড ম্যাপে ঘুরছো।
1: হ্যাঁ, এবার চলে যাবো ফ্রান্সে। ফ্রান্সে হচ্ছে DGSC, জেনারেল ডিরেক্টর অব এক্সটার্নাল সিকিউরিটি, 1982 সালের। এবং ফ্রান্সের এই প্রধান গোয়েন্দা সংস্থা মূলত বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাস বিরোধী কার্যকলাপের কাজ করে। ইউরোপের মধ্যে অন্যতম প্রভাবশালী সংস্থা হিসাবে DGSE বিশ্বব্যাপী ফ্রান্সের স্বার্থ রক্ষা করার কাজ করছে।
2: ফ্রান্স থেকে ফ্লাইট করে আমরা চলে গেলাম জার্মানি। জার্মানির গোয়েন্দা সংস্থা BND, এটির প্রতিষ্ঠা হয়েছিল 1956 সালে, এবং এই সংস্থারও কাজ কিন্তু তার বিভিন্ন নেটওয়ার্ক থেকে তার তথ্য সংগ্রহ করা এবং জার্মানি

নিরাপত্তা, সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার কাজেই কিন্তু এই সংস্থা কাজ করছে। তাহলে এভাবেই কিন্তু বিভিন্ন সংস্থার কথা আমরা বলবো। শুনছেন দুনিয়া.com, গানে গানে রাহুল দেববর্মণ।

0: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com duniya.com
1: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে আপনার সাথে বিশ্বজিৎ আর রাজশ্রী। আর স্টুডিও ঘড়ি বলছে রাত 11টা বেজে 52 মিনিট হয়ে 41 সেকেন্ড। আর বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে নিয়ে আমরা কথা বলছি। চলে আসি শেষ বেলায় উত্তর কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস NID তার নিয়ে কিছু কথা। 1951 সালে এই সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল। উত্তর কোরিয়ার এই গোপনীয় সংস্থা বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দেশটির স্বার্থ রক্ষার জন্য কাজ করে। NID অন্যান্য দেশের গুপ্তচর বৃত্তি এবং আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে সতর্ক নজরদারি পরিচালনা করে। NID দক্ষিণ কোরিয়া এবং পশ্চিম দেশগুলোর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং কৌশলগত তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে সক্রিয় থাকে। এছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী কার্যক্রমেও এটি সক্রিয় ভূমিকা নেয়। দেখুন, কথা বলতে হচ্ছে স্টুডিওর ঘড়ি বলছে, এবার আমাদের যাওয়ার পালা। তাহলে duniya.com থেকে আজ বিদায় নেব, বিশ্বজিৎ আর রাজশ্রী। সবাই ভালো থাকুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 12:12 হয়ে 3 সেকেন্ড। উৎপল

হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে আমাদের সময়ও কিন্তু বয়ে যায়। প্রথম ঘন্টার প্রায় অর্ধেক সময় আমরা পেরোতে চলেছি, আর কিছুক্ষণ বাকি। দুটো ঘন্টা জুড়ে আপনাদের শোনাবো বাংলা আধুনিক গান আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন। তরুণ বন্দ্যোপাধ্যায়ের পর এবারে শিল্পী সুপ্রীতি ঘোষ।

স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 12টা বেজে 33 মিনিট হয়ে 25 সেকেন্ড। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান, এখন শিল্পী কিশোর কুমার।

কিশোর কুমারের কণ্ঠে শুনছিলেন বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর তিনটি গান।

শুনছেন বাংলা আধুনিক গান একক কণ্ঠের পর এবার দ্বৈত কণ্ঠে মান্না দে ও সুমিতা। পরপর তিনটে গান আবারও দ্বৈত কণ্ঠে আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শুনছিলেন দ্বৈতকণ্ঠের গান, এখন একক কণ্ঠে বাংলা আধুনিক গানে নির্মলা মিশ্র।

স্টুডিওর ঘড়িতে সময় বলছে রাত 1:30 হয়ে 35 সেকেন্ড। শুনছেন বাংলা আধুনিক গান। প্রথম দেড় ঘন্টা সময় আমরা পেরিয়ে এসেছি। এতক্ষণে শুনিয়েছি অনেক রকমের আধুনিক গান। এবারে শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

চকলেট ক্যাডবেরি মাদার ডেয়ারি, আমাদের জন্য সব আমাদের জন্য, বাজারের দরাদুরি রুটি ভাত তরকারি সানি ধাবা মাদারে সাম মাদার টেরেসা, আমাদের জন্য সব আমাদের জন্য, ধোঁয়াশা কুয়াশা কাদা।

বছরে তিরিশ বার চিত্রাঙ্গদা আর শ্যামাসাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা বাঁধনে কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন আমাদের।

নয় আমাদের জন্য। সত্যজিতের ছবি শক্তির পদ্ম লিটল ম্যাগাজিনের লেখা অনুবদ্য, গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার, একুশে আইন আর গণেশ পাইন, আমাদের জন্য সব আমাদের জন্য। কেরানিও অফিসার পাটোয়ার নেতা, ফুটপাতে ছোট বড় ক্রেতা বিক্রেতা, বেশ দালাল টিকিধারী পুরোহিত।

লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্য মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্য বৃষ্টি এসেছে।

0: ভিজে আমাদেরই ঘামে, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, জীবনের কথা বলা গানের মহড়া যেন সব্বার জন্যে, সব্বার জন্যে। আমরাই কলকাতা আজ আগামীর, আমরাই গান গাই আমির তুমির, ইট কাঠ কংক্রিট শ্যাওলা ময়লা, প্রতিটি নতুন গান মাসের পয়লা। আমার জীবন থেকে উঠে আসা সুর, তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর, ফিরেও আসব আমি তোমার সুবাসে, থাকবো তোমার বুকে আর আশেপাশে। আমাকে পড়লে মনে খুঁজে এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে। আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে। আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে।
1: আধুনিক গান শুনছেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

এর ভেলা নিয়ে আমরা এগিয়ে চলেছি। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 1:47 হয়ে 55 সেকেন্ড। বাংলা আধুনিক গান শুনছেন আকাশবাণী কলকাতার DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন AIR অ্যাপে। সুমন চট্টোপাধ্যায়ের পর এখন শিল্পী লোপামুদ্রা মিত্র।

যায় যাক, এ কথা বলতে বলতে আমাদের ঘড়ির কাঁটা বলছে বাংলা আধুনিক গানের সময়টাও কিন্তু আস্তে আস্তে চলে গেছে। অর্থাৎ এই দু ঘন্টা ধরে আপনাদের শোনাচ্ছিলাম বাংলা আধুনিক গান আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। সেই সময়টুকু আজকের মতন ফুরলো। পরবর্তী অনুষ্ঠান আপনারা জানেন প্রতিদিনের মতোই বাংলা ছায়া ছবির গান এক ঘন্টা সময় জুড়ে এবং তারপরে অর্থাৎ রাত তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত এক ঘন্টার সময় আমরা থাকব নানা রঙের গানের অনুষ্ঠান নিয়ে। পরবর্তী সময়টুকু শুধুই বিভিন্ন বাংলা ছায়াছবির গান আপনাদের জন্য আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে।

স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত দুটো বেজে 30 সেকেন্ড। এই ঘন্টা জুড়ে বাংলা ছায়াছবির গান আপনাদের জন্য। একেবারে শুরুতেই থাকছে অরুণা দাসের কণ্ঠে হামি দুই ছায়াছবি থেকে গান, এবং তারপরে এই ছায়াছবিরই অন্যান্য গানগুলি রয়েছে। শুরু করছি হামি দিয়ে, হামি দুই।

শুনছেন হামিদুই ছায়া ছবির গান। এবারে সমবেত কণ্ঠে ঈশান দাস, রোহন দাস, ঐন্দ্রনা সান্যাল এবং শর্মিষ্ঠা দেবনাথ, হামিদুই ছায়া ছবি থেকে।

শোনাচ্ছি হামিদু ছায়াছবির গান। এবারে দ্বৈত কণ্ঠে ঈশান দাস এবং রোহন দাস।

বাংলা ছায়াছবির গান শোনাচ্ছি আপনাদের, আর রাত যেন বলে উঠছে অন্তহীন হতে যাই, কারণ গোটা রাত জুড়েই এই গানের আসর। বিভিন্ন ধরনের গান প্রথম দু ঘন্টায় শোনাচ্ছিলাম, বাংলা আধুনিক গান, এখন ছায়াছবির গানের ঘন্টা, এবং তারপরেই থাকবে নানা রঙের গান। এই মুহূর্তে বাংলা ছায়াছবি অন্তহীন থেকে শ্রেয়া ঘোষাল।

গান শুনছেন অন্তহীন ছায়াছবি থেকে, এবারে দ্বৈতকণ্ঠে অন্তরা চৌধুরী এবং শ্রীকান্ত আচার্য।

অন্তহীন ছায়াছবির কবিতা, মাফ করবেন, গান শুনছেন। আর এবারে দ্বৈতকণ্ঠ থেকে এককণ্ঠে অনিন্দ্য চট্টোপাধ্যায়।

আমরা কিন্তু রোজ রাত্রে আপনাদের মনটাকে ছোঁয়ার চেষ্টা করি গান দিয়ে। বিভিন্ন ধরনের গানের ডালি সাজিয়ে আমরা বসে থাকি আপনাদের অপেক্ষায়। আর দেখতে দেখতে রাত গড়িয়ে যায়, স্টুডিওর ঘড়ির কাঁটা বলে ওঠে রাত 2:25:10। আমরা দ্বিতীয় ঘন্টার প্রায় অর্ধেক সময় দিকে এগিয়ে চলেছি আর গান শোনাচ্ছি বাংলা ছায়াছবি থেকে। এবারের ছায়াছবি আপনাদের জন্য অপরাজিতা তুমি। কণ্ঠে রয়েছেন শ্রেয়া ঘোষাল।

অপরাজিতা তুমি ছায়াছবির গান শুনছেন। এবারে শ্রেয়া ঘোষালের পর দ্বৈতকণ্ঠে আসছেন শ্রেয়া ঘোষালের সঙ্গে হামশিখা আইয়ার।

অপরাজিতা তুমি ছায়াছবির গান শুনছেন এবারে অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং শান্তনু মৈত্রের দ্বৈত কণ্ঠ।

শুনছিলেন অপরাজিতা তুমি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজকের প্লেলিস্টে পরবর্তী ছায়াছবি খাদ, পরপর দুটো গান খাদ থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

শোনাচ্ছিলাম খাদ ছায়াছবির গান। আকাশবাণী কলকাতার স্টুডিওর ঘরে বলছে রাত দুটো বেজে 51 মিনিট হয়ে 22 সেকেন্ড। পরবর্তী ছায়াছবি আপনাদের জন্য বেলা শুরু। প্রথম গানে সমবেত কণ্ঠে রয়েছেন ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য এবং উপালী চট্টোপাধ্যায়।

স্টুডিওর ঘড়িতে বলছে, এবার আমাদের বাংলা ছায়াছবির গান থেকে চলে যেতে হবে নানা রঙের গানের অনুষ্ঠানে। কারণ ইতিমধ্যেই ঘড়ির কাঁটায় তিনটে আমরা পেরিয়ে গেছি। এই ঘন্টায় অর্থাৎ তিনটে থেকে চারটে এই সময়কালে আপনাদের শোনাবো নানা রঙের গান, নানান ধরনের গান। শুরু করব বাউল গান দিয়ে। রয়েছেন আপনাদের সঙ্গে পূর্ণ দাস বাউল।

নানা রঙের গানের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কলকাতার ডিডিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এতক্ষণ শুনছিলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে বাউল গান, এবারে লোকগীতি পরিবেশনায় মাদোল।

নানা রঙের গানের অনুষ্ঠানের শুনছেন লোকগীতি পরিবেশনায়, আপনাদের সঙ্গে থাকছে মাদল।

ঘড়ির কাটা বলছে রাত 3টে বেজে 38 মিনিট হয়ে 52 সেকেন্ড। আমরা কিন্তু এই ঘন্টায় প্রায় শেষের পথে চলে।

চলে এসেছি, আর এই ঘন্টা ফুরিয়ে যাওয়া মানেই আমাদের গানের আসর আজকের মতো শেষ হবে। শোনাচ্ছি নানা রঙের গান, এতক্ষণ শুনছিলেন লোকগীতি এবং তার আগেও শুনিয়েছি বাউল গান, এরপরে নজরুল গীতি আপনাদের জন্য। একটু একটু করে ভোরের দিকে এগোচ্ছি আমরা, আর এগোতে এগোতে শোনাচ্ছি গান। আপনারা কান রাখছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শিল্পী তন্দ্রা রায়, নজরুল গীতিতে।

গানের দোলায় দুলছি আমরা, রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত আমাদের আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এই যে গানের সফর, গানের জার্নি, চলতে চলতে কোথাও গিয়ে আমাদের থেমে যেতে হবে, কিন্তু তার জন্য মন খারাপ নয়, বরং প্রত্যেক রাতে প্রত্যেক দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকব আরও নতুন নতুন গান শোনার, আরও নতুন নতুন গান শোনানোর। স্টুডিওর ঘড়ির সময় বলছে 3:53 হয়ে 53 সেকেন্ড, তার মানে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি 4টের পথে, এবং একটু পরেই ভোর আসবে, ডেকে উঠবে পাখিরা তাদের নিবিড় কূজনে। সেই অপেক্ষায় থাকবো আমরা, ঘুম ভাঙা চোখে উঠে কেউ হয়তো রেডিও টিউনটা অন করবেন, আর যেসব বন্ধুরা সারা রাত জুড়ে আমাদের সঙ্গে ছিলেন তারা এবারে এই শেষ গান শুনতে শুনতে বিদায় নেবেন, পাড়ি দেবেন ঘুমের জগতে। এই আশা রেখেই আজকের মতো আমাদের

এই গানের সঙ্গেই শেষ হলো আজকের নানা রঙের গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শরীর ঘড়ি বলছে এখন সময় ভোর 4:04। শুরু করছি ভোরে রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল। রাগ আহিরি টোরি, শিল্পী মসকুর আলী খানের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন আহিরি টোরি রাগে খেয়াল শিল্পী মসকুর আলী খানের পরিবেশনায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এখন শুনবেন সেতার রাগ শঙ্কর ভৈরব পণ্ডিত কুশল দাসের পরিবেশনায়।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনলেন সেতারি রাগ শঙ্কর ভৈরব পণ্ডিত কুশল দাসের পরিবেশনায়। এর সঙ্গে শেষ হল ভোরে রাগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। এখন শুনব কবিগুরুর গানে সাজানো অনুষ্ঠান আনন্দধ্বনি। আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সোহম।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

পূর্বের আকাশ হালকা আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু মনের আকাশ রবির আলোয় উজ্জ্বল। তার কারণ এখন সময় আনন্দধ্বনির, কবিগুরুর গানে সুরে সৃষ্টিতে সাজানো অনুষ্ঠান।

ধ্বনিতে সামনের একটা ঘন্টার কাছাকাছি সময় আপনাদের সঙ্গে রয়েছি। আজ আমি আপনাদের বন্ধু সোহম। আজ বিভিন্ন প্রথিত যশা শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার পাশাপাশি কবিগুরুর কবিতা থেকে পাঠ করে শোনাব। চলুন শুনে নিই আজকের প্রথম রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

এই যে সবার সামান্য পথ, পায়ে হাঁটার গলি, সে পথ দিয়ে আমি চলি, সুখে দুঃখে লাভে ক্ষতিতে, রাতে রাধার দিনে জ্যোতিতে, প্রতি তুচ্ছ মুহূর্তেরই আবর্জনা আমি জড়ো করি, আমি জড়ো কারো চেয়ে নই কো আমি বড়। চলতে পথে কখন বা বিচ্ছে কাটা পায়ে, লাগছে ধুলো গায়ে, দুর্বাসনার এলোমেলো হাওয়া, তারই মধ্যে কতই চাওয়া পাওয়া, কতই বা হারানো, খেয়া ধরে ঘাটে আঘাটায় নদী পারানো। আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি কবিগুরুর। চলুন এই কবিতার বাকি অংশ পড়ব, তার আগে পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত শৈলজা রঞ্জন মজুমদার এবং সঞ্চারী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এমনি করে দিন কেটেছে, হবে সেদিন সারা বে সর্বসাধারণের ধারা। সুধাও যদি সব শেষে তার রইল কি ধন বাকি, স্পষ্ট ভাষায় বলতে পারি তাকে? জানি এমন নাই কিছু যা পড়বে কারো চোখে, স্মরণ বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলোকে। নয় সে বাণিক নয় সে শোনা, যায় না তারে যাচাই করা, যায় না তারে গোনা। কবিগুরুর আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি, আর তার পাশাপাশি আজ আনন্দধ্বনির অনুষ্ঠানে রয়েছে প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, অভিক নীলা মজুমদার এবং বৈতালিক শিল্পগোষ্ঠীর কণ্ঠে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত রইল একান্তই আপনাদের জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ওই দেখো না শীতের রোদে দিনের স্বপ্নে বোনা, সেগুন মনে সবুজ মেশা শোনা, সজনে গাছে লাগলো ফুলের রেশ, হেমঝুরির হৈমন্তি পালা হয়েছে নিঃশেষ, বেগনি ছায় ছোঁয়া লাগা স্তব্ধ বটের শাখা, ঘোর রহস্যে ঢাকা ফলসা গাছের ঝরা পাতা, গাছের তলা জুড়ে হঠাৎ হাওয়ায় চমকে বেড়ায় উড়ে, গরুর গাড়ি মিঠু পথের তলে উড়তি ধুলোর দিকে আঁচল ধূসর করে চলে, নীরবতা বুকের মধ্যখানে দূর অজানার বিধুর বাসী ভৈরবী সুরানে, কাজ ফোলা এই দিন নীল আকাশের পাখির মতন নিঃসীমে হয় লীন, এরই মধ্যে আছি আমি সব হতে এই দামি। আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আর আনন্দধ্বনি মানি বিখ্যাত শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা, ইমন চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য এবং কিশোর কুমারের কণ্ঠে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত রইল আপনাদের জন্য।